আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার, 25শে আষাঢ় 1948 শকাব্দ, 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 58 সেকেন্ড।

0: স্বরূপ হইয়া পড়ে। পরমেশ্বরের তুষ্টি সাধন করিবার জন্য অবস্থা ভেদে মানবগণ যে যত্ন করেন তাহার চারিটি কারণ দেখা যায়, ভয়, আশা, কর্তব্য বুদ্ধি ও রাগ। নরক ভয়, অর্থাভাব, পীড়া ও মৃত্যুকে ভয় করিয়া পরমেশ্বরকে যাহারা ভজন করেন তাহারা ভয় দ্বারা উত্তেজিত হইয়া ঈশ্বর আরাধনা করেন। যাহারা সংসারে উন্নতি লাভের নিমিত্ত বিষয় সুখ প্রার্থনাপূর্বক হরিভজন করেন তাহারা আশা দ্বারা চালিত হইয়া ঈশ্বর সাধন করেন বলিতে হইবে। কিন্তু ঈশ্বর সাধনে এতই পবিত্র সুখ আছে যে প্রথমে ভয় বা আশাক্রমে তাহাতে প্রবৃত্ত হইয়া অবশেষে অনেকেই ভয় ও আশাকে পরিত্যাগ পূর্বক শুদ্ধ ভজনে অনুরক্ত হন। যাহারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা সহকারে তাহার উপাসনা করেন তাহারা কর্তব্য বুদ্ধি দ্বারা চালিত হইয়া তৎকার্যে প্রবৃত্ত হন। যাহারা ভয়, আশা বা কর্তব্য বুদ্ধি দ্বারা চালিত না হইয়াও স্বভাবত ঈশ্বর সাধনে প্রীতিলাভ করেন তাহারা রাগ দ্বারা তৎকার্যে প্রবৃত্ত হন। কোনো একটি বিষয় দেখিবা মাত্র চিত্ত তাহার প্রতি যে প্রবৃত্তিক্রমে বিচারের পূর্বেই ধাবিত হয় তাহার নাম রাগ। পরমেশ্বরকে চিন্তা করিবা মাত্র সেই প্রবৃত্তি যাহার চিত্তে উদিত হয় তিনি রাগ ক্রমে ঈশ্বর ভজন করিয়া থাকেন। ভয়, আশা ও কর্তব্য বুদ্ধি দ্বারা যে সকল উপাসক ঈশ্বর ভজনে প্রবৃত্ত হন তাহাদের ভজন তত বিশুদ্ধ নয়। রাগ মার্গে যাহারা ঈশ্বর ভজনে প্রবৃত্ত তাহারাই যথার্থ সাধক। জীব ও ঈশ্বরের একটি নিগূঢ় সম্বন্ধ আছে, রাগের উদয় হইলেই সেই সম্বন্ধের পরিচয় পাওয়া যায়। সেই সম্বন্ধ নিত্য বটে, কিন্তু জড়বদ্ধ জীবের পক্ষে তাহা গুপ্ত হইয়া রহিয়াছে, সুবিধা পাইলেই তাহা প্রকাশিত হয়। দেশালাই ঘষিলে অথবা চকমকি ঝাড়িলে যেরূপ অগ্নির প্রকাশ হয় তদ্রূপ সাধনক্রমে ওই সম্বন্ধ প্রকাশিত হইয়া পড়ে। ভয়, আশা ও কর্তব্য বুদ্ধিক্রমে ভজন করিতে করিতে অনেকের পক্ষেই সেই সম্বন্ধ প্রকাশিত হইয়াছে। ধ্রুব প্রথমে রাজ্যপ্রাপ্তির আশায় হরিভজন করেন, কিন্তু সাধনক্রমে তাহার হৃদয়ে সেই পবিত্র সম্বন্ধজনিত রাগের উদয় হওয়ায় তিনি আর সাংসারিক সুখজনক বর গ্রহণ করিলেন না। ভয় ও আশা নিতান্ত হেয়। সাধকের যখন বুদ্ধি ভালো হয় তখন তিনি ভয় ও আশা পরিত্যাগ করেন এবং কর্তব্য বুদ্ধি তখন তাহার একমাত্র আশ্রয় হয়। পরমেশ্বরের প্রতি রাগের যে পর্যন্ত উদয় না হয় সে পর্যন্ত কর্তব্য বুদ্ধিকে সাধক পরিত্যাগ করে না। কর্তব্য বুদ্ধি হইতে বিবিধ সম্মান ও অবিবিধ পরিত্যাগ এই দুইটি বিচার উদ্ভূত হয়। পূর্ব মহাপুরুষেরা পরমেশ্বর সাধন করিবার যে সকল পদ্ধতি বিচার দ্বারা সংস্থাপিত করিয়া শাস্ত্রে লিপিবদ্ধ করিয়াছেন তাহারই নাম বিধি।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন চৈতন্য শিক্ষামৃত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানের প্রথম গানখানির শিল্পী মহেশ রঞ্জন সোম।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম এবং ফিরোজা বেগম। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবুরক অনুষ্ঠান হাইমনি খরাং।

তিনি সাল মারি ইংখা সাংগ্রং সাল তালিয়ং তালনি সাল নৈচিবা সালমারি সাচাইবেরিরা থামচিবা ত্রিপুরা বিচি জুলাই তালনি সাল চিদক সালমারি নৈসাইনি চিদক খ্রিস্ট বিচি অপান্ডা আওয়াই ইংতঙ্গ নিরা থামচি দক ফোতা ব্রে মিটার এবার সাসা নিরা দকচিচিকু কিলো হার্স আকাশবাণী আগরতলা তিনি হায়ুনি খরং পান্ডা পৈলাওন ফাইদিসং হাইন হাই ক কাহাম বাইন সঙ্গে চেংলাইগ্রাওয়ান তিনি বাকে ক কাহাম তুবই ফাইকা চাণক্যনি ফাইদিসং খালায় বুতুয়ারক বাই কক তা বাংলাই দি বুতুয়ারক বাই কক বাংলাই মানে বেলায় কিনু চায় তামনি হিনমালে বুতুয়ারক বুঝিয়া সিয়া

পরীক্ষা চিন্তা বজরাও সাইমালয়ান তিনি তেহাই সালও বাদে থাকমানে কগ্রক তাই তিনি পালাই যাগি তমানে কগ্রক তিনি পালাই যাক মারকনি বিশুঙ্গ অঙ্কাই তিনি ইংখা জগন্নাথ রথ যাত্রা তাই অব পালাই যাক মানে কতর্কে ভারত হাক্তরকনি বিশুঙ্গ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল তাই হিমালয়া রগ কাহামকে কতর্কে পালাই যাগ তাই উত্তরাখণ্ড বাহিন কাহামকে পালাই যাগ আপনাকারী বাহিন তিনি পালাই যাক মারকনি বিশুঙ্গ হাইকেবা কাইশা আবাই মুং হাইকেবা কাইশা অ্যাওয়ারনেস আবাহাই অবংখা ওয়ার্ল্ড স্নেক ডে নিব পালাই যাগ তামনি কাঙ্কে নেচার ন গাহাম গ্রংখে নারাকনানি বাকে স্নেক রকন বহাইন বুথারিয়াবই তনানি তাই বরকনি বিশিংতেই গবাং মানো যিনি বড় রকনি গাহামনি বাকে বিথি রক সানাম যাক তাই নেচার ন নেচারনি যে সালকার ন গাহামকে তনানি বাকে বড় বহাইন কাইসা নাংমানি জীব আবনি বাকে বরক নম্বর থাঙে তনানি বাকে অ সালক মৈদুখলাই নারগে পালাই যাক আবনকারী বহাইন তিনি পালাই যাক মারকনি বিশুঙ্গ হংকাঙ্গাই মৈদু খোজাকাই রকনি বিশুঙ্গ তিনি তিহাই সালন মাহেতে বড় রকনি ইয়াগ ফানরুই তিনি তিহাই সাল ভারতনি পতাকান তিসা জাকমানি তাই ফাদারনি হাইকেবা ব্রিটিশনি যে শাসন খাই দমানি আশিক বেশি কলক মারমই আপন বাইরে মানি

0: 착증자레이동카도발라이카나카함다이증샤동로고앙코간게산글라스토란이나고다이모콜니바게제차문카함아브로포헤네증발라이카나자나니나고다이오메가3게낭아바이자문자나니나고다이증샥노낭마조라테이뜨이록능이나이하이드레이트케토나니나고다이허코능마록내샤니제자몽똥마록팩장나이자몽록바해노모콜노데라리마나오브라고이보증학살케똥케벨라이케나자나이다시니샥힐릭몽헬락몽아브록노바해네증멘딘케토나니낭나이다모콜록노벨라이케나증호프레야오이똥나니낭나이다시니약록바해네벨라이케나샵수트라똥나낭나이담니케증모콜로고약모일라ngan ang rok tang zak hang ke chini mokologo infection ngi mano te chini mokolog no bo ching te kachang bai khrai ne kham ke sar sa ui rok ching shala wa sha wa ni ching sunani nang o phung tai sharik rok o bai ke ching mokolno kham krai krang khe to ni mano asu jara khana la ke sha kham krai ni gogo mokolno nai ki ni khlai mani gok
1: au sha kham krai ni kok ni ulop phaidi tabo sang kok thumo habla siwanan তিনি নিবাগে বেলাইখে নাংকক মানে ককথুম অবংখা সাল স্নি রমই থানাই ইংরেজি বিসি জুলাই তালনি সাল চিব্রেনি সিমি চেঙ্গই জুলাই তালনি সাল নৈশিসা সালমারি জরা কাইসা বেলাইকে টাং বতাং হাস্তে বেরেমনি ইঙ্গই নাহারজাক তমানে অবকয় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান তাবো খেপনি বেখাগ অ টাং বতাং অম ব্লক level tu ing yakaba block am sai ni tei os tang batang kreng kreng sa kham krai ni adong rok ing yakaba specialist doctor rok ni bisin te kai sak nai jak nai ang tini ni salmari o bo bo ang koro bo thayo nai jak nai abrok sai khanar wan pochim tripura mohanpur niNarendrapur SB School Gomoti District Niyake OMP CSC Center Khwai Tulashikor SC Center Dakshin Tripura Burak Bogapha SBC Monu PSC Center Sipahijola Niyake Chorilam Bistramgonjo PSC Center তাই উত্তর ত্রিপুরা নিহাকে পানিসাগর উত্তর পদ্মবিল কমিউনিটি হল চেংজাক নাই ফুংনি দামচিনি সিমি তাই আপন কারিব হাস্তে বেরেমনি ফিল বিসি স্নি সি স্নি ইয়াকাবা 77 স্টেট লেভেল বন মহোৎসব আবংনানি থাঙ্গি তঙ্গ তেলিয়ামরা চিত্রঙ্গনা কলা কেন্দ্র ও সালমারি ইংখা ও বিশিনি জুলাই তালনি সাল সি সার সালমারি ও আপন করিব ডাইরেক্টর অফ মেডিকেল এজুকেশন নি কাইসা কক মঙ্গ সাকলাই যা জি এন এম তাই এ এন এম ট্রেনিং কোর্স ও রং বিশি নৈসি নৈসাই তাই নৈসি স্নি নি ইংগৈ কমেমলাই নাহার জাগৈ তঙ্গ কমেমলাই রানানি পাইথা সালমারি অবিসিনি জুলাই তালনি সাল সিসার সালমারি জরাং জরাং খাঙ্কা ফুংনি দাম সিসানি সিমি হরনি দাম সি জরানি বিসিঙ্গ আবো অনলাইনতেই কমেমলাই রানানি নাংনাই ওয়েবসাইটিঙ্কা www.dme.tripura.gov.in ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজার নিবাগে 300 এস টি এস সি নিবাগে 250 উমর নানি নাই বিসি সি সিনি সিমি বিসি থামসিবানি বিসিঙ্গ রংমারি নানি নাই ক্লাস 12 পাস আসো জনা ককথুম রক্ষণা বাইখ্যা তাবু সেবগো বরকলাং মানে খানালায় না
0: আও সেবু বরক লংমানি আব্রকনি বিশিঙ্গ দো আইটি স্পেশালিস্ট ম্যানেজার একাউন্ট অফিসার প্রজেক্ট অবংখা ত্রিপুরা হাপাংবাই অবনে বাকি রংমারি

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: এতক্ষণ শুনছিলেন রবি কিরণ, অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তার ঠিক পরে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
2: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया।

0: है इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में, 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इंपोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সনিপাতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক

0: ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনে যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাইয়ের পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবসে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত 3য় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
1: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
0: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার, বয়লিং ওয়াটার রিয়্যাক্টার এবং লাইট ওয়াটার রিয়্যাক্টার। প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে

0: ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরীসহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদর অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও দুই সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুণ্ডিচা মন্দিরে যান। পুরী শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়া রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকেই খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে ও পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ ও উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
2: PLI আছে তো?
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন PLI পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিও মন্দির, ইস্কন মন্দির, হরিকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা ধর্মীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও চিরন্তন মূল্যবোধের এক অনন্য প্রতীক। এই উৎসব ত্রিপুরার সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব বোধের এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে তিনি সকলে নিরাপদ ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের জারি করা নির্দেশিকা ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানিয়েছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানিয়েছেন, আগরতলায় আট জায়গা থেকে বিকেলে রথযাত্রা বেরোবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা দুটো থেকে রাত নটা পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশের জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসী রিং রোডের মধ্যে 47 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। প্রকল্পের আওতাধীন এলাকায় এর ফলে যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে। এছাড়া ভারতের সেমিকন্ডাক্টর

ডিজাইন ও উৎপাদন ইকোসিস্টেমের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকার বাজেট বরাদ্দ সহ সেমিকন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতেও সম্মতি দিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চতুর্থ পর্যায়ের আওতায় ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কোর্সের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থান ও জীবিকা অর্জনের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। সবকি ইয়োজনা সবকা বিকাশ এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই পরিকল্পনাকে আরও জনকেন্দ্রিক ও অর্থবহ করতে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছে বিশ্ববিদ্যালয়ের দল। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য প্রতিনিধি দল সার্বিক বিষয় খতিয়ে দেখেন। আগামী 24 জুলাই পর্যন্ত এই কর্মধারা চলবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। ম্যাচে প্রথম গোলটি করে ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে অ্যাঞ্জো ফার্নান্ডেজ এবং পরে লাউতারো মার্টিনেজ 2টি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। ফাইনালে তারা স্পেনের মুখোমুখি হবে আগামী রবিবার। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা ভারত হাকতর তাই ব্রিটেন বিসঙ্গ কথা লাইজাক রং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটিএ মিয়ানি সিমি সামুঙ্গ ফ্রাংজাখা আবুনি লগি হদানি নাইমথাং কক খালাইমং চলংখা আবুবাই ব্রিটেন ভারত হাকতনি সামুং তাংনাই রকনি সেবসা বাঙ্গানো অলাইবুমা গনাং কক খালাইমং হাকতর কাইনিনি বিসিং কথালাই সামুং তাংমুঙ্গ তৈ বক্রাক অঙ্গি বাজাওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা রং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটিএ তাই হদানি নাইমথাং কক খালাইমং ভারত হাকতর তৈ ব্রিটেন বিসঙ্গ কাইসা নাং কুকমা গনাং লাইবুমা কেন্দ্রনি বানিয়াতে শ্রামকর মন্ত্রী পিযুষ গোয়েলনি হদালাম কাইসানো শেয়ার খালাই মোসাং মৌদি সাকা সিইটিএ ভারত হাকতনি হুকবার খালাইনাই সাক থানাইতে চিকন কচার মাজানি শ্রামকর সাক থানাই রকনি কতাল লাম আচাইরিওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি খনা হরিয়ানানি জিন নিসিমি হাকতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো টংখর কাহাম গনাং অ ট্রেন জিন তাই সুনিপত নিবিসিংগ লাইসুয়ানো তিনি রথযাত্রাতের আগরতলানো খবই হাস্তিনি জুদা জুদা থায় রথযাত্রানি যুগালিমুং নাহার জাখা আগরতলানি জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব হরেকৃষ্ণ মান্ডব নিসিমি রথ চিথিউই চিসা জাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরগ্ন রথ তেরনরগৈ খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাবো মন্ত্রী অক্র সাকা রথযাত্রা টংথারনি টংরাইদা রাসাজাক হুকুমুনি কথাং ফুনুকমারি অতের ত্রিপুরানি কথালাইমুং থানচাতে বায়াবচারিনি মারি অ তেরনরগৈ হাস্তিনি বেবাক দিখিল নিবক্ত রথযাত্রা সংসাফাং কমিটি তেই তঙ্কসং লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ আবনি লগিব বজতনি নাইমথাং তৈ তঙ্কসাং তৈ রথের পাইনাব হাংকর নাইকলফাং তৈ ত্রিপুরা হাস্তে চিং ফেরাং নাইখ্রাইনি সাকলাইজাক দাগিমুং তৈ নাইমথাং রাইদা ক্রাক খ্লাইয়ী মানিনানব কবকমুং নারখা হাস্তে পুলিশনি খুকফাং লুকুমানজু

0: হং অফিসার রাজদীপ দেব সাকা আগরতলানী কাইচার থাইনি সিমি সারিগ অ রথ সজাগানো যত রথ সমাবন পুলিশনি মরুকমুং তঙ্গানো আবনি বাকি দামনৈনি সিমি হর দামচুকু জরা আগরতলানী কিচাশগ্লামাবো নো এন্ট্রি রেজাক তঙ্গানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু র যাত্রা নরগৈ হাস্তেনি লুকুরকনো খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা অতের তংথারনো চাজাকনাই তৈ মতাইনি বিশিঙ্গ করা খালকনি মারি দিয়াই মুংতৈ পৈতুক রাকনি বিশিংতৈ কথা রত রাজাখনি লামাতৈ সজাকমানি বিশিংতৈ থানচানি হালকনো ক্রাক খ্লাইয়ানো হদানি টংকচাং হামক্রাইনি বাকি থানচাকে সামং তাংনাও খা বাচারওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং নৈচি দক সালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মান কি বাত মান্দাও হাকতর তৈ বুই হাকতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মান কি বাতনি ফিল সারা থামচি দক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ান সকমা খাকামা কক মান কি বাত রহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরক ওয়ান সুক মুরকন রহরই মানবায়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপেশু খা কসং লুকুরক্তৈ হাপাং তাংসং নিবিশিঙ্গ কাইসা নাংকুকমা গনাং ইয়াকলি গঙ্গৈ সামং তাঙ্গৈ তঙ্গহনৈ সাকা আবুবাই হাস্তিনি সাই সাই লুকুরক শাক নাইজাক মুং হদা হামক্রাইতৈ জুদা জুদা শাক বাইথাংনি জঞ্জাল সকমর মুঙ্গ জরাতৈ চুবাচু মানাই তঙ্গ মিয়া আগরতলাও মুখ্যমন্ত্রী সমীপেশুনি ফিল্ড স্নীতি বেরেমন মানজাগৈ মন্ত্রী অক্রা অকক নশাকা মুখ্যমন্ত্রী সমীপেশু পান্দাবো মন্ত্রী অক্রা মিয়া ভার্চুয়ালতে কাঞ্চনপুরনি লুকুরক বাই বরকনি জঞ্জালনি কক ন সাইমান খা মন্ত্রী অক্রা মিয়া যুদ্ধ মুঙ্গৈ কাইশাক কতাল ওয়েবসাইট নব চেঙ্গৈ রেখা সংসদনি অধিবেশন ব্রী খাতিমুং বিল পাস খাইনা সানৈ বুসকাং সাল নৈ চিসাব দিল্লী যন্তর মন্তর গেরেপ লাইমুংনি সামুং বুতাংন কবক্ষা বেবাক ভারতনি ব্রী কংগ্রেস ত্রিপুরা প্রদেশ ব্রী কংগ্রেসনি আদং খড়ক চিবানী বদল দলসা অ সামুং বুতাঙ্গ মানজাগানো কামিয়ামজাইনি লুকুরকন রাংথংতৈ চুকজা খ্লাইনাব তাংচ্রু নাইখুং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গ হনৈ সাকা তাংচ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া শান্তির বাজার পুইলা বেরেমনি হুকবার তাংচ্রু সমিতি লিমিটেডনি বিশিনী কুথুম লাইমাবব তাংচ্রু বাবাইন চবানতৈব দশ হাজার খ্লাইনা হুকবার খ্লাইনাই রকন রাংথংতৈ হামক্রাই খ্লাইনা তে কামি রাংথংন ক্রাক খ্লাইনানো তৈব ফানবক্সিনৈ কক নারেখা তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমি ফাইনেল আর্জেন্টিনা ইংল্যান্ড মেচেনৈ ফাইনেল কাসাকা মেচ পুইলা গোল খ্লাইকা ইংল্যান্ড সা বুকজা গোল বাই উকলগ তংজাক তংহালগ পুইলা এনজু ফার্নান্ডেস তৈ উল লাউতারু মার্টিনেস গোল কাইনি রুবৈ বদলন কপ্লাই খ্লাইও ফাইনেল বরক স্পেন বাই থানো বুসকাং ককতিশাল তাবুক নবর তিবারনি ককতুমা তিনি দিবর জরা নখা কিচাশক মনাকজাক তঙ্গানো বুসকাং দামনৈ চিব্রৈ সালচি হাঙ্কর তৈ হাস্তিনী বেবা খাঙ্কর কিচানী সিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াওয়ানো হনৈ হজাক মুংখ্লাইকা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনী তঙ্গানো তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো সানজা দামসনি দামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: symbolism in Hungary and Romania. European countries and America. Santur is played with a
1: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ রয়েছি আমি ইতিকণা এবং আমার

0: রথযাত্রা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সেই কাঠের রথ, অগণিত মানুষের টান আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। পুরী থেকে শুরু করে মহেশ কিংবা আমাদের পাড়ার ছোট্ট রথ, সবখানে যেন একটা উৎসবের আমেজ। কিন্তু বন্ধু, এই রথযাত্রা কি শুধু একটা ধর্মীয় উৎসব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন?
1: উপনিষদে বলা হয়েছে, আমাদের এই শরীর হল রথ, আত্মা হল রথী, আর বুদ্ধি হল সারথি। আমাদের ইন্দ্রিয়গুলো যেন ঘোড়া। চিন্তা করে দেখুন তো, আমাদের জীবনটাও তো অনেকটা রথেরই মতোই। আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি, কখনো চড়াই কখনো উতরাই। রথের চাকা যেমন থেমে থাকে না, জীবনের চাকাও তেমনি গতিশীল। কিন্তু আমরা কি আমাদের জীবনের সারথিকে ঠিকঠাক পথ দেখাতে পারছি, নাকি ইন্দ্রিয়ের ঘোড়াগুলো আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে? আজকের দিনটা রথযাত্রা, ভীষণ নস্টালজিক তাই না? আকাশে মেঘের আনাগোনা, বাতাসে একটা গন্ধ, ঠিক যেন ছোটবেলার রথযাত্রার সেই দুপুরগুলো।
0: জানেন, আজও যখন রাস্তা দিয়ে যেতে যেতে কোনো রথ চোখে পড়ে, মনের কোণে যেন একটা ছোট বাচ্চা জেগে ওঠে। সেই কাগজের ফুল দিয়ে সাজানো রথ, হাতে একটা ছোট লাঠি, আর পাড়ার সব বন্ধুদের সাথে রথের দড়ি ধরে দৌড়াদৌড়ি, তখন মনে হতো রথটা বুঝি সত্যিই আমাদের, আর সেই আমাদেরকেই টেনে নিয়ে যাবে কোনো এক রূপ কথার দেশে।
1: রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বারবার শৈশবের সেই সারল্যকে খুঁজেছেন। আজকের এই রথযাত্রার দিনে কবির একটা কবিতার কথা খুব মনে পড়ছে, যা আমাদের সেই ছোটবেলার রথযাত্রার দিনগুলোকে মনে করিয়ে দেয়। ওগো শিশু, তুই যখন রথের উপর চড়বি, সবাই মিলে রাস্তা দিয়ে ছুটবি। কেমন করে হাসবি রে তুই, কেমন করে গাইবি গান, সেই আনন্দের স্রোতে ভাসিয়ে দেব আমার সকল বিষাদ ম্লান।
0: রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, জীবন মানেই তো যাত্রা, রথযাত্রা আমাদের সেই গতিরই প্রতীক। আপনি আজ যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, নিজের ভেতরের শিশুটিকে একবার ডাক দিন তো। আজ রথের দড়িতে হাত দেওয়ার সময় একবার সেই ছোটবেলার কথা ভাববেন, দেখবেন আপনার মনের সব জড়া জীর্ণ ক্লান্তি যেন রথের চাকার সাথে সাথেই ধুলোই মিশে গেছে।
1: জীবনের পথে চলতে চলতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় রথের চাকাটা যেন আর এগোতে চাইছে না। কিন্তু মনে রাখবেন, জগন্নাথ মানেই জগতের নাথ, যিনি জগতের সব মানুষের বেদনা বোঝেন। রথযাত্রার এই শুভ লগ্নে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা হিংসা ত্যাগ করব, মানুষের পাশে দাঁড়াব এবং রথের চাকার মতোই অবিরাম এগিয়ে যাব আলোর পথে। আজকে অভিজ্ঞাপন পর্ব থেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: বিজ্ঞাপন বিরতির পর আবারও আরও একবার স্বাগত জানাচ্ছি আজকেরও বিজ্ঞাপন পর্বে। এবারে চোখ রাখব ইতিহাসের পাতায়। আজ 16 জুলাই। আজকের দিনই 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টায় লর্ড ক্যানিংয়ের সরকার হিন্দু বিধবা বিবাহ আইন অর্থাৎ হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশ করেন, যা ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। আজকের দিনেই 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে অবিভক্ত বাংলার খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়েছিল। আজকের দিনই 1932 সালে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আজকে দিনই 1954 সালে মাহে থেকে ফরাসি শাসনের অবসান ঘটে, আনুষ্ঠানিকভাবে সেখানকার শাসনভার জনগণের কাছে হস্তান্তরিত করা হয় এবং ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। আজকে দিনেই এয়ার চিফ মার্শাল প্রতাপ চন্দ্র পাল 1969 সালে ভারতীয় বিমানবাহিনীর ইন্ডিয়া কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজকের দিনেই 1981 সালে ভারত একটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছিল।
4: 1996 সালে ঠিক আজকের দিনেই নর্মদা উপত্যকার 4 রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র, সর্দার সরোবর বাঁধের উচ্চতা 436 ফুট পর্যন্ত বাড়ানোর বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছায়। 1999 সালে ঠিক আজকের দিনেই মথুরার কাছে দিল্লিগামী জিটি এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষে 17 জন প্রাণ হারান এবং 200+ মানুষ আহত হন।
3: এবারে এক নজরে দেখে নেব আজকের দিনে কারা জন্মগ্রহণ করেছিলেন এবং কাদের আমরা হারিয়েছি। আজকের দিনে 1878 সালে রাধা গোবিন্দ চন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত জ্যোতির্বিদ। তাকে ভারতের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ মনে করা হয়। তিনি অনেক নতুন নক্ষত্র এবং পরিবর্তনশীল তারা পর্যবেক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে অরুণা আসফ আলী, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সংগ্রামী এবং সমাজকর্মী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি বম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে বিশেষ পরিচিতি পান। পরবর্তীকালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে জগদীশচন্দ্র মাথুর, অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী আধুনিক হিন্দি নাট্যকার এবং লেখক। তার লেখা নাটক এবং সাহিত্যকর্ম ভারতীয় নাট্যমঞ্চে এক নতুন ধারার সূচনা করেছিল।
4: ঠিক আজকের দিনেই মির্জা মোহাম্মদ সাইদ

0: তিনি একজন বিখ্যাত বাঙালি লেখক ছিলেন। আজকের দিনে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক বড় ক্ষতি ছিল। ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, তিনিও 16 জুলাই মৃত্যুবরণ করেছিলেন।
1: এই ছিল আজকের ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী। এবারে জানি দেব চিঠিপত্রে যাবার আগে অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম, আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আজ থেকে পাঠ্যচিঠির বিষয়।
0: এবারে লিখছি তোমায় পর্বের প্রথম চিঠিখানি পড়ে শোনাচ্ছি। চিঠিখানি লিখেছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গান মাহেশ, হুগলি থেকে। প্রিয় অভিজ্ঞাপন, আকাশবাণী আগরতলা, সাথী। আজকের সমস্যা সংকুল জীবনে পা ফেলতে হয় মেপে মেপে, একটা ভুলেই পিছিয়ে পড়তে হয় কয়েক যোজন। প্রতিদ্বন্দ্বিতা এত তীব্র যে নিজের শিক্ষাগত যোগ্যতার নিরিখে কাজ জোগাড় করতে পারেন মুষ্টিমেয় সামনের সারির কয়েকজন মাত্র। তারপরে বাকিদের জন্য থাকে অস্তিত্ব রক্ষার লড়াই। আর তাদের ভিতরেও কর্মক্ষেত্র নির্ধারিত হয় খুব সাধারণ মানের কোনো পদে। কিছুদিন আগে খবরের কাগজে দেখেছিলাম রেলের গ্যাংম্যান পদে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও কেউ কেউ আবেদন করেছিলেন। তোমার বিষয় ভাবনার আলোকে এমন পরিস্থিতিতে ডিগ্রির চিন্তায় যদি কেউ চাকরিটা গ্রহণ না করে, তার জীবনে আরও ধৈর্যের সাথে অনিশ্চিত অপেক্ষা করে থাকতে হয়। যিনি তা করেন তিনি ব্যর্থ হতেও পারেন, আবার নাও হতে পারেন। পরিবর্তে ব্যবসা বা ঠিকাদারিও করতে পারেন। তাই অথ কিম, সেই চিন্তার ভার নিজের মতো করেই প্রত্যেকের ভাবনায় থাকা উচিত। আর এ বলেই আমার অভিমত। সবাইকে শ্রাবণী শুভেচ্ছা জানিয়ে বার্তা শেষ করলাম। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ, হুগলি।
2: বনু দুবরাজপুর, সিমলাপাল, বাঁকুড়া থেকে সুনীল বরণ কালিন্দী।
3: আর দুপুরে জিমিয়ে নিলে তো বলারই নেই, রাতে চোখ দাঁড়িয়ে যাবে। অনেক কষ্টে ঘুমটা এসেছিল, আর অমনি তুই দিলি ভাঙিয়ে। যাকে এ ঘরে চুরির মতো কিছু নেই বাপু, তুই অন্য কোথাও ট্রাই কর।
4: আগে আমি চোর নই।
3: তবে তবে তুই কোন লাট সাহেবের বাচ্চা? হ্যাঁ, ধরা পড়ে গিয়ে এখন 7000 টান।
4: আগে আমি জমরাজ।
3: তো অত কিম কি মনে করে?
4: আগে আপনার আউট হওয়ার সময় এসেছে। আপনি একটু চোখ বুঝলেই আমি হালকা করে একটা হার্ট অ্যাটাক দিয়ে
3: সে করে বালি। আমি এখন 99 নট আউট, সেঞ্চুরি করে অন্য প্রশ্ন কে তবেই আউট হব। ততদিন তুই গোপে তেল দিবি যা।
4: কিন্তু চিত্রগুপ্তের খাতায় যে
3: গুলি মারি, চিত্রগুপ্তের খাতায় নাতি নাতনিরা অনেক প্ল্যান করে আছে, আমি ওদের নিরাশ করবনি। অন্নপ্রাশন।

0: কিন্তু বিধির বিধানে যে স্পষ্ট লেখা, আজ ঘুমের মধ্যে আপনার
1: বিরক্তিকর, তুই বলো আজ সারা রাত তোদের ওখানে গল্প শোনা।
0: না না, আমার ওখানে কোনো গল্প নেই।
1: নেই তাহলে আমাদের গল্প শুন। আমার তিন ছেলে আর দুই মেয়ে, এদের ঘরে সব মিলিয়ে নজন নাতি নাতনি।
0: এই রে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
1: শোন শোন, মেজো ছেলে আমেরিকায় থাকে, ওর দুই মেয়ে ওখানে পড়ছে, বড় ছেলের ঘরে নাতি থাকে বেঙ্গালুরুতে। আরে আরে আরে, যাসনি শুনে যা, অনেক কথা আছে, বলে যা। অত কি
2: পরের চিঠিখানি লিখেছেন মনামী দলুই, পূর্ব মেদিনীপুর জেলা, বৃন্দাবন থেকে। লিখছেন এরপর বিষণ্ন দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। আসলে জীবন একে দীর্ঘ নদীর মতো, এক ঘাটে নোঙর ফেলতেই আবার ডাক আসে অন্য ঘাটের। জীবন একটা অসমাপ্ত পাণ্ডুলিপি, যার একটা অধ্যায় শেষে লেখা থাকে অত কিম, অর্থাৎ এরপর কি। পরীক্ষার খাতা জমা দেবার পর প্রথম মাইনের ঘাম হাতে পেয়ে কর্মজীবনে শেষে চেয়ার ছাড়ার সময় প্রতিবারই বুকের ভেতর একটা নিঃশব্দ প্রতিধ্বনি বাজে, এরপর অত কিম। শুধু দার্শনিক বলি নয় বা শুধু প্রশ্ন নয়, নিজের প্রতি সমাজ সময়ের প্রতি দায়িত্ব বটে। এই প্রশ্ন অহংকার ভেঙে বিনয় শেখায়, স্থবিরতার বিরুদ্ধে হওয়া প্রতিবাদের ভাষা এটি। দেখেছি অনেকে জীবন সায়ান্নে এসে নতুন ভোরের সূচনা করেছেন, পঞ্চাশে তুলির আঁচড়ে ক্যানভাস ভরিয়েছেন, অবসরের পর একাকিত্ব কাটাতে গিটার মাউথ অর্গান শিখছেন, ষাটের সমাজ গড়ে তুলতে চেয়েছেন, সঞ্চিত অভিজ্ঞতার পুঁজি দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য সেতু বেঁধেছেন। আজকের দুনিয়ায় সময় বড্ড দ্রুত, আজকের টেকনোলজি কালকে পুরনো। এই দ্রুত পরিবর্তনে যে মানুষ নিজেকে পুনরায় আবিষ্কার করতে পারে সেই টিকে যায়। আসলে সমাপ্তি বলে কিছু নেই, প্রতিটি ইতি নতুন উপক্রমণিকার প্রথম লাইন। অত কিম প্রশ্নটি যতদিন থাকবে ততদিন মানুষ থামবে না, স্বপ্ন দেখবে, শিখবে, এগিয়ে যাবে। কারণ প্রশ্ন ফুরলেই জীবন ফুরায়, প্রশ্ন থাকলে পথ তৈরি হয়। আর তাই তারপর এই প্রশ্নের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তারপরে পৃথিবীতে আধারের ধূপছায়া নামবেই, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই।

লিখছি তোমায় পর্বে সবশেষ চিঠিখানি লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে অরূপ সরকার। প্রিয় বিজ্ঞাপন, সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। শুধুমাত্র মানুষই এই জীবনযুদ্ধে সামিল নয়,

0: জীবজন্তু থেকে পশু পাখি সবাইকেই বেঁচে থাকতে হয় এই সংগ্রামের মাধ্যমেই। যতদিন এই পৃথিবীর মাটিতে মানুষসহ সমস্ত প্রাণীকুল জীবিত থাকবে ততদিন লড়াই হবে সঙ্গী, এই নিয়মের ব্যতিক্রম হওয়ার নয়। আর বলাই বাহুল্য যে লড়াই মানে সেখানে হার জিত থাকবেই। শুধুমাত্র একটি সংগ্রামে জেতাই শেষ কথা নয়, একটার পর আরও একটা সংগ্রাম কিন্তু লেগেই থাকবে। আর জয়লাভের চেষ্টাও করতে হবে, পরাজয় হবে ভেবে পিছিয়ে গেলে মোটেও চলবে না। এই প্রসঙ্গে স্কটিশ রাজা রবার্ট দ্য ব্রুস এবং মাকড়সার কাহিনী উল্লেখ করতেই হয়, যেখানে স্কটিশ রাজা ইংল্যান্ডের রাজার নিকট পরাজিত হয়ে গুহার অভ্যন্তরে আশ্রয় গ্রহণকালে লক্ষ্য করেন যে একটি মাকড়সার বারংবার ব্যর্থতার পর শেষ পর্যন্ত তার বাসা নির্মাণে সফলতা। তিনি এটি প্রত্যক্ষ করে আত্মবিশ্বাস ফিরে পান এবং পরবর্তীকালে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভও করেন। তাই জীবন জয় যেমন জীবনে থাকবে, ঠিক তেমনি থাকবে পরাজয়ও। কিন্তু পরাজয়ের পর যদি আমরা অত কিম এই প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাই, তবেই কিন্তু এগোনোর পথ পাওয়া যাবে। থেমে যাওয়া নয়, প্রতিটি ব্যর্থতাকে নতুন সূচনা হিসেবে গ্রহণ করাই জীবনের প্রকৃত মন্ত্র। কারণ সাফল্য তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে জানে। নমস্কার, আনতে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। সিএসসিই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অধীনে আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হবে, কর্মস্থল পশ্চিম ত্রিপুরা। এক বছরের চুক্তিভিত্তিক, আবেদনের শেষ তারিখ 20 জুলাই 2026। শিক্ষাগত যোগ্যতা 12 পাস অথবা মাধ্যমিক, তাছাড়া 2 বছরের আইটিআই অথবা মাধ্যমিক, 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা। বয়স ন্যূনতম হতে হবে 18 বছর। অতিরিক্ত যোগ্যতা UIDAI অনুমোদিত আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট বাধ্যতামূলক। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ত্রিপুরা সরকারের নির্ধারিত সেমি স্কিল্ড কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী বেতনক্রম। আবেদন করতে হলে সিএসসির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। http://csc.gov.in।
0: এবারে রয়েছে তথ্য। রথযাত্রা উৎসব উপলক্ষে রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আগরতলায় 8 জায়গা থেকে বিকেলে রথযাত্রা ভিড় হবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা 2 থেকে রাত 9 পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। তিনি জানান, বিকেলে জগন্নাথজিউ মন্দির, মঠ চৌমুনির ইস্কন মন্দির, আশ্রম চৌমুনির ইস্কন হয়ে হরে কৃষ্ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির, সেন্ট্রাল রোডে শিববাড়ি মন্দির, রাধানগরে রাধা মাধব বাড়ি মন্দির এবং মোটর স্ট্যান্ডে শ্রী শ্রী নরসিংহ মন্দির এবং ধলেশ্বরে গৌরনিতাই আশ্রম থেকে রথযাত্রা বের হবে। রথযাত্রা নিরাপদভাবে শেষ করতে প্রস্তুতি দেখছেন জেলা শাসক। উল্লেখ্য, আজ থেকে 9 দিনব্যাপী রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহ লোক সমাগমে আনা হবে। আগামী 24 জুলাই পুনঃ রথযাত্রার মধ্য দিয়েই শেষ হবে রথযাত্রা উৎসব।
1: কেউ 85 শয্যাশায়ী, কেউ 70-এও দিব্যি ফিটফাট, কাজ করছেন, ঘুরছেন, এমনকি পাহাড়ি রাস্তায় হাঁটছেন। 50 পার করলে পুরুষ এবং মহিলা দুজনের শরীরই বদল আসে। 45 থেকে 55 বছরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় মহিলাদের শরীরে। ইস্ট্রোজেন এবং বিভিন্ন রকমের হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শরীর মনে তার ধাক্কা লাগে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওবিসিটি, মেটাবলিক সিন্ড্রোমের মতো সমস্যা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পুরুষদের শরীরেও নানা হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে যায়, ফলে পেশি ক্ষয় হয়, হাড় দুর্বল হয়ে যায়, অনেক খিটখিটে হয়ে যান। এই বয়সেও কিভাবে নিজেকে ফিট রাখবেন, চলুন আজকে জেনে নিচ্ছি। বয়স বাড়বে বয়সের নিয়মেই, তা সত্ত্বেও জীবনযাপনে বিশেষ কিছু কৌশল রপ্ত করলে বার্ধক্যের অভিঘাত সাময়িকভাবে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে।

0: 50 পার করেও দিব্যি চনমনে রাখতে পারবেন নিজেকে। তার জন্য কী করতে হবে? পানীয় হিসেবে কফি অত্যন্ত উপাদেয়। পরিমিত কফি শরীরে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় না, ক্যাফিন স্নায়ু সতেজ রাখতেও সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এবং পরিমিত কালো কফি খেলে কোষে বার্ধক্যের গতি শ্লথ হয়। শরীরচর্চার কিছুটা আগে এক কাপ কফি খাওয়া যেতে পারে, তবে রাতের দিকে বা ঘুমনের আগে কিন্তু কখনোই নয়। মহিলাদের খাদ্য তালিকায় বিশেষত একটি করে বেদানা থাকা দরকার। বেদানায় রয়েছে উদ্ভিজ পলিফেনল, অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া এই পলিফেনলগুলিকে ইউরোথিলিন লিথিনে পরিণত করে, যা 50-এর পরে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমতে থাকে। পাশাপাশি উপাদানটির ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা কিন্তু রয়েছে। পুষ্টিবিদরা বলেছেন শুধু বেদানা নয়, তালিকায় রকমারি ফল রাখাও কিন্তু জরুরি।
1: এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.6 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 61%।
0: আজকের এই আকাশের মনের খবরের মধ্য দিয়ে অভিজ্ঞাপন পর্বটি এখানেই শেষ করছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য,
1: আমি ইতিকণা মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আনি ন 6 ফুট 6 ইঞ্চি হাই আবার যত ন বছর বছর ন এবার কেবল বেশি বুরুম বুরুম ন কাঠ কেটাল তেরি কেটাল রক বাই খাই আবন কাহামকে নাই তো তক সাজগুই আব বেশি বুরুম বুরুম ন আমতে হেকে ন মাটাইনা বিষঙ্গ তা ওই রড সমানে চুং সাইমান এনকে আবনে রিনি তাকলাই বিশিনে রিনি কালার হিনি কে কসাক তে কর্ম এবার খেতে আপনি চুকমানে হিনি কাই 45 ফুট কুচু তে আ জাগাও যে কাঠ সামানি আব ইক 832টা কাঠ নাঙ্কা হিনে চুং যতন সাইমান ইকে আপনি আগলো চুং সাইমান লাইন মাতায় সুভদ্রা রডনি রডনি মুং হিনি কাই দর্পদলন হিমানি আপনি রুইনি কালার হিনে হিংকাই চুং সাইমান কচাক তে কসম আ জাগাও দো চিনি এবার 12টা চাকা আপু সনান বাকে চাকা রং নাম বলাকে আপনি চাকা সাম জাকমানি তা ওকে 12টা চাকা দো তে আপু চুকমানি হিনে হিংকাই তা 31 হাত কুচুক তে ইয়াক বাই চুং 31 ফুট কুচুক তে 593 এবারকে 593টা কাঠ এবার বুফাং আজাগাও আবার সামানি নাকা হিনে যেন সাইমান এনকে আপনি পাইথাও যেন সাইমান লাইন বলরামনি রডনি মুহাই কালো দোসেন হিমানি আপনি রিনি কালার হিনে হিংকাই কচা কখরাং চুং সাইমান হাই আজাগাও চিব্রুই এবার সৈদতা সাকাতে চুকমানি তা হিংকাই চাকা দো তে চুকমানি হিনি ইংকাই 32 এবারকে 32 হাট তে ইয়াশি বাই লেখাই নাইখাকে ইয়াশি সি এবারকে 10টা ইয়াশি বিনি চুকমানি চুং সাইমান হাই আপনি কে আরো কাঠ নাংমানি হিনি ইংকাই তাবো 763 এবার 763টা কাঠ বাই সাম জাকমানি চুং সাইমান আজাগাও চুং তে কাছে সাইমান থাইকালাইও যে আরো নি সজাংনাই যে কাঠ সামানি আর জাগাও কাছে পনো চুং সাইমানখা কোন সরনি খিলি রক আরো মানে ইউজ খাইজা গিয়া তা হাই আবার যত কাঠনি বাইন খিলি রক বো কাঠনি বাই সাম হুনেন চুং সাইমান জরা কিসা কল খাইন গুরুমা সকাং ন আবনো চুং খালাইমানি এবার কেবা কাঠ ন রড সনানি বাকি ওই সাম জাকমানি যেন সাইমান বেলেগ হম তো বিশেষ তেতে চিনি বারো ঠাকুর তো সাইমানও গবং মানে হিন্দু দংঠারও দংনাই রং আপনার কারেব গবা মা জুদা জুদা দংঠানি বড় রংব জাগাও ফাইও কুথম লাইও তে গবং মা বড় না জাগাও বিরুং ওতে নাইমথাং রকব নাইকিনি খালাইনি রকব তাবো পুলিশ রক ফুস রকব কাবং মানো আজাগাবো যাতে মানে কোন হাইমিয়া রক টাংথং মাতায় কাহাম কোন খাই নুংথং রড কাহামকে সজাগ দং আমরক ন নাইকলনা বাকে কাবং মানো নাইমথাং বদল রকব আর তাবো ডিউটি রক খাই দং আপনা চুং সাইমান আপনা কারে বসিন ত্রিপুরা হাস্তেবো কাহাম কোন খাই নামতে হেকেন বেশি ব্রুম ব্রুম ন টংথ টংনি বিশিং তিন রড রক মাতাই রক সজাগুই দং জং আবো সাইমান বেলেখেন কথার তে জংথার কথানি বিশিং তিন জং সাইমান গাই আনি ফাইজিং তিন রক জন রড যাত্রানি খা কাহাম থামজাক মা তে সিবাই আফার গাই ফাইটিং কে রাজানি মারে কিসিং সং সুন তাবু রেজামুং খানা লাইন রেজামুং খরং রায়ংখা আকাশ দেব বর্মা

0: chini jai nok ni adom bai thumui tu bujak thasuk baga na gini khlai nei ta kho gopal de parma bai koklam panda sang tabu khana layene
1: rangchakni mare kiching songno jainokni pandol amsogo inge ang agni shalani haino tinibo kaisa belai kheno berekhiri thai hene mongpir jagi tongnai belai kheno sini jagi tongnai thaichuk bagan lembu chorani thaichuk bagan ang tin oro sapai jak inge ang tini phai kaisa darai baga takhukno malai phai ke bo oro thaichuk bagan no naikoloi tongo jai jai khe inge borok bai na ang tini kokshani bagi oro phai ka inge darano puilano lamsogo chini jainokni pandawo
2: নর ফাইমানু বাকে হাম ভাই
1: কেদারা আং নো নসং মুসং না নিসকা আং পুইলানি নিশিনি মুসং গরা না নিং নিশিনি মুং কিশা জিনি খনাওই জনে লুকুরং নদি কে হাম নাই
2: আন মুং কাই গোপাল দেবরমা গায়ো থাজু বাগানি অনাইকল ওবা সামং টং
1: হংকে দারা পুইলানি নিশিনি মুং তো নং জং নরি খা হংকে নি নিশিনি মুং রিমানি বাগি ব বেলা খেনো হাম ভাই হংকে তাবু আং নো পুইলা সং মুং জি সং না নাই মানে আবো অংখা নরং নি ও জে থাইচুক বাগান আবো বুফুর নি সিমি নর কাইখা এবা খেবা জেংখা
2: সং থাইচুক কাম না সং না গাই 2018 নি সিমি গাই তাগ বৈ 8 বছর চলিখা 8 রান 8 কো 8 বছর মতন রানিং চলি তো
1: আও 18 ও কাইনে নি জেংমানি ইকো তাবুক 2026 চলি তো গুতা আও হিংকে নরক অবজে কাইমানি পুইলা ও নরক কয়তা বুফাং কাইখা নরং নিও বাগান
2: পুইলা কাইখা 300 বুফাং ও পরে 800 তরি তরি কাইখা
1: তরি তরি কাইখা
2: তাবুকে 800 বুফাং 900 900 মতন তো বুফাং
1: তো গুতা আও হংকে পুইলা তো নরক বুফাং কিচা কিচা খানো কাইগ্রা খাতা কাই ওলা তৃক তৃক তাবুক সুজরা আস্ত সনয় সহায় বুফাং তো
2: তাবকে পাং খাতা
1: আও হংকে অবো কাইমানি বিশি বিসক না খানোর কাই থাইনানি
2: অবো কা কাইমে খাই সং তো 8 বছর নি পরে 8 বছর কাই খ্যা হংকে আম পরে করি সং 2 বছর করি দা সং বথেনার লিয়া বুবার ছগা কি তনিখা
1: ও সং হামিয়া গই
2: মানে হামিয়া সং মানে বথেতে বথারি নবা গিতা
1: ও ও
2: গ বুবার ছগা কাই তাইছ বেড় দুন নাও ओमफ्राय बथाय थायना बागै करिदा जों 2 बोसोर तरि तन 3 बोसोर निया गलो हं करिदा जों बथायना लगै ताबुक आसा गाय सिन बथाय तर बखे
1: आव आव गे बेलाय खना हामबाय खंके ताबुक सुख जरा हंके थाई न नरक बथाय फालै तंगुता
2: बथाय फालै तंगो
1: হংকে নরং ইর থাইচুক বাগানো আং নিজে ফাইনুক ফাইকা তিনি ডাল বিদাল থাইচুক নুখা হিংকে নরং ইর ডাল বসুক থাইচুক নি বুথাই তং
2: সিনর তং সিনর তং রাঙ্গু তং বানানা তং হংকে সেংমাই তং কিউ জাই তং হংকে ইয়ার হারিবাঙা তং কাটিমন তং হংকে অনেক দারুন তেব তং থাইচুক মৈতমালি এটা বুথাইকে তং
1: কবাংমা দাল বিদাল থাইচুক রক অর ফাই আং বনুক ফাইকা তে জিনি দারাবো জন্য স্রাই স্রাই কে সাউই খনারি কা হংকে বুসুক দাল নি তং সাকা হংকে নরক অর জে নরক তো অব সালব্রুম ন জেফ্রুন সিমি বুথাই মুনকা নরক সালব্রুম ন ফারলি তং হায়া দানা
2: ভালই তং
1: হংকে ভালই তং মানে নরক অম তো বিশাও বাইসে সিমানো থাইচুক বুথাই তো
2: বিশাও বাইসে ন ফলো সং
1: হংকে নরক বিশাও এবাকে ইয়ারলি ও বুসুক রক আজিম রক মানে মান কাইসা নরক নি আইডিয়া কাই সাদিতা
2: ক সালো করি দা বাজার তা 10000 20000 ও ফলো 30000 ও ফলো বাজার বুঝি শনিবার রবিবার তাই রং কবং মানো
1: শনিবার রবিবার হংকে অফিস বন্ধ হংকে বুই ফাইনা তা
2: বুই ফাইও হংকে থাইচুক বুথাই কবং হংকে রং কবং মানো থাইচুক বুথাই কম হংকে রং কম মানো
1: আও ফালসং মানে কবং হংকে বা রং কবং মান কা দারা তো এমনি সাকা দিন দিননি কক সাকা হিংকে নং বিশেষাও বুসর মান খানাবো
2: কবন দিন করে দে 10000 20000 বুথাই কবং করে দে মানে ফালি মানো
1: দোকান বেলা খেয়ে হামবাই দারা হংকে নরংনিও আং ভাইবো নুক ফাইকা কবংমা বরক রক ন বেড়াইলাই তঙ্গো কেবাবা ফটো রক বুজাগলাই তঙ্গো কেবাবা থাইচুক রক পাই অর চালাই তঙ্গো হংকে সালো বুসুক বরক রক থাইচুক পাই নানি তে বেড়াইনানি রক ফাইনা নংনিওর
2: ফাইও সিনর বরক অনেক জাগানো বরক ফাইও ওয়ানজিন বছর বসংনি বরক তিবার সব বসংনি বরক নি রিয়াং সাক মা যতন ফাইবি সিনর দেবনমা রক যতন বাংলি রক সালো করি দা কোন সময় 300 কোন সময় 400 কোন 500 আসো সন্তি রবি শনিবার ব্যাংকের বরক বাঙু
1: বরক বাঙু
2: গাই উঙ্ক শনিবার বেসান গাই 200 300 র আমতর বলকে বাঙু ফাইও
1: আও গাই হাকসাল হাকসাল নি বড় রক বক বাঙমান ফাইও না দারা
2: ফাইও অনেক জাগান বড় ন ফাইও
1: আও সালন রক বুসু কেজি বু থাই চুক নি বু থাই রক ন ফালি মান না
2: নি ক কোন সময় 50 কেজি 100 কেজি গাই বাজার তা 150 200 কেজি রক আমতর রক তা বাজার তা হাম গাই ই শনিবার থাজিং সাইড শনিবার রবি রং করি দা মানে গবং ফালি মানু ওই 50 র 100 র 200 র আমতো ফালিম
1: নরমালি তা
2: নরমালি
1: দারানি নর বুথাই গে বথাই চুকনি বুথাই বুসুক দাম মরক আ

0: rok jini khnawi tongnai luku rok no sawi khnari ga hinke borok bo buskangni shalo phai rok pai phai manota
1: urangu unkai thai chok buthe unkai 100 taka
0: kg
1: kg unkai banana tongu thali ka hai obong kari dabo 200 taka
0: unkai
1: eo por tongu hari banga 300 seng mai tongu ab kisa dam kabang abka 600 700 800
0: kg
1: buthai buthai buji ta buthai nai tongkai dam kabang manu buthai kaham kai এমনকে তো মথায় যোগ বোধহয় তো অনেক দো আংবাস সাতুং মাই কাউন্টার থাকে সেমানো মানে বুসুক রেট বুসুক আংজে সেমাম না সংসা কা
0: নরক তো অর নাইকলই তঙ্গু বা নরক তো আগি নিসমিন চাউইব ফাইকানা ইনকে বথাই চুক ন নং তে পাইনাই লুকুরক ববন বিশি পাইকু ববন বিশি থকজাকু
1: তামখাই চিন বড় রকরি দা ফাইউ মানে তাবসু জরদেন কা দুই তিন দুই মাস মতন রানি চলি তো থাই চুক জেকা মুন মান ইনকে বড় করি দা বাক্সা রঙ সাজগো বাক্সা সেং মাই সাজগো বাক্সা সাকা বা সাজগো হে বাক্সা করে দা কাটি মন সাজগো হে বাক্সা করে দা সেং মাই কিউ যায় হে তো এমন পরে তো বিভিন্ন ধরনের থাকে তো কব যার যার
0: থাকি
1: খাইছে কইলাম কঠক নো মানে বাক্সা কখই বাক্সা কটি বাক্সা আমি রক্তা
0: এমনি চিনি দেশি নক নিজে থাইচুক আমরক তো কষক মামাং মানু দো মানে বুথাই গাইসা গাইসা ও কষক কিসাই কিসালে টংনাই ইনকে নরংনি ও বাগানে থাইচুক রকলে আমাহাই কষক রক্ত দে তো
1: চিনি মানে চিনি থাইচুক বাগানকে কৃতা কষক বাক্স তো বাক্সা করি ইনকে সিং কিসে বনো কামকে মানা কলি ও বলাই রক রক গাই নিনি বুবা রক কিসে বিঠি মারিব থাইচুক সগেন বাগাই বিথিরিকে থাইচুক কাম দং তা তাই ইয়ং সাই মে তা
0: আও গাই এমনে কবাং মা আমা হাই বিথি এবা খামা হাই শার রক দং গো যে রক ন চা খাং গে জিনি শাক নি বাগে বেলাই খন হাম ইয়াং গো ইনকে আমা হাই রক ন রং ইয়র রি দরি জা
1: হি হাম দিলে রি জি গাছি ন র মাত্র ও বুবার সিমি কিসের ও বুবার রে উপথাই করি ইয়া
0: বুবার টিকি নানি বাগে
1: তাং মনে করি আগি ও সংকরি দা সবাই র খাকুল র চাকুম ন কাখে করি দা আগে কে করি বিথি সারন থাই ও মিসকি বেসি মিসি
0: আও আও
1: ইনকে তাবল নাই নাই খতম সনন চিনি সে গ্রাম শহর সং দং গো কাইমানি থাইচুক উ গো থাইচুক ইয়া নিনি চাকুম না খাকুলু সবাই রক হিন্দি আবার তাও বিটি সার করি দা থাকে থাইয়া ইনকা অবং বুন্তি দারো নি ফাইকে মানে ইয়ং পিছিং থাকা আমি এর বা হারক হামরিয়া কে মানে করি দা আবো আবহান বাকি দামতি ইনকা না বুন্তি ইনকাব তাও থাইচু কিসা মারিব
0: আও তামনি হিংকে অব থাইচুক সিমিয়া চিনি নগো মখিতং কাইমা হিন্দি যে কোনো বুফাং র কাইমা হিন্দি জং যতন কিসা মিশালে বিথিরি না নাঙ্গো হাইপানো জং যাতে চাউই টংনে লুকুরংনি বাগিব যাতে হামিয়া তাং থুং আমা হাইকে জং মারি লাইও হে দা দারা না
1: মারিও হিংকে তামকে মিষ্টি ব মারিব সং ইয়া ফাঙ্গো মিষ্টি কাই কাহাম খাইনা বাগে আও
0: আও আও
1: বথাই খাইনা বাগে
0: মিষ্টি তো চিনি শাক রংনি বাগিব কোন হামিয়া
1: রক লাইয়া গতা কাজা তাম কম্পোজ সার কম্পোজ করি দা সং জাবর করি দা সং ট্যাঙ্কি ও তনু করি দা বন বলাই রকরি দা বন করি সং যা ফং রিতা
0: সগরি বই
1: হুম সগরি বই আবো আবো বিথি
0: বিথি
1: না মানে করি দা
0: হুম
1: আবকে মানে সান নি কাহিয়া আবো কাইছে মিসকি নি কাহিতা
0: আও আও আও গাই বেলাই কেন হাবাই দারা নংনি নি আসে নাংকুক মানে কক রং সাই খানারি মানে বাগে থাইছো গ নরক তাম বিথিরি জাবরা রক কসক রং নরক ইয়া ফং রগ রিও হংকে আমন সানি সাম রক লাই রক নি বজন সরাই সরাই সাই খানারি কা নরক নিও থাইছুক বাগান অমত আং গানসুক মানে চিনি ত্রিপুরা নি পুইলা অংখানা বেলাই কেন পুইলা সিনি মুং মান মানি তা লেম্বু ছড়া
1: হংকে লেম্বু ছড়া শঙ্কর সনি পটি পারা
0: আ নংনি অবনি লোকেশন এবা থাই তা মানে বাক্সা জায়গা তঙ্গু যেমন তিনি বন্ধ বা অমতি দিন বন্ধ নরনি অ থাইচক বাগানলে সালব্রুম দা খুলক নাকি সালসেস বন্ধনি দিন রকম হাই রক্ত দেতো
1: হ্যাঁ চিনি সং যখন করি দা থাইচক বথাই যখন করন সিম করি দা সং আফম সিম না মান না কলো গে যখন করি থাইচক পক টং করি দা মানে দুই মাস আড়াই মাস করি দা অব রেগুলার করি দা বন্ধ খাইয়া খোলা নতং চিনর গাড়ি কোন টিকেট দং নাঙ্গিয়া
0: আও আও
1: গেটা পার্কিং কোন রং রং নাঙ্গিয়া চিনর
0: আও আও
1: কোন অব রং নাঙ্গিয়া মানে ফ্রি নাই মানু ফাইদি নাই ফেদি পাইনে সিমি রাং নাখাঙ্গে থাইচু বাগান নাই মানু
0: আও আও নাই তোনে লুকু রক নরক বসাই মান খনা বংনি অ থাইচক বাগান সালব্রুম ন নরক ফাই বেড়াই ফাই মানাই পাই ফাই মানাই বরংনি অর আমা হাই সাল গরি যে বরক অ বাগান ন বন্ধ খাই তনি ও এবাকে খলবই তনি ও কি নরক যে প্রখন নাং খাইঙ্গে বংনি অর পাই ফাই মানু ইঙ্গে দারাতে কিছু সিংমু নিনি অর আং ফাই থাইচক বু ফাংনি কবাং মা দাল বিদাল চারা রক বু নু ফাইকা ইঙ্গে বুই বুথাই পাই মানি লগি লগি কবাং মা বরক রক চারা রক বু নাইটু গিনো ফাই
1: সারা হে করি দা সারা তঙ রাঙ্গু তঙ বানানা তঙ কিউ জাই তঙ সেংমাই তঙ মিয়া জাগি তঙ ওপরে তঙ টক মাই তঙ কসবিট তঙ সারালে কবামন তঙ
0: গেদারা নিজে মুতুমান মানে কিসা বারানি বুসক রং দাম আবু কিসা।

0: करी
1: ओको रांगुङ करिता अब अपन सारंखाय 350 ओमकाय बानान अंखाय 400 ओमकाय निनि को किउ जाय 600 सेंमाय 500 मिया जाकि अंखाय 800
2: आव के ताबुक सुख जरा जे नंग सामान बिसिमगो मिया जाकि हिन माने बेलायखे मरक अब तम थक माने बेलायखे दे थक
1: अब तो बुथाय बनायखे कोसाक न नायथ थक थक थगन गाहिमा दं
2: आव आव आव आबोनि काला रक बुते
1: कोसाक थाकनि माने बिसि थब थरि आस नंगा थाखै तं साखा फा तं बखै कस कसाक नि किटिं
2: अ के पाइ थागो नं चिनि खनावै दंनाय लुकुरक एबाखे चिनि सिक्ला सिक्लि रक ताबुक जारा लेखा परा पाइ फानो बरक मुंसा आजि मुंनि लामा न नायतुगि मायांग लाय दंलायो नंगे नं बरक न नं तामु कक रक गजा नामु सं किसा
1: तामु कक खामबाय नं जे आनो कक सं माने सिनोर कोनोर कानि जागा करि दा आस्थ सुफ फं दं नंगा बो सं बुनगे सं पद जे सिरंगा बो চিনি মাছা দা বিনু দ মানে বিস্টেম সরমনি মানে কাইখা কাই পাই করি দা কাই পাই খা কাই পাই করি আবু মোটামুটি করি দা বথে বথাই দো ওই আংব নকবো চিনি পারানি চিনি যে তিরপরানি বড় রঙ বড় বকরি দাম তুই থাইচক বাগান খাইতো বা আন্দ্রস বাগান খাইতো তাবো খাই থাইচক বেশি মানে সাজু গুজ তো বরক আগে তো আন্দ্রস দমানি আন্দ্রস আগে বসে থাইছে খকসা মাছ বসে আসে তাবো খাই 20 টাকা 30 টাকা টাকা থাইছে
2: ৫০ টাকা রকম ৫০ টাকা রকম থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাকা থাক jini pandani bisingti borok tumung khnawi tongkha hingke jini khnawi tongnai lukurok hingke sikla sikli rok borok tumung I chungba ma haike no norok haike no thaijuk rok kainani muchungbo hunga hingke norok ni rok phai borok suggestion eba khe srungmung rok na phai da man
1: manu manu manu bundi kainani thaijuk sara talang khe chungbuni kainani bundi ke tam khainani ambo kore chung sesu chun chai manu bonu phuring ro hon manta
2: phuring
1: ro hon manu বেশি না গিয়া মোটামুটি করে কানিসা নকাই না কানিসা কানিসা কাইনবা আধা কানি কাইনবা দুকানে কাইনবা অঙ্গে করে থাচুক বুথাই নুখানি করে বড় হামজা নাই সঙ্গে হামজা গিয়া বিগত থাচুক বুথাই নুগে সঙ্গাইবানি অঙ্গে বড় বমতে কেন হামজা নাই অঙ্গে বড় বমতে কেন কাইতু ফাইতু চিন বাঙ্গানো ফাই নাই ফাইতু
2: আও নাই খানো খাঙ্গে সিসরিং মুঙ্গো মানো হিংকে আও তাক দ্বারা নরকব শাক বাই থাকাই আশেক বুথাই গবাং মা নুখা তাই ভালোই মা তঙ্গ তৈ সালব্রুম চয়া করে আশেক বড় গবাং মা ফাই তংমা রক নুগই নরকব বেলা কেন খারক সরাং না
1: খারক সরং হিংকে ইতাম কে খা সরং বড় বকরি দা অনেক জাগন বড় ফাই নাইও
2: আও
1: সিনি আবো সিনি লাগে হিংকে থাজুব থাজুন কে যতন হামজাগো
2: আও আও হিংকে দ্বারা ন গবাং মা আং জে মুই তুমান মানি আং সিংনা মুচ মানি সিং মু রক তো বেবাং ন সিং বাই খা তে দ্বারা আশেক জোরা কে সিমনি বিশিং গো ফানো আনো তিনি বো বিনি নাংকুক মানে জরা না আনো ইয়াফার কাতে আনি যে সিংমুর রকম ব্যাপার ফিরং মুরিখা হিংকে খনাই তনে লুক রক নরক ব নরক নি সিংজাক নাই এবার খে সাইমানা মুচুঙ্গি তং মানে আ কক রক ন আ সিংমুং রক নরক সাইমান খানা আনি ও ককলাম সালাই মানে বিশিংতি হিনে খা খায়ো হিংকে চিং তিনি অর নমাবো সালাই সিনে চিন থানি জরা রক গ্রি খাবা হিংকে খনাই তনে লুক রক নরক ন বচতন ন হামবাই হিংকে দাঁড়া ন হাই নহাই পাইফলাই হামবাই
1: হামবাই
0: আহ আমি জরাজন খালাইখ্যা যা সে যাই নকি আরম্বাই থমই থমো যাক থাইজৌ বাগান নাইকিনি খালাইনাই তাকো গোপাল দেব বর্মা বাই কিসাতে ককলাম পান্ডা বেলেখেন যেন ককলাম পান্ডার বিষয় দিয়ে যেন সাইমানখা থাইজৌ বেলেখেন কাইসা সাকথক মানে ফল বথাই যেন বেলেখেন যতন থাইজৌ থক জায়গা আবো হাইকে বুকি না হাইকে আং মানে খা মা খায়ো আং খা খায়ন রক যতন থক জাগো না হানো তে যেন বিচিংতিব যেন ককলাম পানার বিচিংতিব যেন সাইমা গাজে থাইজৌব গবাং মা দাল বিদাল নিব দঙ্গ তে বেলেগ কঠক কঠক থাইজৌ দং মানে যেন সাইমা গাতে যেন বুফাং জারাব বসাব যেন বং থানিও থাঙ্গা যেন জারাব মান মানো জারা পাইব যেন নক রকব যেন গাই যাই মানো সেরাঙ্কা গাই আবো যেন সাইমানকা বেলেগখানো যিনি যাই নক আদর নব বেলেগখানো পাইফলে হামবাই যেন আমসু ককলাম নাংকুক মানে ককলাম পান্ডা চিনি বাকে দুই ফাইমানি বাকে ফাইজিকে অজরাব যেন পাইথাগো যেন থাকলাইনো যেন সাইমানো রাগজন মারে কি সিং তাবুক তো ওয়াটেনি জরা ওয়াটেনি জরা রকম যেন যতন কিসা কাহাম কোনো সাকন

এতক্ষণ শুনছিলেন ককবরক যুব অনুষ্ঠান জায়নাক, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল এবং বিমান জ্বালানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে। দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকা বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্প অনুমোদন করেছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্পটি আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের ওপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থানের আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানা জিন্দ রেল স্টেশনে জিন্দ শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জলন্ধরে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল এবং বিমান জ্বালানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। ডিজেলের রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.50 টাকা করা হয়েছে। অন্যদিকে ETF এর রপ্তানি শুল্ক করা হয়েছে লিটার প্রতি 14.50 টাকা। এদিকে পেট্রোলের রপ্তানি শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.50 টাকা নির্ধারিত হয়েছে। অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক হারের কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষিতে দেশীয় বাজারে পেট্রোল ডিজেল এবং ETF এর সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA গতকাল কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন

0: করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। শেফেক্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর দেবযানী রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং নদিয়ার করিমপুরের পান ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। রপ্তানির আগে গুণমান যাচাই করা হয়। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি ব্রিটেনে ভারতীয় পানের বাজার বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: পানটা প্রথম তো ফিল্ডের থেকে ফার্মাররা মার্কেটে নিয়ে আসে, তারপরে আমাদের ফার্মারদের সঙ্গে প্যাক আপ করা আছে, যারা ডাইরেক্ট এক্সপোর্টাররা ওখান থেকে পানটা নিয়ে এসে প্যাক হাউসে সমস্ত প্রসেস করে, প্রসেস করার পরে তারপরে ল্যাব এসে ওটাকে টেস্টিং করে এবং টেস্টিং করার স্যাম্পেল তোলে, সেটা স্যাম্পেলটা 5টা স্যাম্পেল তোলা হয় এবং সেখানে দেখা হয় সালমোনেলা আছে কিনা, যদি সালমোনেলা না থাকে সেই রিপোর্টটা যে যখন আসে তারপরে আমরা হেলথ সার্টিফিকেট দিই, বেসিস অফ হেলথ সার্টিফিকেট দ্য কনসাইনমেন্টস অফ ভিটেল লিভস আর অ্যালাউড ফর ইট।
0: উল্লেখ্য, ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে কৃষি এবং ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ দানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় গতকাল নাবার্ডের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংস্থার পশ্চিমবঙ্গ আঞ্চলিক কার্যালয় চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গত 4.5 দশকে নাবার্ডের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক অধিকর্তা সুধাংশু প্রসাদ নাবার্ডের 45 বছরের গৌরবময় যাত্রার জন্য অভিনন্দন জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা জানিয়েছে তেহরানে যাতে জাহাজগুলির ওপর হামলা চালাতে না পারে সেই লক্ষ্যে একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। তেহরানকে দুর্বল করতে এই ধরনের হামলা আরও চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এক মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে খর্গ দ্বীপের কাছে ইরানের একটি ভেসেলকে অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনা। পাল্টা তেহরানও দাবি করেছে বাহরিন ও কুয়েতে মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ইরানে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসা হচ্ছে না বলে জানিয়েছে ইরান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেরোহি কোরেৎস্কিকে সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। মাত্র 1 বছর দায়িত্ব পালনের পর এই সপ্তাহে জেলেনস্কি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে তার পদ থেকে সরিয়ে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোগাজের প্রধান সেরোহি কোরেৎস্কিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে জন্য প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তা আরও জোরদার হবে। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। 9 দিন তারা সেখানেই থাকবেন। ওড়িশার পুরী, পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রার আয়োজন চলছে। পুরীতে সেজে উঠেছে 3টি রথ, নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে আজ বেলা 12টা নাগাদ ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। বিকেলে পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইস্কনের রথযাত্রায় যোগ দেবেন তিনি। এদিকে রথযাত্রার উৎসবের আবহে আজ শহরের রাজপথে দেখা যাবে এক অভিনব ট্রামযাত্রা। রথের সাজে সজ্জিত ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই বিশেষ ট্রামযাত্রার উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। একটি প্রতিবেদন।
2: বিগত সরকারের আমলে কার্যত উঠে যেতে বসেছিল ট্রাম। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ বান্ধব গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রামের পুনরুজ্জীবনের জন্য বিশেষ নজর দিয়েছে। বন্ধ হয়ে থাকা ট্রাম রুটগুলি চালু করার পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত আধুনিক ট্রাম চালানোর জন্য ইতিমধ্যেই রাইটসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে পরিবহন দফতর। এই আবহে ট্রাম্প

0: নিয়ে সচেতনতা বাড়াতেই ট্রাম রথযাত্রার আয়োজন করেছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, সঙ্গে থাকবে মিষ্টিমুখ, জিলিপি, পাঁপড় ভাজাও। রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে শহরের ঐতিহ্যের প্রতীক ট্রামেও নতুন প্রাণ সঞ্চার ঘটবে বলে আশা উদ্যোক্তাদের। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। খবর শেষ হলের পর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসী রিং রোডের মধ্যে 46 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী ভূষণ বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির সহ 8 জায়গা থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং, বেলা 1:05 শুনবেন মহিলা মহল, লোকগীতি শুনবেন বেলা 1:40 শিল্পী পরীক্ষিত বালা, বেলা 1:50 শুনবেন আধুনিক গান শিল্পী সুমন ভট্টাচার্য, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, লোকগীতি শুনবেন বিকেল 5:45 শিল্পী সাত্তকী, শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর। অনুষ্ঠানে পরে রয়েছে লোকগীতি।

শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধে 7টায় রয়েছে ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন সমীক্ষা, ছায়াগীত রাত 8:10, রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী এম এস সুবলক্ষ্মী, রাত 9টায় শুনবেন আধুনিক গান শিল্পী মৃণাল চক্রবর্তী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15, রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:00।

নেতৃত্বে অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দিশারি। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আসি রসগোল্লার তরে রাসমচ্ছবে, রসগোল্লার তরে আমার গোল্লায় গেছে মন দাদা গো, ওই রসগোল্লায় গেছে মন আমার গোল্লায়।

গানখানের শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি। আসলে এবারের শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

গানখানের শিল্পী ছিলেন ফিরোজা বেগম। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি। আসরে সবশেষ গানখানের শিল্পী ধীরেন বসু।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: Discover করুন Dragon Perfection Maruti Suzuki Brezza-র সঙ্গে, যাতে আছে Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimedes, সঙ্গে 6-speed automatic 360 view camera, latest technology, electric sunroof, special safety features like six airbags, ABS, ESP আর super mileage-র সঙ্গে 19.89 km per liter petrol আর 25.51 km per kg CNG তে, and benefits up to rupees 55,000. Offer stock থাকা পর্যন্ত।
5: আজ আসুন কাছের Maruti dealership-এ, শর্ত প্রযোজ্য।
4: Discover করুন Driving Perfection Maruti Suzuki Wagon সঙ্গে, যাতে আছে a true tall boy design, strong look, robust design, advanced K-series engine, ideal start-stop technology আর safety features, যেমন 6 airbags, ABS with AVD, and benefits up to rupees 52,500. Offer stock থাকা পর্যন্ত।
5: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
6: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With six airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
4: Get attractive offers up to rupees 45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
0: আকাশবাণী আগরতলা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন ঘর ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

0: গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ঘর ছায়াছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানখানির শিল্পী রুনা লায়লা এবং ভূপেন্দা সিং, ছায়াছবি ঘরুন্দা।
1: एक दीवाना शहर में,
2: एक दीवाना नहीं एक दीवानी भी।
1: दो दीवाने शहर में।

গানখানি শুনলেন গোলমাল ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কিশোর কুমার। গোলমাল ছায়াছবি থেকে এবারের গানখানির শিল্পী অমিত কুমার এবং কিশোর কুমার দ্বৈত কণ্ঠে।

0: अंजू कुमारी जी के साथ विमलेश को आज्ञा दीजिए।
1: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: आकाशवाणी आगरतला, এবারে আপনারা শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন অমানুষ ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন রাজকুমারী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

নিশান ছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে দীপের নাম টিয়ারং ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন প্রতীক ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

প্রতীক ছবি থেকে গানটি শুনলেন মোহাম্মদ আজিজের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন মঙ্গলদ্বীপ ছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

মঙ্গলদ্বীপ ছবি থেকে গানটি শুনলেন বাপ্পি লাহিড়ী এবং রিমা লাহিড়ীর দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন আমার তুমি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন আমার তুমি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন পাপপুণ্য ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা যতীন ফাশিং দীপরজনী হামজাকমা তাই খাক হামজাফরী সেজাগু সিনেত্রী দীপরজনী কোকবরক চক্রাং পান্ডা দিনে খনাবাইনে লুকুর খনাতক জগাই কবখরমানী চক্রাং পান্ডাব জুদা জুদানি খরাঙর চাপুং তিনি চক্রাং পান্ডাব পুলিয়ানে খনাবাদি প্রমীলা দেববর্মানি খরাঙর চাপুং বিনি রেচাপুনি কক থাইংখা খাপাং বেসর তৈ সাবলাই বিনি অরুচাপুন খাতক জগাই কবখনের রংখা সালকা দেববর্মা রিসা দেববর্মা তাই তৈফাং দেববর্মা সৈহরকা থাইপ্লক ফাং মান্দৈ সালথাং তৈপ্রাণী

আসুদরা চক্রং পান্ডব বিদ্যা জমা দিন খরাং চাপং খানার জাখা তাকে বুকর অপান্দা খানাই তঙ আকাশ পয়না গতলা ককবরাক চক্রং পান্ডব নৈরা 30 টুক 0.4 মিটার এবার সাসাই নৈরা দক্ষিণসুকু কিলি হারস চক্রং পান্ডব তাবক বিনিয়াগ লক্ষণবাদী মনোদেবী জমা দিন খরাং চাপং বিনি রুচাপুনি কক থাইংখা ইমাংনি সানজাব বিনি অরচাপুন খনাতব যোগে কব খনাই রংখা সালামি জমাতিয়া খুমপুইতি জমাতিয়া তাই সারা জমাতিয়া সিহরকা খুমপুইলং কিলাবাজার উদয়পুরনি

ইমাং সানজাব অকক থাকে সাকরং পান্ডাব মনোদেবী জমাতেন খরঙ্গর চাপং খানার চাখা সাকরং পান্ডাব তাবক বি খানাবাদি লাল রিনপুয়া মলসমী খরঙ্গর চাপং বি রুচাপুন খাতক জগে ককটন শ্রী হনে রক্ষা নন্দলাল মলসম তাই দয়া নন্দ মলসম শ্রীহরকা লক্ষ্মীদন কামি অম্পিনী

আশোকঝরা চাকরাং পান্দাব লাল রিন পুয়া মৌসুমী খরাঙ্গর চাকপুং খানারো জাখা বিনিয়াগুলো তাবো খানা বাদে চাকরাং পান্দাব সাধন আরিয়ানি খরাঙ্গর চাপুং নাইদিন ইয়াং দে নাই নাই বিনি অর চাপুং খাতক জগে কব খানের রংখা অনামিকা রিয়াং খুমজা রিয়াং তাই বিঠিকা রিয়াং শিহরকা গশিরামপাড়া নর্থ ত্রিপুরানী

আসকজরা চাকরান পান দেব সাদনারী আনি খরাং রয়েছে আপন খানার চাকা বিনিয়াগল তাব খানাবাদী অরুণ দেব বর্মানি খরাং রয়েছে আপন বিনি রয়েছে আপনি কক্ত ইংখা তিনি নি সানজনী নিনি বাগৈন বিনি অর চাপুন খাত জয়ী কবখানে রংখা বীরজাক দেব বর্মা তাই সানজ দেব বর্মা শ্রীহরকা মইনামা দলে হাঙ্করনী।

তিনি স্থান যা নিবাগিন অকক থাই সক্রং পান্ডব অরুণ দেব বর্মানি খরং ওর চাপুং খালাইকা তাকে বুকুক নর অপান খাই তো আকাশ পানাগো তোলা কক বুরক সক্রং পান্ডব নিরা থামজিত পয়েন্ট ব্রী মিটার এবার সাসাই নিরা দকচিচুকু কিলু হারছ সক্রং পান্ডব তাবক বিগল খাবাদি পদ্মিনী দেব বর্মানি খরং ওর চাপুং বিনি রুচাপুনি কক থাইংখা খুক বাই থাং সামানি বিনি অ রুচাপুন খাতক যোগী কব খা খুমতিয়া দেব বর্মা চুমুই দেব বর্মা তাই সালকা দেব বর্মা শিহরকা মাতিয়া কামি সিদাই মোহনপুর সালথাং তৈপ্রাণী

খুক বাই থং সামানী কক অকক থাই পদ্মিনী দেববর্মনী খরঙ্গ সক্রং পান্ডাব চাপং খার জাকা সক্রং পান্ডাব বিগুলো তাব খাবাদি জয়ন্ত জমাতারী খরঙ্গ চাপুং বিনি চাপুনি কক থাইকা আনি হি খলমানী ইয়াক বাই থং বিনি অর চাপুনো খাতক জগে কব খা সুমিলি দেববর্মা ইয়ারং দেববর্মা তাই তুজিলং দেববর্মা সুইহরকা কুতিপাড়া রাধাপুর জিরানিয়া সালথাং তৈপ্রাণী

চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ

বেশ লাভজনক। পতিত জমিতে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়। তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লেক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি অবস্থায় থাকাকালীন স্প্রে করলে উপকার পাওয়া যায়। কাঁঠাল গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে কাঁঠালের মুচি কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 বা 4 গ্রাম ব্লাইটক্স গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। চাষির কথায় আজ শুনলেন অর্থকরী ফসল হিসেবে স্বল্প খরচে কাঁঠাল চাষ।

0: যে এই বিষয়টা একেবারে দৈনন্দিন জীবনের একটা চালচিত্র হয়ে উঠেছে, এই বিষয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আর এর জন্য স্টুডিওতে আমার সঙ্গে আজকে যিনি উপস্থিত রয়েছেন একজন আইনজীবী, দেবশ্রী কিলিকদার। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর যে কথাটা বলছিলাম শুরুতে, যে বর্তমান সমাজের একটা মানে একেবারে একটা পরিচিত ছবি আমরা প্রতিদিনই প্রায় লক্ষ্য করে থাকি, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা। কি এমন পরিবর্তন যে এই বর্তমান সময়ে যে এই ঘটনা আমাদের প্রতিদিন চাক্ষুষ করতে হচ্ছে?
1: বেসিক্যালি ভারতীয় সমাজ, যেটা আমাদের সমাজ, এখানে বিয়েকে একটা পবিত্র সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা বিবেচনা করে থাকি।
0: ঠিক,
1: আমাদের মনে একটা জিনিস গেঁথে আছে যে বিয়ে হলো একটা ধার্মিক প্রক্রিয়া, যার মাধ্যমে দুটো ব্যক্তি সারা জীবন একটা প্রতিশ্রুতি নেয় যে আমরা
0: একসাথে থাকার,
1: হ্যাঁ, সংকল্প আমরা নিই। এখান থেকে মানে সত্যি কথা বলতে কি, বিয়ে থেকে মানে চট করে যে ডিভোর্সের দিকে যাওয়ার এই ব্যাপারটাও ভীষণ কঠিন একটা প্রসিজিওর আগে ছিল
0: একদম,
1: হ্যাঁ। কিন্তু আজকের তারিখে দেখা যাচ্ছে যে ডিভোর্সের ইয়েটা বেড়ে যাচ্ছে,
0: একদম একদম
1: বেড়ে যাচ্ছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে 2000 সালের পর থেকে, মানে এই কোভিডটা যখন এলো তারপর থেকে আমাদের মানে ভারতীয় সমাজে ডিভোর্সের
0: সংখ্যা
1: বেড়েই চলেছে। আগে আমরা যেমন কোর্টে কেস করতে গেলে হয়তো একটা ডিভোর্সের নাম্বার পড়ত 70 বা 80, আজকের তারিখে ধরুন আমি গতকালও যে ডিভোর্স কেসটা ফাইল করেছি আমার কেস নাম্বার পড়েছে ধরুন 579, ওরকম। আমার আগরতলার মতো একটা ছোট্ট শহরে যেটাতে আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে যদি 580টা ডিভোর্স হয় বছরে, 580 তো বললাম ডিসেম্বর শেষ হয়নি, 600 গড়ে যদি ডিভোর্স হয়, তাহলে প্রতিটা ডিস্ট্রিক্ট মিলে বছরে কটা ডিভোর্স কেস ফাইল হচ্ছে সেটা ভাবার বিষয়। এটাকে সামাজিক অবক্ষয় বলা যায়
0: একদম,
1: কারণ প্রতিটা বাবা মাই স্বপ্ন নিয়ে তার মেয়ের হয়তো বিয়ে দিচ্ছে,
0: যে মানে সারা জীবনের জমানো পুঁজি দিয়ে
1: ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই, প্রতিটি ক্ষেত্রে যে শুধু মানে ছেলেরাই দায়ী সেরকম হচ্ছে না।
0: না, আর যেমন ধরুন যে একটা কন্যা সন্তান জন্মের পর পর থেকে কিন্তু বাবা মার সেই সচেতনতাটা বৃদ্ধি পায়, তাকে কি করে বড় করবে, শিক্ষায় শিক্ষিত করবে, তারপর কিন্তু বিয়ের ব্যাপারটা।
1: আমাদের ভারতীয় সমাজ এখনো আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে মেয়েকে শিক্ষিত করার পাশাপাশি মেয়ের বিয়ের জন্য একটা পুঁজি আমরা জমাবার চিন্তা আমরা করি।
0: ঠিক, আর এখন কিন্তু সেটা আরো বেড়ে গেছে, খুব অনেক বড় টাকা খরচ করে সেটা করা হয়। বাবা মা মানে সর্বশান্ত হয়েই কিন্তু একটা মেয়েকে মানে বিয়ের পিড়িতে বসায়,
1: এবং বিয়েটা সিনেমা স্টাইলে হতে হবে।
0: একদম,
1: বিয়ে সিনেমা স্টাইলে হচ্ছে, সেই হারে ডিভোর্সটাও সিনেমা স্টাইলেই হয়ে চলেছে।
0: সেটার কারণ কি? সেটা কি মানে মানে এর মধ্যে কি আমাদের যে সামাজিক মাধ্যমের কিছু প্রভাব রয়েছে?
1: অবশ্যই অবশ্যই, সামাজিক মাধ্যম আজকের তারিখে মানে আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশাল ভূমিকা পালন করছে। আমরা আমাদের এক্সপেকটেশন লেভেল এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। যেমন ধরুন আগে আমার আপনার ধরুন অ্যানিভার্সারি আমরা পালন করেছি বাড়িতে, তাতে আমার বর আমাকে একটা গোলাপ দিলেও আমরা খুশি, কিন্তু এখন সেখানে একটা হীরের আংটি হতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে তো আমাকে ছবিটা দিতে হবে। সেই জায়গাতেই মুশকিল, মানে এত বেশি শো অফ ব্যাপারটা বেড়ে গেছে আমাদের জীবনে,
0: মানে প্রয়োজন এবং চাহিদার মধ্যে ফারাকটা মনে হয় অনেক
1: বেশি হয়ে যাওয়ায় এটা একটা কারণ। এর মধ্যে যেটা হচ্ছে আরেকটা মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক,
0: ঠিক,
1: এটা একটা বিশাল বিশাল আকার ধারণ করছে। মানে অনেকেই বিয়ে করছে ঠিকই, কিন্তু তারপরে মনে হচ্ছে যে ওই যে আমারটা চেয়ে তোমারটা ভালো, আরেকটা মানে যেটা দেখছি আমার কাছে যেটা আছে আমি তাতে তৃপ্ত নই, সেই দূরে যেটা দেখা যাচ্ছে কুহেলিকা ওটার দিকে আমাকে দৌড়তে হবে, ওই করতে গিয়েও নষ্ট হচ্ছে। তার উপরে বিশ্বাস, বিশ্বাসটা মানুষ রাখতে পারছে না আজকের তারিখে।
0: আর আমার মনে হয় কিছুটা মানে এগ্রেসিভনেসটাও
1: বেড়ে গেছে,
0: মানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়তো, মানে এই সম্পর্কটা মানে আরেকটু বেশি সহনশীল হওয়া যেত, সেই ক্ষেত্রে আমরাই হয়তো আরেক বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছি।
1: না, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আগেকার দিনে দেখুন মানুষ তো সংসার করে চলেছে, আমাদের ভারতবর্ষে একটা বিশাল জায়গা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, যেগুলো হয়তো আমাদের মা কাকিমণিদের সময়কার মহিলারা সহ্য করেছেন, বাট আমরা সেটা কিন্তু সহ্য করি না, আমরা কিন্তু ফুঁসে উঠি,
0: ঠিক,
1: হ্যাঁ, যে তুমি আমাকে এই কথাটা বলবে কেন। তো সেই জায়গাতে একটা ফারাক হয়ে গেছে। এবার পুরুষ শাসিত সমাজের যে মানসিকতাটা সেটা কিন্তু ওই জায়গাতেই রয়ে গেছে, যে আমি পুরুষ আমাকে তাকে দমন করতেই হবে,
0: ঠিক, মানে কিছু কিছু অংশে কিন্তু এটা মানে
1: রয়ে গেছে,
0: যতই মানে আধুনিকতার ছোঁয়ায়গা ভাষাই কিন্তু এটা কিন্তু কিছু অংশে রয়ে গেছে।
1: তখন সেই জায়গাতে ওই জায়গাগুলোতে যখন, আর আজকালকার মেয়েরা শিক্ষিত হচ্ছে,
0: ঠিক,
1: কম বেশি সবাই

0: শিক্ষিত হচ্ছে, তো যখন সে শিক্ষিত হচ্ছে তার একটা রোজগারের উপায় যখন সে বের করে নিচ্ছে, একটা চাকরি হোক বা ব্যবসা হোক, মেয়েরা ব্যবসাও করছে সমানতালে, তো সেই জায়গাতে যখন সে যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে না, আমি কম রোজগারে থাকবো কিন্তু আমার আত্মসম্মানটা আমাকে নিয়ে থাকতে হবে, আমার সেলফ রেসপেক্টে যখনই কেউ আঘাত করবে আমি তা মেনে নেব না, সে বেরিয়ে আসছে।
1: একদম। আর মানে কোন বিষয়টা, আপনি একজন আইনজীবী হিসাবে তো আপনার প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, মানে মানে ডিভোর্সটা কোন তরফ থেকে বেশি হচ্ছে, যে ছেলেদের পক্ষ থেকে না মেয়েদের?
0: ডিভোর্স আজকের তারিখেও ভারতবর্ষে পুরুষদের পক্ষ থেকেই বেশি ফাইল করা হয়।
1: আচ্ছা, মানে মেয়েরা কিন্তু এখনো তাহলে অনেকটাই মানে চেষ্টা করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। যেমন একটা সময় ছিল যেমন অনেক টানা পড়েন, সাংসারিক টানা পড়েন, দুঃখ দারিদ্র বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে বলছেন সেটাও ছিল, কিন্তু
0: সেটা যেরকম আগেও সহ্য করেছে এখনো করছে, অনেক অংশে দেখা যাচ্ছে সন্তানের মুখের দিকে তাকিয়ে মা সেটা সহ্য করে নিচ্ছে, ভাবছে যে না থাক ডিভোর্সে যাব না, শত হলেও আমার একটা সন্তান রয়েছে, একটা হোক দুটো হোক, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, কিছুদিন সহ্য করি হয়তো স্বামী পাল্টে যাবে।
1: ঠিক ঠিক,
0: কিন্তু
1: সেটা হয়তো সারা জীবনেও পাল্টায়নি, কিন্তু সেই মাকে বা সেই নারীকে, সেই স্ত্রীকে সেটা সহ্য করে কিন্তু আজীবন কাটাতে হয়েছে।
0: দুতরফেরই না, কিছুটা ছাড়তে হয়, ওই ছাড়ার ব্যাপারটা এখন কমে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষদের ধরুন, মানে আমাদের এখানকার কথা আমি বলছি, এখানে ধরুন প্রচুর টাকা ইনকাম করছে সে, এবার সে যখন ব্যভিচারী হবে তখন তাতে দোষ নেই, সেখানেও ডিভোর্স হচ্ছে।
1: মানে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে মানে সহনশীলতার কি অনেকটাই, সহনশীলতায় অনেকটাই ভাটা পড়েছে, যে সহ্য ক্ষমতা কমে গেছে বা আত্মমর্যাদা
0: বেড়ে গেছে? সহনশীলতা কেন সহ্য করবে?
1: ঠিক
0: সেই জায়গাতে আমিও তো একজন নারী, আমিও তো সহ্য করবো না।
1: একদম একদম, দারুণ বলেছেন। যেমন দেখা যাচ্ছে যে মানে আগের থেকেই মানে ভালোবেসেই বিয়ে সম্পর্ক ছিল, বহু বছর ধরে একসাথে তারা রিলেশনশিপে ছিল, তারপর বিয়ে করেছে কিন্তু বিয়ের 21 দিনের মধ্যেই ডিভোর্স ফাইল করছে, তো সেটা কেন হচ্ছে? তারা তো আন্ডারস্ট্যান্ডিং ছিলই, তারা একসাথে অনেক দিন কাটিয়েছে,
0: বিভিন্ন ধরনের সুখের স্বপ্ন তখন তারা দেখেছে, মানে যখন প্রেম ছিল তখন তো বিভিন্ন ধরনের মানে স্বপ্ন, স্বপ্ন যখন বাস্তবায়িত হচ্ছে না, মেয়েটা বিয়ের পরে যখন দেখছে যে সেই সেই জায়গাটা মুখ থুবড়ে পড়েছে, তখন তো প্রেমের পাখি জানালা দিয়ে পালিয়েই গেল, তখন আর কিচ্ছু করার নেই।
1: মানে
0: মানে ওই জায়গাতে মেয়েটাকে তখন বাস্তবে আসতে হবে যে না, আমার স্বামীর রোজগার এতটুকু, আমাকে এইটুকুর মধ্যে আমাকে সন্তুষ্টি, আরেকটা কারণ সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন আমাদের একদম নেই, কমে যাচ্ছে, আর এর জন্য আমি দায়ী করব সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া আগেকার দিনে আমাদের হাতে যখন মোবাইল ছিল না, তখনও তো আমরা যোগাযোগ ব্যবস্থা আমাদের ছিল, লোকের সবার সঙ্গে সবার যোগাযোগ ছিল, ওই সব ব্যাপারটা ছিল না, তো ওই সব যখন দেখছে তখন তার সন্তুষ্টি লেভেলটা বেড়ে যাচ্ছে, আমার সন্তুষ্টি লেভেল 100 কিন্তু আমার বরের ক্ষমতা 50, তো ওই 100 আর 50-এর মধ্যে যে 50 ফারাক, ওইটা যখন মিলতে পারছে না তখনই তারা বিচ্ছেদের দিকে এগোচ্ছে।
1: ঠিক, মানে চাহিদার বিষয়টা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে, যে মানসিক চিন্তা ভাবনা করা বা যে সে পারছে না তো কি হয়েছে, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটুকু টিকে থাকুক, এটা কিন্তু হচ্ছে না।
0: আর ওই যে পারস্পরিক যে ইয়েটা আর কি, সম্মান যে ওই জায়গাটাতে একটু ভাটা রয়েছে এখনো আমাদের সোসাইটিতে, এটা আমি মানে আমাদের যেটা, আমরা যারা ফ্যামিলি কোর্টে যাই রেগুলার, আমাদের যেটা মনে হয় যে এটা কি আদৌ ফিরে আসবে, সেই সম্মান জানানোর জায়গাটা কি আদৌ ফিরে আসবে,
1: সেটা কিন্তু একেবারেই একটা মানে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু একেবারে মানে একটা সমাজকে বা একটা দেশকে বিপর্যয়ের পথে ফেলেই দিতে পারে। আর যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করে থাকেন প্রতিদিনই, যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তারপর কি সেই সম্পর্কটা আবার জোড়া লাগানো সম্ভব, আবার কি সেটা পুনরায় কি তারা একত্র হতে পারে, এমন কোনো আইন আছে?
0: প্রথম যখন কোনো ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী আমাদের কাছে আসে বিবাহ বিচ্ছেদ মামলা করব বলে, ধরুন ওরা মিউচুয়ালি এলে একরকম, আর যদি ওরা আলাদা আলাদা ভাবে আসে, প্রথমেই কিন্তু আমরা একটা কথাই বলি যে কোনোভাবে কি এক হওয়া যায় না, বিশেষ করে বাচ্চা যদি থাকে। আমি যে ক্ষেত্রে বাচ্চা থাকে আমি প্রতিটা মেয়েকে বা ছেলেকে বলি যে একবার ভেবে দেখুন, ক্ষমা তো করা যায়, ক্ষমা করে নতুন ভাবে শুরু তো করা যায়,
1: পুনর্বিবেচনা করা যায়।
0: হ্যাঁ, তো তার আইন ব্যবস্থাতেও সেটাই রয়েছে, একটা কেস ফাইল হওয়ার পর আমরা প্রথম ডেটে রিকনসিলিয়েশনের জন্য রাখি, ওখানে একটা কাউন্সেলিং সেশন হয়, আমাদের কাউন্সিলররা রয়েছেন জাজরা, তো ওখানে ওদেরকে বোঝানো হয় যে কোনোভাবে তোমরা এক হও,

0: সেখানে আমরা যদি 0.1% চান্সও দেখি যে এদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটানো যাবে, সেখানে আমাদের অ্যাডভোকেটরা আমরা যাইও না, সেখানে ওই জাজ স্যার ম্যাডামরাই বোঝান, সেক্ষেত্রে আমরা আবার মানে এরকম দুটো তিনটে রিকনসিলিয়েশন করে এরকমও হয়েছে যে আমরা মিলিয়ে দিতে সক্ষম হয়েছি।
1: আচ্ছা।
0: বা অনেক ক্ষেত্রে আমরা আমাদের চেম্বারেও মানে মিলিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে ওই অনেকে রাগের বসে ঝোঁকের বসে চলে আসে, থাকবো না তোমার সাথে, ঠিক আছে চলে এলো। সেই ক্ষেত্রে যদি প্রপার ওদেরকে সাজেশন দেওয়া যায় তাহলে কিন্তু আবার একও হচ্ছে।
1: আচ্ছা।
0: তাদের ক্ষেত্রে একও হচ্ছে, কিন্তু ওই বললাম না মানে একদম এক্সট্রিম লেভেলে যখন চলে যাচ্ছে তখন যায় না। আর জেদ, মানুষের জেদ বেড়ে গেছে,
1: জেদ প্রচুর বেড়ে গেছে, সেটাই বলছি যে মানে আপনি যেটা বললেন যে আমি জানি যে অল্প মানে 40-45 মিনিটের একটা ভুল বোঝাবুঝি বা রাগের বশবর্তী হয়ে কিন্তু চটাপট একটা ডিসিশন নিয়ে নেয়, সেটা কিন্তু তারা মানে তখন আপনি বললেন যে ছুটে চলে আসে আপনাদের কাছে যে ডিভোর্স ফাইল করব, সেটা কিন্তু, আর যদি একবার ডিভোর্স হয়েই গেল কিছুদিন পরে, 6 মাস পরে বা 2 বছর পরে,
0: হ্যাঁ তারা যদি আবার একসঙ্গে থাকতে চায় সেই প্রভিশন আছে।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি করা উচিত, কি করতে হবে, তারা কি করবে?
0: সেক্ষেত্রে তারা আবার আবেদন করবে বিয়ের জন্য, যে আমরা ডিভোর্সি সেম পার্সন, মানে এমনিতে তো ডিভোর্সির যারা হয় তাদের তারা বিয়ে করতেই পারে, তাতে কোনো আপত্তি নেই,
1: মানে নিজে এটাকে আইনের দ্বারস্থ হতে হবে আবার, বা তারা যদি নিজেরা 6 মাস পরে বা 5 বছর পরে যদি তাদের
0: একবার কাগজে কলমে ডিভোর্স হয়ে গেলে আবার তো বিয়ে করতেই,
1: মানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল,
0: বিচ্ছেদ হয়ে গেল মানে তুমি তো আলাদা হয়ে গেলে
1: তো তাদেরকে কিন্তু আবার রিম্যারেজ
0: করানো হয়, সেটাও আমরা করিয়ে দিই। আমাদের ভীষণ আনন্দ হয় তখন।
1: আচ্ছা।
0: যে যাই হোক একসঙ্গে হতে পেরেছে আবার, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাচ্চা থাকলে না ওটা মানে ডিভোর্স অবধি যাওয়াটাই খুব টাফ হয়ে দাঁড়ায়, মানে মেয়েদের জন্য স্পেশালি, মেয়েদের তখন যেটা মানে নর্মাল চিন্তাধারার মেয়েদের তখন যেটা মানসিক টার্মোয়েলের মধ্যে দিয়ে ওদের যেতে হয় সেটা সত্যিই কষ্টকর। হয়তো মেয়েটা ডিভোর্স চাইছে, সে হয়তো সংসারে সেই ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করতে পারেনি, কিন্তু আইনের জাতাকলে পড়ে তার ডিভোর্সটা হচ্ছে না, আজকে 4 বছর চলে যাচ্ছে ডিভোর্স হচ্ছে না, সেক্ষেত্রে সত্যিই খারাপ লাগে। তখন মনে হয় সেই মেয়েটা মুক্তি পাক, ডিভোর্স পেয়ে সে হয়তো আলাদা হয়ে গিয়ে ভালো থাকবে। কিছু কিছু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, এটা হয়তো এই প্রলংড কেস চলাটাও তাদেরকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে এক হয়ে যেতে পারে।
1: ঠিক ঠিক, তাদের মধ্যে কিছুটা হলেও চিন্তা চেতনার, কিন্তু
0: এই যে প্রতি মাসে একবার করে এসে ফ্যামিলি কোর্টের বারান্দায় তাদের দেখা হয় এতেও কিন্তু মিল হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু ইমোশনসটা ফিরে আসতে পারে, তাদের মধ্যে আবেগটা কিছু হলেও তো একসাথে থাকার, সেই সন্তানকে নিয়ে সংসার করার যে এটা
0: খারাপ লাগে যখন দেখি ছোট্ট ছোট্ট হয়তো 2 মাসের বাচ্চা নিয়ে মেয়েটা এসে দাঁড়িয়ে আছে কোর্টের বারান্দায়, হাজবেন্ড এসে আলাদা করে মানে দাঁড়িয়ে আছে, তখন মনে হয় মানে আমার ক্ষেত্রে যদি এরকম হয় আমি তো পরিষ্কার বলি যান বাচ্চার কাছে, যান গিয়ে একসঙ্গে বসুন, একটু সময় কথা বলুন। আমরা এইভাবে প্রচুর মানে অনেক কেস আমরা মিলিয়ে দিই,
1: মানে শুধু মানে যে বিষয়টা যে নিজেদের জেদ, নিজেদের চাওয়া পাওয়া বা কিছুটা দায়ী সামাজিক মাধ্যম, সেটা কিন্তু বিবাহ বিচ্ছেদের মানে একটা কারণ, কিন্তু পারিবারিক বা পারিপার্শ্বিকও কিন্তু অনেক কারণ রয়েছে।
0: আরেকটা জিনিস তো বুঝতে হবে যে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে দুজনেরই বেড়ে ওঠাটা ভিন্ন পরিবেশে,
1: ঠিক ঠিক ঠিক,
0: সেক্ষেত্রে মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে তখন ওই বাড়ি থেকে তাকে কতটা আপন করে নেওয়া হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু নির্ভর করছে সে কতটা তোমাকে আপন করবে। তুমি যদি তাকে তোমার 90% দাও, একটা মেয়ে নারী চরিত্রের তাকে যদি কেউ 90% দেয় তো নারী চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে সে তার 95% দেওয়ার চেষ্টা করে।
1: একদম একদম, মানে যতটাই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন একটা নারী মন একটা রয়েছে, একটা কোমলমতি একটা বিষয় কিন্তু তার মধ্যে রয়েছে,
0: মাতৃত্বসুলভ ব্যাপার রয়ে গেছে, তুমি আমার জন্য হাঁটু জলে নামলে আমি তোমার জন্য গলা জলে নামবেই।
1: মহিলারা যেমন দুর্গা হতে পারে তেমনি কিন্তু আবার একেবারেই অবলা নারীও হতে পারে, তো সেই বিষয়টা কিন্তু থাকে। আর এখন যে পরিবেশে তারা বেড়ে ওঠে একেবারেই কিন্তু একটা অন্যরকম একটা ভালোবাসা, একটা আমরা প্রচন্ড সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক না করেই কিন্তু তাদের বড় করে তুলি। সেই ক্ষেত্রে কিন্তু মানে যে পরিবারে যাবে সেই পরিবারেরও কিন্তু অনেকটা দায় পড়ে যে তাকে
0: রাখে। আজকাল ম্যাক্সিমাম পরিবারে সিঙ্গেল চাইল্ড বা 2 বাচ্চা। এবার আমার এক ছেলে, আমি আমার এক ছেলের বিয়ে দিলাম, দেওয়ার পরে আমার বাবু যে তার বউয়ের সঙ্গেও একটু সময় কাটাবে, সেই জায়গাতে এসে যদি আমার মায়ের তখন ইন্টারফেরেন্স থাকে তখন সেই মেয়েটাও তো সেই আদরেই বড় হয়ে এসছে, সেও তো চাইবে তার স্বামীর সঙ্গে একটু সময় কাটাক।

0: যখন ইন্টারফিয়ারেন্স হয় তখন প্রবলেম হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস না, আমরা যারা হয়তো আমাদের এই জেনারেশন থেকে একটু আগের জেনারেশনের, বা ধরুন আমরা আজকে যারা মানে আমাদের মধ্যে যে মহিলারা মাতৃস্থানীয় বা শাশুড়িস্থানীয় অবস্থায় চলে গেছেন, তারা একটা জিনিস বুঝতে পারেন না যে ওই একসঙ্গে বসে কথা বলা, একসঙ্গে ঘুরতে যাওয়া, এটা হয়তো সেই এক বছর আর দু বছরই, দু বছরও টানে না, ওই এক বছর এক দু মাস, তারপর তো যার যার মতো তার তার। আরে সেই সময়টুকু ওদেরকে দাও, একটু বোঝার সময় দাও, একটু একসঙ্গে, তারপর তো এমনিতেই সংসারে মন দেবে।
1: ঠিক সেই যে তাকে তুচ্ছতা ছিল করা, বা তাকে হ্যাঁ প্রচুর আধুনিক হয়ে গেছে, সে নিজের দিকটা বুঝছে,
0: সে কি ড্রেস পরবে, আরে আজকে শনিবার চুল খুলে বেরোবে না, মঙ্গলবার চুল খুলে,
1: সেই বিষয়টা কিন্তু এখনো
0: রয়েছে, এখনো রয়েছে। তো সেই জায়গাগুলোতে আমি একদিন বললাম, বলার পরে যদি দেখি আমার ছেলের বউ না শুনছে, আমার তাকে পরের দিন তো বলার দরকার নেই, তার চুল তাকে ভূতে ধরুক, যাকে যে খুশি ধরুক, সেটা তার ব্যাপার। সেই জায়গাগুলো ছাড়তেও শিখতে হবে আমাদের, আমাদের মানে শাশুড়ি স্থানীয় লোকদেরও এটা শিখতে হবে।
1: হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমাদের শাশুড়ি
0: স্থানীয় বা আমরা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, এই সব বিষয় নিয়ে।
1: সেটাই সেটাই বলতে চাই,
0: বৌমা কেন ছেলের সঙ্গে হানিমুনে গিয়ে হাঁটুর ওপরে জামা পরে ছবি দিল ডিভোর্সের কারণ,
1: বা সেই বিষয় নিয়ে ছেলেকে
0: না, সেই নিয়ে ছেলের বউকে কথা শোনালো, সেই নিয়ে ছেলের বউ বললো আমার উপর ক্রুয়েলটি হয়েছে,
1: বা এরাও বা মানবে কেন?
0: অবশ্যই মানসিক নির্যাতন এটা, সে মানসিক ভাবে মানে আজকের তারিখে
1: যেহেতু মেয়েরা ও ছেলে মেয়ে দুপক্ষই এখন শিক্ষিত, তো সেহেতু মানে আইনের ফাঁক ফোকর তারা সবটাই জানে,
0: একদম,
1: এটাও একটা কারণ।
0: হ্যাঁ, এবার ছেলে মেয়ে আলাদা রয়েছে, ধরুন আজকে আমাদের এখানকার একটা ছেলে আর মেয়ে তারা ব্যাঙ্গালোরে রয়েছে, তারা যখন বিয়ে করে একসঙ্গে রয়েছে, শ্বশুর শাশুড়ি বেড়াতে গেল ছেলের পক্ষে, আমি মেয়েদের পক্ষে নিয়ে কথাটা বলছি, বেড়াতে গেল, এবার গিয়ে দেখলো মেয়েটা বসে কাজ করছে, ছেলে হয়তো মা বাবাকে চা বানিয়ে দিল, এবার তারা শুরু করলো মেয়েটাকে কথা শোনানো, বাকি আমার ছেলে কেন করবে, আরে কেন করবে না, হয়তো দেখা যাবে স্যালারি স্টেটমেন্ট নিলে মেয়েটা তোমার ছেলের থেকে বেশি পাচ্ছে, তাকে তো তার কাজটা করতে হবে, ছেলে যদি দুটো কাজ করে দেয় তার মানে এটা নয়, সংসার মানে তো পারস্পরিক বোঝাপড়ার জায়গা,
1: একদম একদম।
0: সেই জায়গাগুলোতে গার্জিয়ানদের ইন্টারফিয়ারেন্স, ভুল ইন্টারফিয়ারেন্স করাটাও ঠিক,
1: মানে শুধু ছেলে মেয়েরাই কিন্তু ধৈর্যচ্যুত হচ্ছে না, অভিভাবকরাও কিন্তু আরো বেশি করে এর মধ্যে ইন্টারফিয়ার করাটাই দায়ী। যেমন ছেলেকেও ছোটবেলা থেকে আদরে যত্নে আমরা মানুষ করি, মেয়েটাকেও কিন্তু তার পরিবার সেভাবেই মানুষ করে, তো দুটো পরিবারের মধ্যে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে।
0: আগেকার দিনে যেমন শিক্ষা একটা বড় ব্যাপার ছিল, সব মেয়ে সমান শিক্ষিত হতো না, তো শিক্ষিত হওয়ার সেই ক্ষেত্রে তাদের একটা কোমরের জোর, তারা ভাবতো যে কম মানে আমাদের এটা কম রয়েছে, তো আমি বাবা বেরিয়ে কোথায় যাব, বাপের বাড়িতে গেলে বাবা মা মারা গেছেন হয়তো ভাই জায়গা দেবে না, কিন্তু আজকের তারিখে কিন্তু সে তেমন নয়, আজকের তারিখে হচ্ছে কি আমার সমান অধিকার, আমার বাপের বাড়িতে গেলেও আমি মাথা উঁচু করেই বাঁচতে পারবো, কারণ আমার কাছে শিক্ষা রয়েছে, রোজগার রয়েছে, এটা একটা তুমি তাকে কিছু টাকা দাও মাস গেলে, তারও তো একটা আর্থিক প্রয়োজন হয়, তারও তো ছোটখাটো জিনিস কিনতে ইচ্ছে হয়, প্রতিটা ক্ষেত্রে সে কেন স্বামীর মুখাপেক্ষী হয়ে থাকবে?
1: ঠিক। আর যে বিষয়টা মানে আপনি বললেন এক্ষুনি, যে মানে স্বামী যেমন বাইরে গিয়ে চাকরি করছে, যে মেয়েটি মানে বাইরে কোনো চাকরি করছে না, সেও কিন্তু বাড়ি ঘরে একটা বিশাল দায়িত্ব পালন করছে, চাকরির চাইতেও বড় আমরা বলে থাকি সেই দায়িত্বটা,
0: হোম মেকার।
1: ঠিকই। যেমন এক জায়গায় গিয়ে আমি শুনছিলাম মানে আমার এটা ভীষণ মানে ভালো লেগেছে, মজা লেগেছে শুনতে, বলছে একটা লাইনে দাঁড়িয়েছে, ভিসার লাইনে হয়তো দাঁড়িয়েছে, বলছে আপনি কি করেন, তো অন্য মহিলারা যথারীতি বলছে কিছু করি না হাউস ওয়াইফ, উনি বলছেন করি তো সব কিছুই, কিন্তু বলতে কি কোথাও জিজ্ঞেস করলে বলতে হয় যে কিছুই করি না, মানে সেটা
0: সেটা সত্যি, তো সেই তো করছে, সে বাড়িটার ভিত তৈরি করছে, সে একটা সন্তান দুটো সন্তানকে বড় করে তুলছে, টোটাল বাড়ির খেয়াল রাখছে, রান্না বান্না করছে, তো সে করছে না, সে আছে বলেই তো তুমি
1: সেই সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তানটিকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব একটা মায়ের, এত বড় দায়িত্ব পালন করছে, পুরো সংসারটাকে আগলে রাখছে, তারপরেও তাকে বলা হচ্ছে যে কিছু করছে না, এখন অবশ্য তার একটা সুন্দর নামকরণ হয়েছে হোম মেকার, এটা এটা একেবারেই একটা পজিটিভ দিক। আর আপনি যেটা বলছিলেন যে যেই ছেলেটি চাকরি করছে, মহিলা করছে না, যে কিছু টাকা এনে দাও বা পুরো টাকা তাই তুমি আর্ন করে তোমার প্রয়োজনটা রেখে তুমি ওনার কাছে,
0: সেখানে সেই মেয়েটাকে যদি 100 টাকা দেয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়েটা 50 টাকা নিজের নিচে খরচা করলে 50 টাকা সংসারের জন্য রাখবে,
1: আরো বেশি দায়িত্ববান হয়ে যাবে।
0: এইটাই
1: তো, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আর আপনি কি

0: বার্তা দেবেন আমাদের সমাজের উদ্দেশ্যে, যাতে এই বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাটা যাতে না ঘটে। খুব
1: একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, একটু সহনশীল হতে হবে, বিশ্বাসটুকু রাখতে হবে দুজনের প্রতি। আর আমি বলবো সামাজিক মাধ্যম থেকে দূরে সরে আসুন, যতটুকু দরকার তার বেশি দরকার নেই। মানে
0: সত্যি
1: যতটুকু দরকার যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ দরকার,
0: মানে প্রয়োজনের জন্যই সেটা ব্যবহার করব,
1: করা
0: সেটা এন্টারটেইনের বিষয় না হোক।
1: এন্টারটেইন করার জন্য যারা এন্টারটেইনার আছে তাদেরটা দেখুন, কিন্তু তাদের মতো হতে যাবেন না।
0: ঠিক ঠিক, একেবারেই, মানে মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ যাই হোক, আমাদের গুরুজনদের কিন্তু সেই দায়িত্ব নিতে হবে অবশ্যই, তাদেরকে যেন আমরা আগলে রাখতে পারি, তাদের মধ্যে যেন এই বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা না
1: বিভেদ
0: ঘটে,
1: সৃষ্টি না করে তাদের মধ্যে কিভাবে মিল হয় সেই জায়গাটা,
0: সেইটা কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আরেকটু যত্নবান আমাদের হতেই হবে। আর নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও যেন অনেকটাই সহনশীল হয়,
1: আর প্রয়োজনে আমরা
0: প্রয়োজন আর চাহিদার মধ্যে ফারাকটা যেন তারা বুঝতে পারে,
1: প্রয়োজনে কাউন্সেলিং নিতে হবে,
0: অবশ্যই
1: কাউন্সেলিং নিতে হবে। আজকের তারিখে কাউন্সেলিং একটা বিশাল বড় পার্ট,
0: ঠিক,
1: মানে প্রত্যেকের জীবনে,
0: একদম একদম, এই ভূমিকা কিন্তু নিতেই হবে। আমরা মানে অবশ্যই কাউন্সিলারের কাছে যাব, কাউন্সেলিং করব, কিন্তু মানে বিবাহ বিচ্ছেদের মতো বিষয়টাকে কিন্তু খুব সহজে মাথায় আনবো না। এই বার্তা দিয়েই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন,
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম সমাজের একটা জ্বলন্ত ছবি আমরা যেটা প্রায়শই দেখি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যেন এর থেকে বিরত হতে পারি, এই নিয়েই কিন্তু এতক্ষণ আলোচনা শুনছিলাম। স্টুডিওতে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আইনজীবী দেবশ্রী কিলিকদার, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী আসরে, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান মহিলা মহল।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে।

ফ্রান্স ইংল্যান্ড। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে

0: নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় $5,00,000। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলায় এবং আঞ্চলিক উন্নয়ন প্রসারে সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার উপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন ও উদীয়মান সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলি প্রস্তুত।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারাদেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী 3 মাসের মধ্যে এই নীতি তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক ও অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার পুরো প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। জিন্দ ও সোনিপাতের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, একটি দেশের পরিকাঠামোর ওপরেই সে দেশের সভ্যতার পরিচয় দাঁড়িয়ে থাকে।
2: हम यह समझते हैं कि जिस देश का इंफ्रास्ट्रक्चर मजबूत होगा उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। पिछले 10-12 वर्षों में हमने गांव-गांव, शहर-शहर, पहाड़, पर्वत, नदी सबको आपस में जोड़ने का एक मिशन चलाया और यह जुड़ाव केवल रोड ट्रांसपोर्ट तक सीमित नहीं रहा। हमने सड़क से, रेल से, हवाई मार्ग से और डिजिटल इंफ्रास्ट्रक्चर के माध्यम से सबको जोड़ने यानी हर प्रकार की कनेक्टिविटी प्रदान करने पर विशेष बल दिया है। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
0: যাত্রী সুবিধার্থে ও টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটের নতুন সংস্করণ এনেছে ভারতীয় রেল। নতুন এই সাইটটিতে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ আপস, ফ্ল্যাশিং গ্রাফিক্স এখানে দেখা যাবে না। সব শ্রেণী কত আসন খালি রয়েছে তা দেখতে পাবেন যাত্রীরা। টিকিট বুক করার নিয়মও সহজ করা হয়েছে। যাত্রীদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এখানে। সাইটটি হল www.irctc.co.in/eticket/। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল ETF এর রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.5 টাকা এবং ETF রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.5 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রফতানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.5 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে এই রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ, গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উদযাপনে অংশ নেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় আজ ইডি এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এটিএস তল্লাশি চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএসের আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। গাজী নিজে পলাতক। জানা গেছে গাজী উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা থেকে শিক্ষালাভের পর এনজিও চালাতেন। তার অ্যাকাউন্টে ঢোকা প্রচুর পরিমাণ অর্থর উৎস খুঁজতেই এই অভিযান। একই সঙ্গে হারোয়া এবং বাদুরিয়াতেও ইডি তল্লাশি চালাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে ওই জেলার বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির নামে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সামরিক বাহিনী জানিয়েছে গতকাল তারা ইরানের ওপর দ্বিতীয় দফার হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তেহরানের ক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কির পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া জভিরিডেনকো ইস্তফা দেন। সেদেশের সংসদ গত মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেস গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিততে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের 5 নম্বর খেলোয়াড় চীনের হান ইউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চীনা খেলোয়াড়কে 21-16 21-14 সেটে হারিয়ে দেন সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকের শিল্পী পরীক্ষিত বালা।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি পরীক্ষিত বালার কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, আজকের শিল্পী ছিলেন সুমন চট্টোপাধ্যায়, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

রাত 8:10 অনুষ্ঠান ছায়া গীত, রাত 8:30 ভক্তিমূলক গান শিল্পী MS শুভলক্ষ্মী, রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী মৃণাল চক্রবর্তী, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত 10:15 আপনারা শুনবেন নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা আমাদের আজকের প্রথম অধিবেশন।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে শুনবেন হিন্দি এবং পরে শুনবেন ইংরেজি সংবাদ।

অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন আয়া সাওয়ান ঝুমকে ছায়াছবি থেকে। গানখানির শিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফিক।

গানখানি শুনলেন আনমিলো সজনা ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে

এবারের গানখানি শুনবেন ববি ছায়াছবি থেকে। গানখানির শিল্পী লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিং।

গানখানি শুনলেন এক দুচিকে লিয়ে ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রহ্মণ্যম। অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন কর্জ ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী কিশোর কুমার এবং সহশিল্পীবৃন্দ।

চিত্রহিতে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা এখন শুনবেন লোকগীতি, অনুষ্ঠানে শিল্পী সাত্তকী।

মন আমার ছেড়ে গেলে সোনার গুড় আর তো পাবো না, মন আমার ছেড়ে গেলে সোনার গুড়

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন সাত্তুকি। আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: पश्चिम बंगाल के कोलकाता, उत्तर 24 परगना, दक्षिण 24 परगना और मुर्शिदाबाद हरियाणा में, फरीदाबाद के बल्लभगढ़ उत्तर प्रदेश में, सहारनपुर के देवबंद, दिल्ली और अन्य स्थानों पर यह अभियान चलाया गया। ये मामला उत्तर प्रदेश एटीएस द्वारा रोहिंग्या और बांग्लादेशी नागरिकों की भारत में अवैध घुसपैठ कराने और उनके पुनर्वास में कथित रूप से शामिल संगठित गिरोह के खिलाफ दर्ज प्राथमिकी से जुड़ा है। ओडिशा के पुरी में आज विश्व प्रसिद्ध जगन्नाथ रथ यात्रा के दौरान भगदड़ में एक श्रद्धालु की मौत हो गई और कई अन्य घायल हुए। भगवान जगन्नाथ, भगवान बलभद्र और देवी सुभद्रा के रथों को खींचने के समारोह के दौरान श्रद्धालुओं की अत्यधिक भीड़ के कारण ये दुर्घटना हुई। कार्डिफ में दूसरे एक दिवसीय क्रिकेट मैच में भारत ने ताजा समाचार मिलने तक सातवें ओवर में बगैर कोई विकेट खोए 43 रन बना लिए हैं। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর ইংরেজি কবিতা ভারত আওয়ার ল্যান্ড, এ সম্পর্কে পাঠ দিচ্ছেন বোধজং বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা ভৌমিক।
2: হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, I hope you all are well and good. I welcome you all in my English class. আজকে আমরা ক্লাস 9 এর আমরা চ্যাপ্টার পড়ব। স্টুডেন্টস, ইউ নো দ্যাট আমাদের কিন্তু নতুন বই চলে এসেছে, NCERT নতুন বই লঞ্চ করেছে। সো উই হ্যাভ গট আওয়ার নিউ বুক হুইচ ইজ কাবেরি। তোমাদের টেক্সট বুকের নামটা কাবেরি, আই থিঙ্ক তোমরা সবাই বইটা পেয়েছো। আর আমরা আজকে যেটা পড়ব, এই বুকের প্রথম কবিতা, দ্যাট ইজ দ্য ফার্স্ট পোয়েম অফ দিস বুক কাবেরি, অ্যান্ড দ্য নেম অফ পোয়েম ইজ ভারত আওয়ার ল্যান্ড বাই সুব্রহ্মণ্যা। বাই সুব্রহ্মণ্যা, আমরা জানি যে পোয়েটের নাম হচ্ছে সুব্রহ্মণ্যা ভারতী। সো এখানে আমরা এই কবিতায় কী পড়ব, আমি আজকে তোমাদেরকে খুব সিম্পল সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে কঠিন কোনো কিছু নেই এই গল্পে, এই কবিতায়। আমরা খুব মজার ছলে আমরা কবিতাটা বোঝার চেষ্টা করব। সো বেসিক্যালি হোয়াট উই সি ইন দিস পোয়েম ভারত আওয়ার ল্যান্ড, আমি বিফোর উই স্টার্ট আমি বলবো যে দিস ইজ অ্যান ওড। নাও হোয়াট ইজ অ্যান ওড? ওড ইজ এ লিরিক্যাল পোয়েম টু প্রেজ সামথিং। তো এখানে কি করছে কবি, আমাদেরকে এই ওডের মাধ্যমে, এই গীতি কবিতার মাধ্যমে আমাদেরকে ভারত ভূমির, এই পূর্ণ ভূমি ভারতের প্রশংসা করেছেন। আমাদের যে ভারত ঐশ্বর্য, ভারতে যে ঐশ্বর্য রয়েছে, ভারতের যে ওয়েলথ রয়েছে, ভারতের যে ন্যাচারাল বিউটি রয়েছে, সব কিছুর সৌন্দর্যের প্রশংসা করেছেন, প্রেজ করেছেন এবং কম্প্যারিজন করেছেন উইথ দ্য আদার থিংস। অ্যান্ড ফাইনালি হি ডিসক্রাইবড ইন্ডিয়া ইজ আনপ্যারালাল টু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমাদের ভারতভূমির মতো আর কোনো কিছুই নেই, সেটাই কিন্তু উনি বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। তো চলো আমরা একটু কবিতাটা দেখি। অ্যান্ড ইন্ট্রোডাকশনে আমরা কি বলতে পারি যে দিস ইজ এ পেট্রিওটিক পোয়েম দ্যাট এক্সপ্রেসেস পোয়েটস ডিপ লাভ অ্যান্ড প্রাইড ফর ইন্ডিয়া। এটা অবশ্যই একটা দেশপ্রেমমূলক কবিতা, যেহেতু উনি ভারতকে নিয়েই কথা বলেছেন, অ্যান্ড উই অল আর ইন্ডিয়ান। তো এখানে এটা আমাদের দেশপ্রেমের কথাই কিন্তু ফুটে উঠেছে, অ্যান্ড আমরা ভারতবর্ষকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি, সে কথাটাও কবি বলেছেন। অ্যান্ড দ্য পোয়েম সেলিব্রেটস ইন্ডিয়াস ন্যাচারাল বিউটি, রিচ কালচার, গ্লোরিয়াস হিস্ট্রি, স্পিরিচুয়াল হেরিটেজ অ্যান্ড গ্রেট হিরোজ। শুধুমাত্র তাই নয়, ন্যাচারাল বিউটি নিয়ে কথা বলেছেন, রিচ কালচার, আমরা জানি আমাদের কালচার খুব এনরিচড, খুব সমৃদ্ধ আমাদের ভারতীয় কালচার, পুরো বিশ্বে যার কদর রয়েছে, গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে আমাদের ভারতের, ঋষি মুনি বীর পুরুষরা আমাদের ভারতবর্ষে অনেক অবদান রেখে গেছেন, সমস্ত কিছু কবিতায় কবি তুলে ধরেছেন আমাদের সামনে। ইট অলসো ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ পিওরলেস নেশন, ইন্ডিয়াকে উনি বলেছেন পিওরলেস নেশন। হোয়াট ইজ এ পিওর? পিয়ার মিন্স আমাদের বন্ধু বা কম্পেনিয়ান। সো এখানে কবি বলতে চেয়েছেন যে ইট হ্যাজ নো পিয়ার, ভারতের কোনো দ্বিতীয় কোনো পিয়ার নেই, ভারত হচ্ছে পিয়ারলেস নেশন উইথ নো ইকুয়াল, তার কোনো কিছুর সাথে তুলনা হয় না। অ্যান্ড ইন্সপায়ার রিডার্স টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড টেক প্রাইড ইন দেয়ার কান্ট্রি। উনি আমাদের সকল রিডারদেরকে, সকল ভারতবাসীদেরকে উনি বলতে চেয়েছেন যে

we should be proud of our country, our nation. Powerful and strong. উনি বলেছেন যে আমাদের ভারতবর্ষ এতটাই পাওয়ারফুল, এতটাই স্ট্রং যে উনি হিমালয়াসের কথা বলেছেন, হিমবন্তের কথা বলেছেন, উনি হিমালয়াসকে বলেছেন হিমবন্ত। হি সেজ হিমবন্ত ইজ আর, ইট ইজ আর, এটা আমাদের। দের ইজ নো ইকুয়াল এনিওয়ের অন দ্য আর্থ, এই পৃথিবীতে হিমালয়ের মতো সুন্দর, হিমালয়ের মতো অদ্বিতীয় কিছু নেই। এগুলির তুলনা উনি করেছেন। আরও উনি বলেছেন কিছু পবিত্র গ্রন্থের কথা, গীতার কথা, মিথোলজির কথা, যেগুলিকে আমরা স্যাক্রেট রিলিজিয়াস বুকস বলতে পারি, সেগুলির তুলনা উনি করেছেন। উনি উপনিষদের কথা বলেছেন, দ্য স্যাক্রেট উপনিষদ, দ্যাট ইজ আওয়ার্স, এগুলিও আমাদের। হোয়াট স্ক্রিপচার্স আস টু নেম উইথ দেম, স্ক্রিপচার্স মানে এই ধরনের বই, এই ধরনের লিখিত পুস্তক আমরা আর কোথায় পাই, সেগুলি উনি বলেছেন। উনি আরও বলেছেন, দি সানি গোল্ডেন ল্যান্ড ইজ আর্স, এই গোল্ডেন ল্যান্ডসটা ভারতবর্ষ, আমরা জানি ইট ইজ মডারেট কাইন্ড অফ টেম্পারেচার উই সি ইন আওয়ার কান্ট্রি, এটা না বেশি উষ্ণ না বেশি শীত, যেটাকে নাতিশীতোষ্ণও বলতে পারি আমরা। তো এই ধরনের একটা ল্যান্ডে যখন পরন্ত বিকেলে আমরা সানি, যে ব্রাইটনেস, সানের ব্রাইটনেসটা যখন এই ল্যান্ডে পড়ে, সেটা একটা গোল্ডেন ল্যান্ড হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ সো বিউটিফুল, দ্যাট ইজ ইট ইজ আই মিন দ্য কান্ট্রি ইজ পিয়ারলেস। সো কবি বলেছেন, লেট আস প্রেজ হার, হিয়ার হার ইজ ভারত, ভারত মাতার সাথে উনি ভারত মাতাকে আমার, লেট আস প্রেজ হার মানে ভারত মাতাকে আমরা প্রশংসা করব, ভারতের সৌন্দর্যকে তুলে ধরব। সবাইকে বলেছে যে ভারতবর্ষের, ভারত ভূমির প্রশংসায় সবাই আমরা মুখর হয়ে উঠব। তো এটা আমি ইন ব্রিফ তোমাদেরকে বলেছি। এবার আমরা একটু লাইন বাই লাইন কিন্তু অ্যানালাইসিসটা করব। সো লেট আস গো ফর দ্য লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আমি আশা করি তোমরা সবাই বইটা খুলেছ, অ্যান্ড ইউ সি, যখন আমি পড়ব ইউ উইল সি দ্য লাইনস, সো দ্যাট ইউ ক্যান রিলেট দ্য লাইন, you can relate the explanation with the lines, okay? To chalo, the name of the poem is Bharat Our Land by Subramania Bharati. The mighty Himvant is ours, there is no equal anywhere on earth. Mighty boleche Himvant ke. Now what is Himvant? Himvant means Himalayas. হিমালয়াস কে নি হিমবন্ত বলেছে, হিমাবন্ত বা হিমবন্ত বলেছেন, বলে বলেছেন যে দেয়ার ইজ নো ইকুয়াল এনিওয়ের অন দ্য আর্থ, এটার কোনো অদ্বিতীয় নেই, কোনো ইকুয়াল হয় না আর কারোর সাথে তুলনা হয় না। দ্য জেনারেস গঙ্গা ইজ আর্স, নাও হি টেক্স দ্য এক্সাম্পল অফ গঙ্গা। সো গঙ্গা নদী আমরা জানি ইট ইজ দ্য সেক্রেট রিভার, এটা একটা পবিত্র নদী, এটা শুধুমাত্র যে আমাদেরকে, আমাদের দেশকে, যে আমাদের মানুষকে যে জল দিচ্ছে তেমনটা নয়, এটা কিন্তু অ্যাবান্ডান্স, প্রাচুর্যতা, এটি আমাদের ফসল ফলছে, আমাদের মিলিয়ন্স অফ পিপলস রয়েছে যাদের থার্স্টকে কোয়েঞ্চ করছে, সমস্ত কিছু কিন্তু আমরা গঙ্গা থেকে পাচ্ছি। উই কল গঙ্গা রিভার এজ আওয়ার মাদার, মাদার রিভার, মাদার গঙ্গা। ইভেন আমরা মিথোলজিতেও দেখি যে গঙ্গা হ্যাজ বিন নেমড অ্যাজ মাদার, গঙ্গা হ্যাজ বিন গডেস, গডেস মানে ভগবতী হিসাবে গঙ্গাকে দেখানো হয়েছে। হুইচ আদার রিভার ক্যান ম্যাচ হার গ্রিস, উনি বলছেন, উনি জিজ্ঞাসা করছেন যে এমন কি কোনো নদী আছে যে গঙ্গার সেই গ্রেসকে, সেই চমককে আবার ইয়ে করতে পারে, চ্যালেঞ্জ দিতে পারে, এরকম কি কোনো নদী আছে যার সাথে গঙ্গাকে তুলনা করা যায়, এটা কিন্তু র্যাটোরিক্যাল কোয়েশ্চেন। হিয়ার উই সি দ্য এক্সাম্পল অফ র্যাটোরিক্যাল কোয়েশ্চেন, র্যাটোরিক্যাল কোয়েশ্চেন মিনস উইদাউট এক্সপেক্টিং এনি আনসার from the readers or from the person, okay? So ekhane rhetorical question chhere dicchen mane ekta question chhere dewa, shekhane amra answer er kintu expectation rakhchi na. Uni eta bolchen je gangar sathe ki kono kichur tulona hoy, the sacred upanishads are ours. Uni next time bolchen je upanishad er kotha, as I said earlier that upanishad, amader ei je bharatborsho rishi munira royechen, upanishad lekha hoyeche, gita lekha hoyeche, mahabharat lekha hoyeche, ramayan lekha hoyeche, these are the epics, মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য বা গ্রেটেস্ট নলেজ এভার হ্যাজ বিন মেড ইন দিস ওয়ার্ল্ড, এই সমস্ত কিছু আমাদের ভারতবর্ষে রয়েছে। উনি বলছেন যে সেক্রেট মানে এখানে সিক্রেট না, ইউ সি দ্য ইউ জাস্ট লিসেন টু দ্য ওয়ার্ড প্রপারলি, ইট ইজ স্যাক্রেট, অ্যান্ড স্যাক্রেট মিনস হোলি বা পবিত্র। তো উপনিষদকে উনি পবিত্র বলেছেন, যেখানে আমরা নলেজ দেখি, যে নলেজ আমাদেরকে বাঁচতে শেখায়, আমাদেরকে জীবন পথকে সুন্দর করার পথ দেখিয়ে দেয় আমাদেরকে, সেই উপনিষদগুলি রয়েছে আমাদের দেশে। হোয়াট স্ক্রিপচার্স আস টু নেম দিস, টু নেম উইথ দেম, আর কি কোনো এরকম বই আছে কোথাও, এরকম ভালো বই, এরকম ধর্মগ্রন্থ আর কোথাও কি আমরা দেখতে পাই না শুধু ভারতেই? কবি কিন্তু ভারতের কথাই বলছেন, উনি বারবারই বলছেন যে আওয়ার ল্যান্ড ইজ দ্য হোলি ল্যান্ড, অ্যান্ড অল দ্য গুড থিংস, অল দ্য

best thing in this world we see in our land only. This sunny golden land is ours. She is peerless. Let us praise her. এবং বলেছেন, আমি আগেও বললাম যে পরন্তু বিকেলে যখন আমাদের এই আলোটা, সানের আলো, সূর্যের আলো ভারতের ভূমিতে পড়ে বা ল্যান্ডে পড়ে, তখন আমরা দেখি যে দ্যাট বিকামস দ্য গোল্ডেন ল্যান্ড অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল দ্য ন্যাচারাল সিনারিও, দ্য সিনারিও অর দ্য পিকচার, ইট ইজ জাস্ট what to say, it is so magnificent, dekhte amader khub bhalo lage. So that she is peerless, tar sathe kono kichuri tulona hoy na. Let us praise her. He is requesting all the readers, all the people to praise her, take jate amra proshongsha kori, take niye amra gorbo bodh kori, shei ahban kintu kobi amader kache rekhechen. Let us move on to the next engine. Tumra dekhbe je gallant warriors have lived here. Now what is a gallant? গ্যালান্ট মিন্স আমরা বলি না বীর পুরুষ, ওয়ারিয়ার যাদের বলি, মানে একদম যাদেরকে আমরা বীর পুরুষ, শৌর্য বীর্য যাদের মধ্যে ভরপুর থাকে, সাহসী বীর পুরুষ যাদেরকে বলি, তারা হচ্ছে গ্যালান্ট ওয়ারিয়ার্স। দে হ্যাভ লিভড হিয়ার, এখানে উনি বলছেন তারা এই ভূমিতেই থেকেছে। মেনি এ সেজ হ্যাজ স্যাক্রিফাইসড, মেনি এ সেজ হ্যাজ স্যাংটিফাইড দিস ল্যান্ড, অনেক রয়েছেন সেজেস, সেজেস মানে হচ্ছে মুনিরা, ঋষিরা, ঋষিরা আমাদের এই ভারতভূমিকে পুণ্যভূমি বানিয়ে তুলেছেন, তাদের সিদ্ধি লাভ করেছেন তারা, তাদের মেডিটেশনের মাধ্যমে, তাদের যে রিলিজিয়াস প্র্যাকটিস সেগুলির মাধ্যমে আমাদের এই ভারতভূমিকে ওনারা স্যাংটিফাইড করেছেন। স্যাংটিফাইড মানে হোলি করে তোলা, পুণ্য করে তোলা, এই ল্যান্ডকে, অনুর্বর ভূমিকে উর্বর করে তুলেছেন। দ্য ডিভাইনেস্ট মিউজিক হ্যাজ বিন হার্ড হিয়ার, আমরা যে বলি ডিভাইনেস্ট কথার অর্থ স্বর্গীয়, সেই স্বর্গীয় মিউজিক, আমরা জানি ভারতের সঙ্গীত বিশ্বের সমাদরে সমাদৃত। তো ভারত এমন একটা জায়গা যেখানে কোনো শাখা, কোনো ভালো জিনিসের শাখা যে ভারতে নেই তেমনটা হতে পারে না। তো মিউজিক আমরা জানি, গান, সঙ্গীত আমাদের মনকে শান্তি দেয়, আমাদের পরিবেশটাকে অন্যরকম করে তোলে, সেই ডিভাইনেস্ট মিউজিকও কিন্তু আমরা ভারতেই পেয়েছি, শাস্ত্রীয় সঙ্গীত যেগুলি ভারতে সেগুলি রয়েছে। অ্যান্ড হিয়ার অল অসপিশিয়াস থিংস আর ফাউন্ড, এখানে সমস্ত শুভ, অসপিশিয়াস মানে শুভ, হোলি, ব্লেসড যাকে বলতে পারি, সমস্ত জিনিস যা শুভ, যা মঙ্গলদায়ক, সমস্ত কিছু কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা দেখি। হিয়ার ব্রহ্মা নলেজ হ্যাজ টেকেন রুট। নাও হোয়াট ইজ এ ব্রহ্মা নলেজ? নাও আমরা দেখব যে ব্রহ্মা মিন্স ব্রহ্মাণ্ড, দ্য হোল ইউনিভার্স। সো এই পুরো ইউনিভার্সের নলেজ আমাদের ভারতবর্ষে রয়েছে, তার শেকড় আমাদের ভারতবর্ষে। আমরা আর্যভট্টের কথা শুনেছি, আমরা সিভি রামানের কথা শুনেছি, বা আরও অন্যান্য সায়েন্টিস্ট রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, আরও অনেক এরকম মহান ব্যক্তিরা রয়েছেন যারা ব্রহ্মা নলেজকে খুঁজে পেয়েছেন। এই ভারতের ভূমিতে তারা ব্রহ্মা নলেজকে ইনভেন্ট করেছেন, আবিষ্কার করেছেন। অ্যান্ড দ্য বুদ্ধ প্রিস্ট ইজ ধাম্মা হিয়ার, আমরা জানি বুদ্ধদেব, যিনি নাকি অহিংসা ও ধর্মকে প্রচার করেছিলেন, যিনি বলেছিলেন যে হাউ টু লিভ এ গুড লাইফ, হাউ টু লিভ এ লাইফ উইদাউট হ্যাভিং এ গ্রেট এক্সপেকটেশন, অ্যান্ড হাউ উই ক্যান গেট দ্য নির্বাণ, নির্বাণ মিন্স মুক্তি, সেলভেশন, এই সমস্ত কিছু কিন্তু বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। আমরা শিখেছি যে হাউ টু অ্যাকসেপ্ট দ্য সোরো অফ লাইফ, সব কিছু আমাদেরকে বুদ্ধ দিয়েছেন। সেই মহান বুদ্ধদেব আমাদের এই ভারতেই রয়েছেন, উনি ভারতে প্রিচিং করেছেন। সো হোয়াট ইজ প্রিচিং? প্রিচিং মিন্স স্প্রেডিং দ্য রিলিজিয়াস ওয়ার্ডস টু দ্য পিপল, প্রিচিং মানে ধর্মকে মানুষের মাধ্যমে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই সবগুলো আমাদের ভারতভূমিতেই হয়েছে। অফ ওয়ারি অ্যান্টিকুইটি ইজ ভারত, ওয়ারি অ্যান্টিকুইটি কথাটার মানে হলো সুদূর প্রাচীনকাল, অনেক দিন, অনেক পুরনো দিন থেকে এই ভারত রয়েছে, আমাদের এই ভারতের অস্তিত্ব রয়েছে। ভারত কবে শুরু হয়েছে, ভারতের কোথায় শেষ, শেষ হবে না, কিন্তু কোথায় শুরু হয়েছে, ভারত কীভাবে এসেছে সেটা অজানা থাকলেও ভারতের মধ্যে যে প্রাচুর্যতা আছে সেগুলি আমাদের জানা, ভারত যে কারোর সাথে তুলনা করা যায় না, আমাদের ভারত যে মহান ভারত সেটা আমরা সবাই জানি। শি ইজ পিয়ারলেস, ভারতকে আমরা মাতা হিসাবে পূজা করি, তাই দ্যাট ইজ হোয়াই উই কল হার শি, নট হি, উই কল হার দ্য মাদার, মাদার ইন্ডিয়া। সো শি ইজ পিয়ারলেস, লেট আস প্রেজ হার, চলো আমরা সবাই আমাদের এই ভারতের প্রশংসা করি, আমাদের ভারতের গুণগান করি। এই হচ্ছে আমাদের কবিতা, লিখেছেন সুব্রহ্মণ্যা ভারতী। আই হোপ দ্য এক্সপ্লেনেশন ইজ ক্লিয়ার টু ইউ। এখন আমরা দেখব একটু স্টেঞ্জাওয়াস আরেকটু যদি বোঝার চেষ্টা করি, আমরা তো এক্সপ্লেনেশনটা দেখলাম, নাও লেট আস গো টু দ্য স্টেঞ্জা, ইন এ ব্রিফ ইউ উইল নো হোয়াট দ্য পোয়েট ডিসক্রাইবড ইন দ্য স্টেঞ্জাস।
ফার্স্ট টেন যাতে আমরা যেটা পড়লাম

দ্য পোয়েট প্রাউডলি সেজ দ্যাট দ্য মাইটি হিমালয়াস, প্রথমে হিমালয়ার কথা বলেছেন, বিলং টু দ্য ইন্ডিয়া অ্যান্ড নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বি কম্পেয়ার টু দেয়ার স্ট্রেংথ অ্যান্ড গ্রেটনেস। হিমালয়ার কথা উনি বলেছেন, হিমালয়ের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না, ইভেন নট এ সিঙ্গল মাউন্টেন ইন দিস ওয়ার্ল্ড ক্যান বি কম্পেয়ার টু দ্য হিমালয়া, ইটস গ্রেটনেস, ইটস স্ট্রেংথ। হি অলসো ডিসক্রাইবস দ্য সিক্রেট রিভার গঙ্গা অ্যান্ড কল্ড ইট জেনারেস, গঙ্গাকে উনি জেনারেস বলেছেন, উদার বলেছেন। হি বিলিভস নো আদার রিভার ক্যান ম্যাচ ইটস গ্রেস, পিওরিটি অ্যান্ড গ্রেটনেস। গঙ্গা বলেছেন যে গঙ্গার যে পিওরিটি রয়েছে সেটা আমরা জানি, ওয়াটার ইজ দ্য বেসিক কন্ডিশন অফ লাইফ, আর ওয়াটারটা তখনই আমরা ব্যবহারযোগ্য হয়ে ওঠে যখন পিওরিটি থাকে। সো গঙ্গা ইজ সাচ এ রিভার দ্যাট অলওয়েজ শোজ দ্য পিওরিটি, দ্যাট ইজ দ্য সিম্বল অফ পিওরিটি। আমরা ঘরে গঙ্গা জল দিয়ে আমরা অনেক সময়, আমরা বিশেষ করে যারা ভারতীয় বা বাঙালি কালচার থেকে যারা বিলং করি, তারা কিন্তু আমরা গঙ্গার জলটা শুদ্ধিকরণের জন্য ইউজ করি। উই ইউজ দ্য গঙ্গা ওয়াটার টু মেক পিউরিফাইড দ্য থিংস। তো সেখানে গঙ্গা জলের কতটুকু ইম্পর্টেন্স রয়েছে আমরা সবাই বুঝি। সেকেন্ডলি উনি বলেছেন, দ্য পোয়েট টকস অ্যাবাউট ইন্ডিয়াস রিচ স্পিরিচুয়াল উইজডম, পরবর্তীতে উনি উইজডমের কথা বলেছেন, যেখানে আমরা দেখি আমাদের সেজেসরা রয়েছে, উপনিষদ রয়েছে। আর উনি এটাও বলেছেন যে নো আদার স্ক্রিপচার্স ক্যান ইকুয়াল দেয়ার উইজডম অ্যান্ড টিচিংস, আমাদের যে ভারতীয় মুনিরা ঋষিরা যা দিয়ে গেছেন, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, তা ভারতের সম্পদ, তা আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। হি অলসো ডিসক্রাইবস ইন্ডিয়া এজ এ সানি গোল্ডেন ল্যান্ড উইচ আর কান্ট্রি ইজ ব্রাইট, বিউটিফুল অ্যান্ড প্রসপারাস, ইন্ডিয়া হ্যাজ নো ইকুয়াল। দ্য পোয়েট এনকারেজেস এভরি ওয়ান টু প্রেজ অ্যান্ড ফিল প্রাউড অফ আর কান্ট্রি, উনি সবাইকে বলেছেন যে আমরা অবশ্যই আমরা গর্ববোধ করব, আমরা ভারতভূমিকে সবসময় ভারতভূমির গুণগান করব, এবং ভারতের নাম পুরো বিশ্বে আমরা আরও বেশি উপরে নিয়ে যাব। আমরা সবাই এমন কাজই করব, আমাদের যে এনশিয়েন্ট যারা রয়েছেন, যারা অ্যানসেস্টার্স রয়েছেন, তাদের দেখানো পথে আমরা চলব, কীভাবে আমরা ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ করে তুলতে পারি, যেটা অতুল প্রসাদ সেন বলে গেছেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই আশাটুকু সুব্রহ্মণ্যা ভারতী, এই ভারত আর ল্যান্ডে কিন্তু এই একই কথা বলেছেন যে লেট আস প্রেজ হার, ঠিক আছে, লেট আস টু বি অন দ্য টপ অফ দিস ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এই হলো আমাদের কবিতার এক্সপ্লেনেশন। নাও আমি যদি বলি যে এখানে তোমাদের চ্যাপ্টারে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, এই অ্যাক্টিভিটি, ইফ ইউ লুক ইন টু দিস অ্যাক্টিভিটি, চলো আমরা একটু ট্রাই করি সেগুলি করার। আবারও বলবো, আমাদের মনে হয় একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো আমার কবি, কবির ব্যাপারে একটু বলা হয়নি, একটু বলে দিই, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সুব্রহ্মণ্যা ভারতী, অলসো নোন এজ মহাকবি ভারতী, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তামিল পোয়েটস। সুব্রহ্মণ্যা ভারতীর নাম শুনেই বুঝতে পারছি যে হি বিলংস টু দ্য সাউথ কর্নার অফ দ্য স্টেট অফ দ্য কান্ট্রি, আ জার্নালিস্ট, আ রিফর্মার অ্যান্ড প্যাশনেট সাপোর্টার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। উনি কিন্তু পাশাপাশি একজন জার্নালিস্টও ছিলেন, উনি অবশ্যই যেহেতু লেখক, সমাজের সংস্কারক হিসাবেই উনার ভূমিকা থাকবে, অ্যান্ড এ প্যাশনেট সাপোর্টার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। উনি ভারতের স্বাধীনতার জন্য কিন্তু অনেক কিছু করেছেন, এবং সবসময়ই চান আমাদের ভারত যাতে ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমরা সবাই যাতে ইন্ডিপেন্ডেন্ট থাকি। সুব্রহ্মণ্যা ভারতী ওয়াজ বর্ন ইন December 11, 1882 ইন ইট্টায়াপুরম, সাউথেরই একটা জায়গা, তামিলনাড়ুর একটা জায়গা, ইট্টায়াপুরমে উনি জন্মগ্রহণ করেন। অ্যান্ড হি ওয়াজ ডাইড ইন 11 September, সেপ্টেম্বরের 11 তারিখ উনি জন্মগ্রহণ করেন, ইন 1921 ইন চেন্নাই। উনি মৃত্যুবরণ করেন চেন্নাইয়ে 1921 সালের 11 September. সো দিস ইজ অল অ্যাবাউট সুব্রহ্মণ্যা ভারতী। এবার সুব্রহ্মণ্যা ভারতী, উনার যে থিমগুলি সেটা কী ছিল, উনি কী নিয়ে লিখতেন? হি রোড পাওয়ারফুল পোয়েমস অন ফ্রিডম অ্যান্ড প্যাট্রিয়টিজম। আজকের এই কবিতা কিন্তু আমরা সেটা থেকে সেই থিমের উপরই ছিল, সেটা ছিল প্যাট্রিয়টিজম, দ্য ওড, ইট ইজ বেসিক্যালি দ্য ওড, এই যে আমরা আজকে ওডটা পড়লাম, সেই ওড কিন্তু প্যাট্রিয়টিজমের উপরই। তারপরে উনি আরও লিখেছেন, উমেন্স ইকুয়ালিটি নিয়ে লিখেছেন, এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখেছেন, অ্যান্ড অলসো হি রাইটস অন সোশ্যাল জাস্টিস অ্যান্ড অ্যাবলিশন অফ কাস্ট ডিসক্রিমিনেশন। সমাজের যত আমাদের ইনজাস্টিসের দিকগুলি রয়েছে সেগুলিকে উনি নজরপাত করেছেন, সোশ্যাল জাস্টিস নিয়ে উনি কথা বলেছেন ওনার লেখায়, সেগুলি আমরা দেখতে পেয়েছি। অ্যাবলিশন অফ কাস্ট ডিসক্রিমিনেশন, আমাদের যে জাতিবিদ্বেষ সেগুলি নিয়েও কিন্তু উনি কথা বলেছেন। সো সুব্রহ্মণ্যা ভারতী আমরা জানি খুব মজার ছলে, খুব ভালো করে, দারুণভাবে আমাদেরকে দেশপ্রেমমূলক কবিতাগুলি, কবিতা আমরা পাই উনার, তাছাড়া আরও অন্যান্য এই ধরনের আমরা বললাম, উমেন ইকুয়ালিটি নিয়ে পাই। আজকের এই আমাদের এই

0: কবিতাটা ওনার সেই দেশপ্রেমমূলক কবিতা। আর আই হোপ দ্য এক্সপ্লেনেশন ইজ ক্লিয়ার টু ইউ অল, দ্য কী বলবো যে স্টেঞ্জাগুলি আমি বুঝিয়েছি সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে চ্যাপ্টারে, সেগুলি তোমরা দেখবে, যেমন দ্য পোয়েম ইজ ট্রিবিউট টু ইন্ডিয়া, সেলিব্রেটিং ইজ ন্যাচারাল বিউটি, স্পিরিচুয়াল হেরিটেজ অ্যান্ড এটা কী হতে পারে। দেখো, ইউ সি দ্য পেজ নাম্বার 25, এগুলি তোমরা নিজেরাই করবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি সেটা কীভাবে করতে হবে। আমরা পোয়েমটা পড়েছি যেহেতু আমরা জানি যে হোয়াট ক্যান বি দ্য আনসার। দ্য পোয়েম ইজ এ ট্রিবিউট টু ইন্ডিয়া, এই কবিতাটা ভারতের জন্য একটা ট্রিবিউট, সেলিব্রেটিং ইটস ন্যাচারাল বিউটি, স্পিরিচুয়াল হেরিটেজ অ্যান্ড কী হতে পারে, হিস্টোরিক্যাল গ্রেটনেস। এখানে অপশন, দ্য অপশনস আর গিভেন ইন দ্য বক্স, ইউ উইল চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড ইউ উইল ফিল দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য পোয়েট প্রেজেস দ্য ড্যাশ, কী করছেন উনি, কী প্রেস করছেন, হিমবন্তের কথা বলছেন, হিমবন্ত মানে হিমালয়াস, উনি হিমালয়ার কথা বলেছেন, হিমালয়াকে প্রেস করেছেন। ডিসক্রাইবিং ইট অ্যাজ মাইটি অ্যান্ড আনপ্যারালাল্ড, আনপ্যারালাল্ড মানে যার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। সো আই হোপ বাকিগুলোও তোমরা করতে পারবে। তাছাড়া যদি কবিতা বুঝে থাকো, আনসার্সগুলো অ্যাটেম্প করা তোমাদের জন্য খুব ভালো হয়ে যাবে, ভালো করেই করতে পারবে। তোমরা সেগুলি বাড়িতে প্রিপেয়ার করো, অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট টু ইউ অল। নতুন বছরের নতুন বই ভালো করে তোমরা পড়ো, খুব ভালো ভালো কবিতা গল্প দেওয়া হয়েছে। আই হোপ দিস উইল এনরিচ ইউ। সো উইথ অল দিস আই উড লাইক টু কনক্লুড, সি ইউ ইন মাই নেক্সট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর ইংরেজি কবিতা ভারত আওয়ার ল্যান্ড এ সম্পর্কে পাঠ দিলেন বোধজং বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা ভৌমিক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সমীক্ষা, রাত 8:10 অনুষ্ঠান ছায়াগীত, রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী মৃণাল চক্রবর্তী, রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান নূতন আলোর দিশারি। শুনলেন আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২.৫ এবং ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫% এবং সর্বনিম্ন ৬৫%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো।

0: নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকের ঘর গৃহস্থির আসরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা অনেক সময়ে কম বয়সেও বাতের ব্যথার সমস্যায় ভুগতে দেখা যায় বহু মানুষকে। হাঁটু, কোমর, কাঁধ, ঘাড় বা হাত পায়ের জয়েন্টে ব্যথা, ফোলা, শক্ত হয়ে যাওয়া কিংবা চলাফেরায় অসুবিধা, এসবই দৈনন্দিন জীবনকে করে তোলে কষ্টকর। কিন্তু সময় মতো রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজ আমরা আলোচনা করব বাতের ব্যথায় হোমিওপ্যাথির ভূমিকা। এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জুলি দেববর্মা। তাঁর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বাতের ব্যথার কারণ, লক্ষণ, হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা, রোগের জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং সুস্থ থাকার বিভিন্ন পরামর্শ। নমস্কার ডাক্তার দেববর্মা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: তো শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাইব যে বাতের ব্যথা বলতে আমরা ঠিক কী বুঝব, এটা কি একটি রোগ নাকি বিভিন্ন রোগের সম্মিলিত নাম?
1: বাতের ব্যথা অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, আমরা জয়েন্ট যেটা ফুলে যাওয়া, যেটা ইনফ্লামেশন হওয়া, জয়েন্ট পেইন হওয়া, স্টিফনেস, অনেক সময় দেখা যায় কি মাসেল স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন আমরা বলি হঠাৎ করে এই জায়গাটা ধরে আছে এরকম। তো এই ধরনের সিমটমই থাকে বাতের, কিন্তু বাতের ব্যথা বলতে আমরা যেটা নাকি আর্থ্রাইটিস এখন বলে থাকি, তো আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অনেক ধরনের আর্থ্রাইটিস আছে, গাউট আছে। তো এক একটা আর্থ্রাইটিসের এক এক ধরনের সিমটম হয়। যেটা আমি বলছি আর্থ্রাইটিসের, যে অস্টিও আর্থ্রাইটিস হয় সেটা জয়েন্টে, মেইনলি জয়েন্ট পেইন হয়, বিগ জয়েন্টগুলোতে, যেটা নি জয়েন্ট, আমাদের এলবো জয়েন্ট, যে কোনো জয়েন্টই হতে পারে, তবে বিগ জয়েন্টে বেশি এফেক্টেড হয় সেটা। সেগুলি হলো কার্টিলেজের যে থাকে, ওইগুলোতে ডিজেনারেটিভ ফর্ম হয়, তো ওটাতে অস্টিও আর্থ্রাইটিস আমরা বলে থাকি। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা হয়ে থাকে, আর্থ্রাইটিস শুধু যে কোনো আর্থ্রাইটিসই, এটা পুরোপুরি আপনি কজ মানে আমরা বলতে পারবো না, এখনও কজটা সেরকমভাবে জানা হয়নি, কিন্তু এটা টোটালি একটা অটোইমিউন ডিজিজ বলে থাকি আমরা।
0: আচ্ছা।
1: বাইরে থেকে একটা আসে যে কোনো, যেটা নাকি আমাদের বডি হয়তো বা এটার অ্যাগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি করতে পারে না, যেটা আমাদের টিস্যুকে এফেক্ট করে, যে কারণে আর্থ্রাইটিস হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় দেখি ভারী শরীর যারা, তাদের একটু যেরকম বাতের ব্যথা বেশি হয়, কিন্তু আপনি দেখে থাকবেন অনেক সময় দেখা যায় শুধু যারা যে স্বাস্থ্যবান মোটা সোটা ওদেরই হবে সেরকম কিছু নয়, রোগা পাতলা মানুষেরও কিন্তু আর্থ্রাইটিস হয়ে থাকে।
0: হ্যাঁ।
1: তো অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসের এজটা যদি আমরা কাউন্ট করি, এটা খুব অ্যাপ্রক্সিমেট একটা এজ, যেটা 30 থেকে

0: এর মধ্যে স্টার্ট হয়
1: আচ্ছা
0: আর্থ্রাইটিস যেটা হয়ে থাকে, আর যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসটাই বেশি হয়
1: হুম হুম
0: মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাই বেশি হয়, যেখানে নাকি আমরা দেখে থাকি যে জয়েন্টের যে লাইনিং হয়, লাইনিংয়ের মধ্যে অনেক সময় স্পেসিফিক মানে লাইনিং জয়েন্টের মধ্যে ঠিক মতো ঠিকভাবে অনেক সময় কাজ হয় না, যেটা নাকি ক্ষয় হয়ে যায়, যেটাকে বলে লাইনিংগুলি
1: হুম হুম
0: ক্ষয় হয়ে যায় ওই

0: ছোটো ছোটো জয়েন্টে বেশি বেশি হয়ে থাকে এগুলি। আরেকটা যেরকম হয় আপনি গাউট, যেটা ইউরিক অ্যাসিডের কারণে বেশি হয়ে থাকে ম্যাক্সিমাম। এটা যেরকম গাউট কি হয় আমাদের ম্যাক্সিমাম হয় বিকটুতে, পায়েতে, অ্যাঙ্কেলে, এইসব জায়গায় বেশি হয়ে থাকে নিজে। তো মানে আপনি ঘুরে ফিরে যেটা হয় আর্থ্রাইটিসের সিমটম প্রায় সেম যে কোনো আর্থ্রাইটিসের ক্ষেত্রে, প্রায় যে ইনফ্লামেশন হওয়া, রেডনেস হওয়া, ওই জায়গাটা একটু গরম হয়ে থাকা, তো এই ধরনের সিমটমসই থাকে ম্যাক্সিমাম। আরেকটা হয় কি জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা বাচ্চাদের হয় আপ টু আপনি 16 ইয়ার্স বা তার থেকে বড়, তাদের হয় এটা। এটা বাচ্চাদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম মানে স্পেসিফিকভাবে দেখা যায় যেটা জুভেনাইল আর্থ্রাইটিস হয়। কারণটা আমি পুরোটাই আর্থ্রাইটিসটা একটা মানে আপনি কি বলবো অটো ইউমিউন ডিজিজ বলি এটাকে, মানে কজটা ঠিকঠাক এখনও সেরকমভাবে বলা হয়নি। হ্যাঁ, তো মেইনলি বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ওদের হঠাৎ বলবে যে ওর ব্যথা হচ্ছে গাটে, কারণ বাচ্চারা তো অত বেশি বুঝতে পারে না, কিন্তু জ্বর আসবে, জ্বরের সাথে একদম হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, এগুলি হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তো মানে খুব কম আর্থ্রাইটিস, যে 30 ইয়ার্সের আগে খুব কম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে জুভেনাইল আর্থ্রাইটিস হয়। আরেকটা হলো আমি বলছি আর্থ্রাইটিসের যেটা আমরা স্কিন বলে ছেড়ে দিই, এটাও কিন্তু আর্থ্রাইটিসের একটা টাইপ, যেটা সোরাইসিস আর্থ্রাইটিস, যেটা আমাদের খুব স্কিনের খুব সুপারফিশিয়াল আপনাদের আমরা দেখতেই পাই, স্কেলি স্কেলি হয়ে থাকবে স্কিনটা, একটু দেখতে সিলভারি সিলভারি সেরকম হয়ে থাকে মানুষের, এটা কিন্তু অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস। আমরা এটাকে স্কিন ডিজিজ বলে সোরাইসিস ম্যাক্সিমাম যারা আমরা দেখি যে ভাবি এটা স্কিন ডিজিজ, কিন্তু এটাও একটা আর্থ্রাইটিসের পার্ট, স্কিন ডিজিজ বটে যেহেতু স্কিনের উপর, কিন্তু এটাকে সোরাইসিস আর্থ্রাইটিস বলা হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বিভিন্ন ওষুধ রয়েছে। আমি একটু হোমিওপ্যাথি ওষুধ আমাদের যেহেতু আর্থ্রাইটিসের জন্য এই ওষুধটা স্পেসিফিকভাবে নয়, তো আমি কিছু কিছু ডিফারেন্সিয়েট করে মেডিসিনের নাম বলবো আজকে। আমি বলছি যেখানে যেরকম আপনি রাস্টাক্স ব্রায়নিয়া দুটো ওষুধ নিচ্ছি, দুটো ওষুধের মধ্যে আপনি দেখবেন রাস্টাক্সে কি হয় আর্থ্রাইটিসের ক্ষেত্রে, ওর ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন মানে হলো ওর গাটে ব্যথা, ও ফার্স্ট হাঁটা শুরু করলো যখন দিনের প্রথম স্টেপ শুরু করবে ওর তখন খুব পেইন হবে, কিন্তু ও যখন আবার মুভমেন্টে চলতে থাকবে তখন কিন্তু পেইনটা আস্তে আস্তে আস্তে আস্তে করে রিলিফ হয়ে যাবে।
1: হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রেই হয়, সকালবেলা বিছানা থেকে উঠে পাটা মাটিতে লাগাতে পারে না, হ্যাঁ আস্তে আস্তে একটু একটু করে লাগালো, দেখা গেলো তারপর।
0: হ্যাঁ, ওর মেইনলি কোল্ড ড্যাম্পে প্রবলেম হয় মেইনলি। তো আর দেখা গেছে কি স্পেসিফিক রাস্টাক্স পেশেন্ট যারা হয় ওদের আর ম্যাক্সিমাম টাইম ড্যাম্পে থাকার কারণেও অনেক সময় ওদের আর্থ্রাইটিসের প্রবলেম হয়, কারণ এটা মানে এটা খুব হিস্ট্রি নেওয়াতে আমরা অনেক সময় দেখেছি যে ড্যাম্পে থাকাকালীন ওদের এরকম অনেক দিন ধরে ড্যাম্পে থাকছে, ওই জন্য ওদের এরকম গাঁটে ব্যথা শুরু হয়ে গেছে, ওরা থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে এরকম আমরা দেখেছি। আরেকটা হলো ব্রায়নিয়া যেটা আমি বলছিলাম, ব্রায়নিয়া যেমন আবার মোশনে ওর এগ্রাভেশন, ওর মানে স্লাইটেস্ট যে কোনো মুভমেন্টে এই পাশ ও পাশ হতে গেলে বা একটু চলাচল করতে গেলে যেই কোনো মুভমেন্টে ওর এগ্রাভেশন হয়ে যায়, বেড়ে যায়, কিন্তু রাস্টাক্স যেমন আবার চলতে চলতে ঠিক হয়ে যায়। আপনি আরেকটা মেডিসিন যদি আমি বলি কস্টিকাম, ওইটাতে কি হয় ওর উইকনেস ফিল হবে, যেই জায়গাটা টেন্ডারনেস লাগবে, প্রচণ্ড ব্যথা ব্যথা একটা এরকম ফিল হবে, সঙ্গে এটার সাথে ওর সেন্সেশন হবে একটা স্টিফনেস, মানে জায়গাটা খুব স্টিফ হয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, এরকম একটা টিয়ারিং একটা পেইন হবে, যেরকম পাটা ছিঁড়ে যাচ্ছে বা এরকম। কিন্তু সেমভাবে আপনি এপিস মেলিফিক আমাদের মেডিসিন রয়েছে আর একটা, ওইখানে দেখবেন অনেকেই আমরা বলে থাকি যে অনেক সময় যে এই জায়গাটা জ্বলছে, ব্যথা হচ্ছে বাস জ্বলছে
1: সঙ্গে সঙ্গে। হ্যাঁ,
0: তো এক একটা মেডিসিনের আলাদা আলাদা ওর পার্ট রয়েছে, আমরা যেটা নাকি এপিসে
1: কার্যকারিতা আলাদা
0: আলাদা রয়েছে, এপিসে কি হবে জায়গাটা রেড হয়ে থাকবে,

0: ফুলে থাকবে, গরম হয়ে থাকবে, হট হয়ে থাকবে, সাথে জায়গাটা জ্বলবে, একটা বার্নিং সেন্সেশন হবে ওর সবসময়। তো এরকমভাবে ডিফারেন্সিয়েট করতে হয় আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে। মানে স্পেসিফিক কোনো মেডিসিন নেই যে আর্থ্রাইটিসের জন্য স্পেসিফিক এই মেডিসিনটাই, কারণ সব
1: আপনারা লক্ষণ বুঝছে তার,
0: হ্যাঁ, কারণ সব মেডিসিন সবার জন্য না, আমি আগে অনেকবার বলেছি এখনও বলছি, স্পেসিফিক মেডিসিন নয়, আমাদের ইন্ডিভিজুয়াল মেডিসিন দেওয়া হয় ওর জন্য, যার যেরকম সিমটম আসবে সেরকমভাবেই দেওয়া হবে। কিউর পেইন হয় কি আপনার পায়ে থেকে বলবে যে উপর দিকে উঠছে, আপওয়ার্ড হচ্ছে আমার পেইনটা, আমার আবার অনেকের পেইনটা কি হয় নিচের দিকে নামে, যে আমার হাতের ব্যথাটা মনে হচ্ছে এখানে এলবোতে ব্যথা কিন্তু হাতটা ছিঁড়ে যাচ্ছে নিচের দিকে নামছে। তো এগুলির জন্য আলাদা আলাদা আলাদা আলাদা করে স্পেসিফিক মেডিসিন রয়েছে আমাদের।
1: বাতের ব্যথা তো মানে সবসময় বরাবরই ছিল, আগে বয়স্কদের মধ্যে বেশি দেখা যেত, এখন ছোটদের মধ্যেও দেখা যায়, যেটা আপনি বললেন এক্ষুনি যে বর্তমান সময়ে বাতের ব্যথার সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে, এই যে এর বাড়ন্ত, এর প্রধান কারণগুলো কী কী, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে?
0: বেশি দেখা যাচ্ছে বলতে আমি কি বলবো, অ্যাকচুয়ালি আমাদের মনে হয় আমরা একটু মানে ফিজিক্যাল এক্সারসাইজটা আমাদের কম, প্রথমত ফিজিক্যাল এক্সারসাইজটা কম, কারণ আগে যেটা ছিল আউটডোর গেম, বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, আউটডোর গেম প্রচুর হতো, বাচ্চারা দৌড়োদৌড়ি করা, যে কোনো খেলাধুলার সাথে ইনভলভ থাকা। এখন যেমন দিনকে দিন এই জিনিসগুলি অনেক কমে যাচ্ছে, এখন ইনডোরে বাচ্চারা বেশি থাকছে, মোবাইল যখন থেকে এসছে বাচ্চারা আরও বেশি ইনডোর হয়ে গেছে, ওরা ইনডোরে গেম খেলুক আর মানে নিজেদের মধ্যে থাকুক বা মোবাইল দেখুক, কিন্তু ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে হয়তো বা এটা মানে এরকম না যে এটা প্রমাণিত, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, যেটা
1: বাস্তব সত্য, এটাকে তো মানতেই হয়।
0: হ্যাঁ, তো ফিজিক্যাল তো মেডিসিনের সঙ্গে সঙ্গে আমার মনে হয় ব্যালেন্স ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ ওইগুলো প্রয়োজন,
1: এবং ফিজিক্যাল এক্সারসাইজের জন্য তো প্রত্যেক ডাক্তারবাবুই বরাবর পরামর্শ দিয়ে থাকেন, যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে প্রথম শর্তই কিন্তু এটা যে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, হাঁটুন, দৌড়ান, হ্যাঁ, বা অন্যান্য বিভিন্ন রকমের এক্সারসাইজ রয়েছে, এবং এগুলো নিয়ে কিন্তু রীতিমতো কি বলবো অনেকেই ভিডিও বানিয়ে থেকে কিন্তু মানে রুজি রোজগারের ব্যবস্থাও একটা হচ্ছে। তো যাই হোক, এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদের মানে মেনে চলতে হবে, তাই তো? তাহলে এই এই যে এক্ষুনি বললেন যে সমস্যাগুলো বাড়ছে, হয়তো বা সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারবে।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদেরকে এগুলি ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, এটা ছোটদের ক্ষেত্রে কি হয় খেলাধুলার মাধ্যমে ওদের যদি ইনভলভ রাখে তো অনেকটা ওদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায়। বড়দের ক্ষেত্রে আমাদের আমরা এখন যেমন বলে থাকি যে আপনারা রোজ দিন আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক হাঁটবেন, হাঁটবেন, আমরা মানে আর্থ্রাইটিসের পেশেন্টকেও হাঁটার জন্য খুবভাবেই বলা হয়। আরেকটা হয়েছে কি আপনার স্পন্ডলাইসিস, যেটা নাকি আমরা বলে থাকি, ওটাও কিন্তু অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসেরই পার্ট,
1: একটা অংশ,
0: কারণ আর্থ্রাইটিস অনেক টাইপের আছে, ওইটাও একটা অংশ, যেটা নাকি যে কিন্তু ওই স্পন্ডলাইসিসের ক্ষেত্রে আমরা দেখে থাকি কি ম্যাক্সিমাম এফেক্ট হয় জয়েন্টগুলো, লিগামেন্ট, স্পাইন আর লোয়ার ব্যাকে। তো এগুলি অনেক ধরনের আছে, আর আর্থ্রাইটিস যদি শুরু শুরুতে মানে আপনার এগুলিকে নিয়ন্ত্রণে না আনা যায় কি হয় কমপ্লিকেশনস প্রচুর আসবে আপনার, এরকম কি অর্গ্যান ফেলিউরও হতে পারে বা অর্গ্যান অনেক অর্গ্যানে গিয়ে ওইটা ইফেক্ট করতে পারে।
1: এই যে আপনি বিভিন্ন আর্থ্রাইটিসের নাম বললেন একটু আগেই, যেগুলো বললেন যে অস্টিও আর্থ্রাইটিস কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট ইত্যাদি, হ্যাঁ, তো এগুলো কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা অস্টিও আর্থ্রাইটিস কিংবা গাউট, কোন লক্ষণ কি রয়েছে?
0: হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে, যে কোনো আর্থ্রাইটিস আপনার যেরকম অস্টিও আর্থ্রাইটিসে আপনার জয়েন্টগুলোতেই পেইন হবে, একদম নি জয়েন্ট, হিপ জয়েন্ট, হাতে, হ্যান্ডে এবং লোয়ার স্পাইন, মানে এগুলো হলো স্পেসিফিক অস্টিও আর্থ্রাইটিসের কিছু কিছু জায়গা যেই জয়েন্টগুলোতে ম্যাক্সিমাম টাইম এফেক্ট হয়। তো আপনার মুভমেন্ট করতে অসুবিধা।

0: হবে। আপনি যদি খুব সেন্সিটিভ হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে হাড়ে ঘষা খাচ্ছে, যেটা বলে থাকি, আপনার দেখবেন যে মুভমেন্ট করলে একটা আওয়াজ হয়,
1: আওয়াজ হচ্ছে,
0: আওয়াজ হচ্ছে, কারণ ওই জায়গার টিস্যুগুলি ড্যামেজ হয়ে যাচ্ছে ওইখানে, যার জন্য একটা আরেকটার সাথে লাগছে, সাইনোভিয়াল যেটা আমরা ফ্লুইড বলে থাকি ওইগুলো।
1: তো এই যে ফ্লুইডটা অনেক সময় শুকিয়ে যায় কিংবা কমে যায়, এগুলো বাড়ানোর জন্য কোনো ওষুধ রয়েছে বা ঠিক?
0: না, ওষুধ তো রয়েছে মেডিসিনের দ্বারাই এটা ফিরবে, কিন্তু সাথে ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট করতে হবে।
1: আচ্ছা, নির্ধারিত কিছু এক্সারসাইজ রয়েছে, এগুলো করতে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি আপনারা যাদেরই প্রবলেম ডাক্তারবাবুর সঙ্গে, যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়েই করতে হবে। স্পেসিফিক অনেক সময় দেখিয়ে দেওয়া হয় যে, কারণ সবার এক্সারসাইজ অনেক সময় সেম হয় না,
1: সেম হয় না,
0: কারণ সবার জায়গা আলাদা হয়,
1: সবটা প্রযোজ্য না,
0: তো ওইগুলো করিয়ে দেওয়া হয়।
1: আচ্ছা, এই যে আপনি বললেন যে লিগামেন্ট সেটা শুকিয়ে যায় কিংবা কমে যায়, এগুলো ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, বয়স্কদের সমস্যাটা তো অনেক সময় একটু বেশি হয়, কারণ বয়সের ভারে হয়তো বা তারা হাঁটতে পারেন না সেক্ষেত্রে, বা চলাচল খুব একটা করতে পারেন না, এক্সারসাইজ কী করে করবেন, তো তাদের জন্য কি বলবেন?
0: না, বয়স্কদের ক্ষেত্রে দেখুন, বেশি বয়স হয়ে গেলে হাঁটতে না পারা, এটা স্পেসিফিক আর্থ্রাইটিসের প্রবলেমেই যে এরকম হয় না কিন্তু সবসময়, এটা
1: আমি বলছি ধরুন ওই রকম সামর্থ্য নেই যে উনি হাঁটবেন 1 ঘন্টা কিংবা এক্সারসাইজ করবেন, ওই রকম সামর্থ্য নেই, অথচ আর্থ্রাইটিস রয়েছে, তাদের বেলায় কি বলবেন?
0: তাদের বেলায় কি বলবো বলতে, ওইখানে ওনার ক্ষেত্রে মেডিকেশন তো মাস্ট চলবে, সঙ্গে কিছু ব্যালেন্স ডায়েট থাকবে যেগুলো মেনটেন করতে হবে। এবং আমরা দেখুন, একটাই এ হাঁটতে পারে না বলতে ওই লোকটাকে হাঁটানোটা কিন্তু আমাদের দায়িত্ব, ওনাকে একটু চলাচল করাতে হবে, হয়তো বা সেরকমভাবে করতে পারবেন না, একদিন 2 মিনিট 5 মিনিট এরকমভাবে করতে হবে, করালে হয়তো বা উনি একদিন হাঁটবেন।
1: বয়স্কদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা, আরও অনেক রকমের সমস্যা থাকতে পারে, সে ব্লাড সুগার তো এখন একটা কমন ব্যাপার, হ্যাঁ, সঙ্গে হার্টের সমস্যা কিংবা কিডনির সমস্যা, অনেক ধরনের সমস্যাই থাকে, তো সব মিলিয়ে তাদের ধরুন অনেকেই কী বলবো সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না, তো ধীরে ধীরে ওষুধ খেয়ে কি সেগুলোকে জায়গাতে আনা সম্ভব?
0: নিশ্চয়ই সম্ভব। আমি একটু বলি, অনেক সময় দেখা যায় যে আর্থ্রাইটিসের পেশেন্ট, আর্থ্রাইটিস হওয়ার পর অনেকের হার্ট লাংস এরকম হয়ে থাকে, বা ব্লাড ভেসেলসের অবস্ট্রাকশন হয়, ওই কারণে এগুলি হয়ে থাকে। তো যাদের আর্থ্রাইটিসের পরে হয় ওদের এক ধরনের আমরা ট্রিটমেন্ট করি সঙ্গে, আর যারা হার্টের পেশেন্ট অলরেডি আগের থেকে রয়েছে ওদের ট্রিটমেন্টটা যেরকম, আপনাকে বুঝতে হবে যে কোনটাকে আমি এখন প্রায়োরিটি দেব। প্রথম যেরকম হার্ট একটা এমন একটা ইম্পর্টেন্ট অর্গ্যান আমাদের, যেটাকে আমাদেরকে মেনটেন করে রাখতে হবে আগে, যেটা যদি একটা হার্টের পেশেন্ট আগে হয়ে থাকে, উনি তারপরে আর্থ্রাইটিস হয়েছে, আমরা আমাদেরকে হার্টটাকে আগে ট্রিটমেন্টের দ্বারা ওনাকে আগে স্টেবল করতে হবে। স্টেবল করে তারপর আমরা কি করি, আর্থ্রাইটিসের যে প্রসিডিউর আছে, কারণ কি আপনি যেটা ফিজিক্যাল, যদি আমরা ফার্স্ট থেকে ধরি ফিজিক্যাল এক্সারসাইজ, একটা হার্টের পেশেন্টকে আপনি যদি বলেন যে আপনি রোজ হাঁটুন 1 ঘন্টা,
1: সেটা সম্ভব
0: সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় উনি 10 মিনিট 15 মিনিট হাঁটলেই উনি হাঁপিয়ে যাচ্ছেন, তো ওনার ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় ইনডোর যেগুলি এক্সারসাইজ রয়েছে ওরকম এক্সারসাইজ দেখানো হয় ঘরে কিছু, তো হার্টটা যখন আমরা, হার্টের যে ওনার সমস্যা রয়েছে ওইটাকে যদি আমরা স্টেবল করতে পারি, তখন আমরা কি করি ওই এক্সারসাইজগুলি একটু কমিয়ে দিয়ে ওনাকে তখন আমরা হাঁটানোর চেষ্টা করি, যে আপনি আজকে 10 মিনিট করুন, কালকে 15 মিনিট করুন, পরের দিন 1/2 ঘন্টা করুন, এরকম করে আমরা বাড়াই। আর মেডিকেশন তো সঙ্গে অবশ্যই রয়েছে, যে মেডিকেশন তো অবশ্যই থাকবে সঙ্গে, যেটা নাকি আমাদের আর্থ্রাইটিস, আমাদের যেটা নাকি হয়, আমি সবসময় বলে থাকি হোমিওপ্যাথিতে আমরা ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট করি, তো একটা হার্টের পেশেন্টকে উইথ আর্থ্রাইটিস মেডিকেশন আমরা দিতে পারি সিঙ্গেল মেডিসিনেই।
1: আচ্ছা, আমাদের সময় অনেকটাই কমে এসছে, হয়তো বা 1-2 মিনিটের বলা যেতে পারে, এই যে হোমিওপ্যাথি

0: চিকিৎসা শুরু করবেন আর্থ্রাইটিসের জন্যে, তার আগে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, নাকি লক্ষণ দেখেই আপনার ওষুধ দেবেন?
1: এবার এটা ডিপেন্ড করে কি, মানে এক নাম্বার হলো উনার কতটা ডিপ আর্থ্রাইটিসটা। যদি শুরু শুরুতে থাকে, আমরা কি করি মানে সিমটম দেখেই এটা বোঝা যায় যে ওনার কতটা ডিপ সিটেড হয়েছে রোগটা। তো প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা MRI করি, এক্সরে করি, বিভিন্ন ব্লাড স্যাম্পল নেওয়া হয়, ব্লাড টেস্ট করি, ওইগুলোর দ্বারা ডায়াগনোসিস করা হয়।
0: আচ্ছা, অনেকেরই অভ্যেস রয়েছে যে ওষুধ নেওয়ার পর যদি একটু কমে যায় ব্যথাটা কিংবা রোগটা, সেক্ষেত্রে ওষুধটা বন্ধ করে দেন, কাউকে জিজ্ঞাসা না করি, এ ব্যাপারটা নিয়ে কী বলবেন?
1: না, এটা তো করা একদমই উচিত নয়, কারণ আমি বলছি আর্থ্রাইটিস নামেতেই ও ক্রনিক অটোইমিউন ডিজিজ। তো ক্রনিক যেহেতু, এটা এরকম হয় না যে এক দু মাস ওষুধ খেয়েছে কমছে বলে ওটা কমে যাবে। আর বিশেষ করে আর্থ্রাইটিস যারা পুরোপুরি সুস্থ, আর্থ্রাইটিস হয়েছে, অন্য কোনো ওনাদের প্রবলেম নেই, হার্ট লাংস আপাতত, ওদের কিন্তু খুব আর্থ্রাইটিস ডিপ হয়ে গেলে হওয়ার সম্ভাবনা থাকে অন্য মানে ডিজিজে ওইটার দ্বারা, যদি ট্রিটমেন্ট না হয়। কারণ আর্থ্রাইটিসের লক্ষণেই সেটা, আস্তে আস্তে করে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হবে, ডিফর্মিটিস হয়ে যাবে নানা রকম। তো ওই জন্য আর্থ্রাইটিসের পেশেন্টের আমার মনে হয় রেগুলার ট্রিটমেন্ট করাটাই অনেকটাই প্রয়োজন, যতক্ষণ ও পুরোপুরিভাবে স্বাভাবিক না হচ্ছে।
0: যতক্ষণ না বলবেন যে আপনার আর ওষুধ নিতে হবে না, ততক্ষণ পর্যন্ত ওষুধটা চালিয়ে যেতে,
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়,
0: কিংবা ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে।
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ আজকে, তাই শেষ করবো এই আলোচনা। শ্রোতবন্ধুরা, এতক্ষণ বাতের ব্যথায় হোমিওপ্যাথির ভূমিকা এই প্রসঙ্গে শুনছিলেন আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জুলি দেববর্মা।
2: ঘর গৃহস্থির আসরে এবারে শুনবেন লোকগীতি, অনুষ্ঠানে শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

ঘর গৃহস্থীর আসরে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন গোষ্ঠ গোপাল দাস। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: সান জাকা হাম পুইলাও ন আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গে তিনি সানজা জরানি কবর আওয়াই পান্ডা পান্ডা পুইলাও ন খালায় হাবানি কক পান্ডা
1: খাজেন তাকুকু সানজারিন হাবান কক পান্ডাব নারক যতন লামসকু তৈয়া সাকসকু যেন তিন হাবান কক পান্ডাও কক সালায়নে কন্ট্রোল অফ কেটল ডিজিজ ডিউরিং সামাক একেবা ওয়াতিন মল মাল মাতা বেমারত ভাগে কাসনানি অ কক বর্তমানতেই কক সানান বাকে যেন রিঙিতু বুকা বরং গুনাং ডক্টর বিলাদ দেব বর্মন একে বরং গুনাং লামসকু
2: আও
1: ওয়াতিন জ্বর যে মাল মাতার গেবাং মত বেমার ফাই ওকে যেন অব ভাগে বরং ভাগে যেন কাসুনানি
2: মাল মাতা মুসুক রঙী তা মুসুক রঙী তো বেমার কম মানে দঙ্গ গামন বিশিং যে বেমার যে নুকজাং মানে হেঙ্গা যেমন যেন বাটিও হন মানে বাটি মানে মুসুক শুধু মুসুকও হেমিয়া পুন নি সাগো বঙ্গ ওয়াক নি সাগো বঙ্গ অন্য মাল মাতার বঙ্গ সিনিয়র রোগ সিনি হাস্তে রোগ তো মুসুক পুন ওয়াক মিশি আমার হাইরং দঙ্গ বেশি আমার রোগ নুক জানো বাটি মানে হিঙ্গা কাইতো কাইসে ফুট এন্ড মাউথ ডিজিজ হিনজাগো এফ এম ডি ডিজিজ মুসুক নি কাছে হামিয়া বেমার হামিয়া অমো হঙ্গে কাছে ভাইরাস ভাইরাস চিকনতে ভাইরাস বাইঙ্গ ও ভাইরাস হঙ্গাকে পিকোন ভাইরাস অমো মানে হিঙ্গাকে তাবো কাছে মুসুক নিথিনি যখন নুকজাখা বুকু কিনা কিনা যে ও বুয়া কিনা কিনার যে জায়গা তঙানি আ জাগার সাং নাই পুইলা পরে হেঙ্গাকাই বিনি বসলাই রকসাং নাই হেঙ্গাকাই আমি হয়তো হেঙ্গাকাই বিনি ইয়াকুং লগব থাঙ্গি ছল ওই
1: ইয়াকুং
2: হেঙ্গা অমো ওখাকাই বিনি যে খুকটি ফেনা ফেনা খরনাই ব তামুই হাই হমালে ব আদা চাইমে এংরা নাই পুইলেন কসা তো যেহেতু দো আদা বত আদা তো ক্রাক বলেই ক্রাক আদন চাইমে আংনাই চাইমে আংতেন তেনকাই ব কাসা তরক তরকাই বিনি যে স্বাস্থ্য রোগ আফ্রকাই যে জায়গা মুসুক দশ লিটার পনেরো লিটার দুধ হানি জায়গাও বাপ্রক আদাসে চাই মালিয়া হাঙ্গাকে বিনি আদা মনোনানি ক্ষমতা সে করি হাঙ্গাকে বাইকে দুধ রসাই বা গামনি বাকে সঙ্গ আমন ওখাকাই সঙ্গ বন কাহাম কানে নাকি মাখাই
1: আমি হাই খাঙ্কে জ্বর তাম খাইনে যে ও বাটি মানে যে কক সামানা
2: আপুলিয়া তো সঙ্গ বন ফাইয়াকে তনানিছে সঙ্গ মাখাই চিন্তা যে ও বেমার যাতে চিনি আপারাও বা আনি নগ ফাইয়াকে তন আমাকে তনান থাকাকে সঙ্গ চিনি মাল মাতা হামকারে বেদেক রক জাগা জাগা পারা পারাও ন সঙ্গ সাব সেন্টার রক দঙ্গ আর সাব সেন্টার নি থ্রুতে যেন ভ্যাকসিন টিকা রোগ রে দঙ্গ আমচাই আমচাই কাকা ওই তাবুক টি জ্বর রোগনো বেশি টিকা রোগ রে দঙ্গ টিকা রুফ্রু সিনি যে পারা নি মুসুক যত মুসুক দঙ্গানো না সঙ্গ যাতে তলাঙ্গে খবর মাং খাকাই না খানা খাকাই না সঙ্গ আ জায়গাও তলাঙ্গাই
1: মাসা করে আছে
2: তলাঙ্গে টিকা রোগ রে মাং খাকাই কাহা বুঝা বিনি বয়স যখন বুঝা যায় তিন মাস যখন খাঙ্গাকাই না সঙ্গ আর টিকা নো রে না নাঙ্গ একবার রেখাকাই ব ছয় মাস নিপরে সেন্টার হিসাব বনরে না রিপিট খাইনে
1: নাঙ্গের মাতা
2: আমি বছর প্রত্যেক বছর না সঙ্গে নাঙ্গ বিনি লাইভ যতদিন পর্যন্ত বতং
1: থাকে
2: বছর দুইবার খাই ছয় মাস নিপরে পরে না সঙ্গে মারো না আর টিকা রঙ রুই দাকাই সঙ্গে আপ মুসুক রঙনি সাগত বেমার খাই আং হঙ্গে থাইজিং পুলা না আংসে সামানি ওং মানে ওই থাঙ্গাকাই তামো খাই নাই থাই বলে
1: কতর
2: কোন কারণে ওই থাঙ্গাকাই ওই পতং অনেক সময় নুগো পাড়া রোগ অনেক সময় পাড়ানি বড় রক যে বড় রক টিকা রোগ না থাঙ্গাকাই অনেক সময় বিভিন্ন দিক দিয়ে চিন্তা খাইয়ে বড় রক উল্টা ওয়ান শোক টিকা

0: আরো ঘাঘায় মশক থইও বা আমা
1: হুম
0: হাই রকম গে
1: হুম
0: আদার সাই আং গে অনেক সময় আংগা
1: আ
0: আগি নি যুগ রকম বেলাই কে খানাওয়া তাবু কিঙ্গা কাই সং আজক টা বফান
1: আম
0: কাই
1: হারাস
0: সং বুজুগ
1: করি
0: ইমান খা
1: আ
0: সিনি বড় রং সং বুজুগ রি তাবু সব জটে কক
1: হুম
0: খানার ইমান খা কাই যখন সং আমপুরো টিকার না থাঙ্গা কাই সিনি পারানি যত মুসুং না সং মারর না
1: হুম
0: একটা মুসুক যদি কাট রেজা গিয়া আমি থাঙ্গা কাই
1: কারজা খাঙ্কে
0: কারজা খাঙ্গা
1: আ
0: কাই
1: আবু সাই এখন
0: আমরা
1: না
0: যাই আং নাই বিনি সাগো যে কারজাক নাই মুসুং সাগো অংকা কাই তাই যে রেজাক নি মুসুং নি সাগো সলো ইমান
1: হুম
0: মানে পরে হ্যাঁ কোনো কারণে এই থাঙা হ্যাঁ সঙ্গ বন চিকিৎসা মা খাইরে নাই বন বিথির মা চারা নাই পুলে তো আং সাকা লক্ষণ বিনি যে সিমটমস
1: চিনি নাই
0: আর উকন চিনি নাই আং তো সাকা যে বুকু কিনা না আধা চাইমে আং নাই বুঝলাই কি কসা আং নাই থুটি ফেনা ফেনা আং নাই এঙ্গে কুলুম রব তং নাই এঙ্গে ইয়াকুং রব কসা রকম গোটা গা আমা হাইরং নকাকাই সং পুলিয়ান বিনি বন খাই তাই তাম সং যাতে তাই অন্য মুসুক সলে ইয়াং না নিতে সেন গানা নিজে নি নগং খাবলে সেন পারানি যত যত নি নগন সেন পুলিয়ান সেন রিং ভ্যাকসিনেশন হন যেটা হ্যাঁ রিং ভ্যাকসিনেশন মানে সেন
1: মানে
0: 3 কিলোমিটার এরিয়া রেডিয়াস গুরু গই সেন পুলা টিকা মারর নাই আয়ং 3 কিলোমিটার হাসাল নিমে সেন গানা ফাইতে ফাইতে ফাইতে জিরো ও ফাই সপাই নাই ও যে নক
1: আয়ং তো বাইরে মারতে
0: বাইরে মারতে
1: বাইরে কি খাই
0: আমি মারতা আজ ইয়ং যাতে অন্য পারা ওতে ঠাঙ্গে আং মারতে হ্যাঁ আমি হাইতে 3 কিলোমিটার নিমে সিং হাইতে হাইতে এঙ্গা বিনি যে ও যে এঙ্গ জাংনা নি নক সেন
1: ফাই সপাই সেন আইতে
0: আমাকে এঙ্গো রিং ভ্যাকসিনেশন রিং ভ্যাকসিনেশন আমাকে সিস্টেম কই সেন টিকা রে রনা দা পুলা টিকা আংগা এঙ্গো যে এঙ্গ জাং মুসুম ন হঙ্গা কা চিকিৎসা মা খাইরে নাই সং পুলিয়ানো চিকিৎসা খারে না হাঙ্গা যে বিনি যে কসারং সং হামলা না নাই বিলে দা আদা চাই নাই তো হাঙ্গা
1: কিন্তু মালি আকে
0: মালি হাঙ্গা কে সং বন বিনি যে কসারং না সং পুলিয়ানো পটাশিয়াম পারমাঙ্গনে ঠনাই সলি আছে তো গো আ বিটিনো সং তাম খাই না অ্যাক্টিভিটি বা চা আঙ্গো ইয়াশি কং নিবে সং যে খসা ওই মানে যে
1: দিয়া গো কামানি
0: কামানি আমি সব সং আ বিটিনো না ওই সং বালতি কাছে তুইও গুলো গই আতই বেখে গুলো গই সং বিনি বুকুক না মা শোনায় তাই বিনি বুঝলাই রগো যত না আতই বেখে ওই তাই ইয়াকুং গো সং শুই রে না
1: ইয়াকুং হাকে ইয়াকুং বুঝা শোনাইতা
0: আমনে পরে হ্যাঁ কাছে বিনি কাতে কাছে বিটি তং যে বোরাক সানাই হ্যাঁ এলাম হনে কাছে বুঝা জাতি তং সম জাতি সম হাই যা বিটি রং সং আ বুকুক রগো ফুলে রে না হ্যাঁ আমন কে বুকুক নি থাঙ্গা হ্যাঁ আমনে পরে হ্যাঁ কাই আমন কইতে এক্সটারনাল ট্রিটমেন্ট সে যে বাইরে যে চিকিৎসা খাই না অনেক সময় বিনি ইয়াকুং কসাং হাকাই তো থাম্পুই বাবলে থাম্পুই বা হাকাই আর
1: থাম্পুই তো বিলাস কসাং মাকে পানাস বাগে
0: থিরক জানানি থি হাইমে রগন জানা মাগে আ জাগাও থাম্পু থি রো নাই থি হাকাই না ইয়ং ক্লাই না ইয়ং নাই ইয়ং হাকাই কসা কুঠু গ্রক নি থাং অনেক সময় মে সং পুলা আমো পুলা আঙ্গা ইয়াকুং নি নঙ্গা সং ইয়ং টং হাকাই ইয়ং নসং মা বথা গা
1: ইয়ং সসে কা মা বথা গা না
0: কস হামরানানি তো পরে সে পুলা ইয়ং সে মা বথা গা ইয়ং নি বিথি তং আ বিথি নসং রে কা গা না ইয়ং থুই জানাই গা আমি পরে আঙ্গা কসা মা হামরা নাই দাঙ্গে কসা হামরা না নিঙ্গে সঙ্গে এক্সটার্নালি সঙ্গে যে বিথি মান থমানি যে মলন জাতীয় পটাসিয়াম পারমাঙ্গানেট্র বিভিন্ন বিথি রক্ত বিভিন্ন জাতি বিথি রক্ত গা বিথি রং সঙ্গে মাফুল নাই নিতে গেছে আঙ্গে সিস্টেমেটিক ট্রিটমেন্ট চিকিৎসা মা খাইলে নাই যেমন সঙ্গে অ্যান্টিবায়োটিক হন মানে যে কারণ বিনি বিশিং নিজে বিনি ও জীবাণু না সঙ্গে থারা না নাই অ্যান্টিবায়োটিক বিথি রক্ত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোগ অনেক সময় ইয়ং থাকা গায়ে ইয়ং কসার তাই থাকা গায়ে অন্য ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে তো কোনো চিকিৎসা করে কিন্তু তাও আমার ফানে আমার পরে ভাইরাস নিয়ে হইতে না অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ওই ফাই ব্যাকটেরিয়া রকম গাছ চিকিৎসা রকম সঙ্গে আমার পাখি অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অ্যালার্জিক যে কসারক রবণ মানে গাইবি বিনি যে কসা ইয়ং রং বুথার মানে আমার বিথি মার নাই সঙ্গে আমার হাই গায়ে সঙ্গে আর বিথি রঙের রোগা গায়ে আমার হা তিরক তিরক হামনাই একদিন বাই হামগুলা আমার সাপ্তাহ দুই এক সপ্তাহ
1: কিছু জরা কলক না নাই
0: না মুসুক চিকন রং গা আবার থই রক থাঙ্গ কাম কাছে চিকিৎসা খাই গাই
1: ওপর লেন তো বপন ট্রিটমেন্ট খাই গাই তা
0: গা মুসুক কটর কা আবার রং গ থইমা ক সংখ্যা কম কিন্তু রাম হই থাং নাই দেব আদার জায়াতে জায়াতে
1: গা আবার কাই মুসনি থানিব তাই তাম তাম বেমার ভাইমান
0: আর তাবুক তো ওয়াতিন জ্বর ওয়াতিন জ্বর গো তো তেব বেমার তং গো যে ব্ল্যাক কোয়ার্টার হনে কাছে বেমার ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ডিজিজ আমো ব্ল্যাক কোয়ার্টার হঙ্গা কাই
1: আমাকে বাহাই বেমার হবো
0: আমো বো বেলায় কে হামিয়া বেমার ন আমো সল নাই যাত বেমার কাছে মুসু গং কাকে তে কাছে মুসু গং আমো বিনি উংনানি উংমানি যে লক্ষণ হঙ্গা কাই তো পুইলা নাং সাগাই মুসু কাম 3 থেকে 4 বছর বা 2 থেকে 3 বছর বয়স মুসু স্বাস্থ্য কাহাম কাহাম মুসু একদম স্বাস্থ্য গুণা আম হাই মুসুর
1: চপ্র
0: ফাই হতা ভাইকে চপ্র ফাই হলে বিনি যে মাংস পেশি তো মানে বিহান টং মানে উকলক নি বিয়াও আর বিয়াও থাঙ্গে এটা উঙ্গ উঙ্গ চপ্র

0: সেটাঙ্গ রেবিস, হ্যাঁ তেকে সেকাঙ্গ টিবি, টিউবারকুলোসিস, অমরঙ্গে জেনেটিক ডিজিজ, অমরঙ্গে বরগ মাল মাতেন হয়েছে বরগ সলো, টিবি রোগ মাল মাতেন হয়েছে ফাইয়চ্ছি বরং সার রোগ, রেবিস তো ছাই মানে যতন যে থুই গছই কবর বার জানো বরক থাই আমার জেনেটিক মুসুং নিবিসিং যে জেনেটিক ডিজিজ এন্ট্রাস কাইছে আমার বেমার হামিয়া অম বন ইং মানে নুখ হাগে বন্তি খেয়ে বে চিনি না হঠাৎ কে ইমিন মসু কাহাম করে অনেক সময় আদা চাই আঙ্গি কুলম্বো সাকু তুঙ্গি ভহ ফুলি হই ডাবসা কালাই থই থানাই হঠাৎ কে ইন থই থানাই হ্যাঁ থিমানি পরে নুগনাই বি বুকুং তৈ থে কঠাং কঠাং অকরি ফাইগা থে কঠাং কঠাং অকরি ফাইনাই আমন পরে যে বি পাইখানা লামা তৈব থে কঠাং ফাইনাই আমি হাই রোগ নু খাকাই লগে লগে সঙ্গে মা চিনি মাল মাতা হাম করে বেদে বরং খবর মারে নাই হাই উনি যদি থই থাকাই তো সঙ্গে বেলা কিন্তু আমার জায়গা কলাইও যে পাড়া পাহাড় রোগ নুগো যে থই কাকাই অনেক সময় জায়গা যে কোনো জায়গা নখিবি রোগ সঙ্গে আমার হাই বেমার রোগ হাই লক্ষণ আমার সিমটমস নুখাকাই থিমানি নুখাকাই সঙ্গে তাম খাই হাকর কয়েছে কঠু খাই তিন চার ফুট কঠু খাই হাকর ফবই সঙ্গে সুন্দর রোগ বা ব্লিচিং পাউডার রোগই ব্লিচিং পাউডার রোগই সঙ্গে আমার ফবই রোখাকাই বেলা খেয়ে খাম এটা তামুই হিমালয় সঙ্গে পাড়া আম যাইরগো নো যে মুসুক পারাওনি হয় তেতিয়া কাছে পারাও চল নাই আমার কলাই যা কারণ ও জীবাণু হুঙ্কে দশ বারো বছরও কাছে জায়গা তংহা হাবিছিং নো তঙ্গি তঙ্গ স্কুল ফর্ম গাই আমার হাবিছিং নো বি তঙ্গি তঙ্গাই যখন মুসুক হামা জায়গা থাকে আদা চাই আমি বাকি সঙ্গে আমি মুসুক রং সঙ্গে হাকর ফবই রেখাকা বেলা কে কাহাম মুসুক থিরং মুসুক থিরং হাকর ফবই রেখা আর তাই সর সর ওই মায়াং লাইতা হাই এন্ট্রাক্স তো সাইমান যে চিনি পারা আম চাই রগ জায়গা জায়গা নই তঙ্গ তাবো চিনি তীব্র হাসতে রগ আমি বাকি সঙ্গে আমন মাখা শুয় মানে নো খাকে সঙ্গ বন সঙ্গ চিনি মাল মাতা হাঙ্কাই বেদে রগ খবর খাকা লগে লগে না সঙ্গ বিনি বকি এন্ট্রাক্স সঙ্গে তো থাকা না অন্য অঙ্গে তো রোগ নিয়ে থাকা সঙ্গ মা নাই নাই বিনি থই পরীক্ষা মা খাই নাই থই না হারি সঙ্গ ল্যাব রগ তো আমি পরীক্ষা খাই নাই খাকে সঙ্গে সাইমান খাকাই সঙ্গ আমন আজাগর আরো বেমার মা কাশু নাই কাশুনা থাকে সঙ্গ পিলানো যে ইংয়া মুসুক রং সঙ্গে কাশুই তিন রিং ভ্যাকসিনেশন মা খাই নাই তিন কিলোমিটার যে তিন মাইল হাসাল কুচু হাসাল নিহিমি সঙ্গে ভ্যাকসিন টিকা রুই ফাই নাই যাতে জিরো ফাই সপাই না মানে যে ইংজা গানা নি নক নি বড় মুসুক রং সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক বাই সঙ্গে বিটি রুই মা কাশু নাই বেমার রং সঙ্গে সঙ্গে আমার হাই খেয়ে না সিনি মাল মাতা রঙে সঙ্গে বেমার রং খাইতে মা কাই আগ্রহ
1: অবতো সঙ্গে সারা তোমার বউক মুসুক মুসুক কারি তাবো সঙ্গে না রগ পন বই লাই ওয়াক বই লাই তক বই লাই কারি মূ মসুক কারি ওয়াগ রে থানিলে তাম তাম বেমার নজাক ওয়াতেনি জরা রোগ ওয়াতেনি মল
0: ওয়াগ নি তো কাছে বেমার বেলা কি হামিয়া বেমার তো সোয়াইন ফিভার নি কাছে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ আমাকে সল নাই ওয়াগ কাছে ওয়াগ খাকাইতে কাছে ওয়াগ সল পাড়া নিজ তো ওয়াগ নই মানো ওয়াগ নিতে কাছে আমি সাকা পুইলা ও যে এফ এম ডি হই মানে ফুড এন্ড মাউথ ডিজিজ যে বাটি হন মানে ওয়াগ নিজাক রোগ সাংনাই সোয়াইন ফিভার হাই আমার বেলা খেয়ে হামিয়া বেমার বন চিনি না সাগ যখন আমার হাই আর বেমার ফাগে হাঙ্গা বি সাগের টেম্পারেচার একশো মানে গবাং মানি থানায় একশো ছয় একশো আট ডিগ্রি
1: ফারেনহাইট
0: থানায় আধা চাই হাঙ্গাই অনেক সময় ওয়াক কুফু রোগ বেলা খেয়ে লক্ষণ সিমটমস নুকজাগ যে বি খুঞ্জক চাকি থই জমগে তো বিনি সাগ রোগ ইয়াকুং রোগ অনেক সময় যেমন সঙ্গে সুসি বাই সুপলাকাই ক্রংসা জাগ কচাক থই কম হাই আমার হাই ফুটি ফাটা গঙ্গে সরাসরিও বিহক তলার কচাক কচাক গঙ্গে তো হাঙ্গা আমার হঙ্গে বেলা খেয়ে হামিয়া আমার উঙি থাকে সঙ্গে বিথি রোগ রুই ফানো যে অনেক সময় নারাগি মাইয়া থই রোগ থাকা বন ইয়াকে তন্না নিবাগে মাসে তো মা নাই নাই কাহামকাই মা তন্না বেমার ফাইয়াকে তন্না সঙ্গে বিনি ওয়াক যখন নন বাজার নিফানো পাইকা নিনি নক নিফানো যেন বসা খাইকা হাই যখন বিনি বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন ওইখান মাস নিবিসিং সঙ্গে আট টিকা নো কাছে মারো না সোয়াইন ফিভার নিয়ে টিকা
1: কাছে
0: আট টিকা নো রোগা আর বেমার তাই কাটিছে না
1: কাটিছে
0: না আমি বেসিং তো বেমার দাম ওয়াক নিয়ে কিরমি বিটি রোগ কিরমি ফিটা কিরমি রোগ যেন সময় সময় কিরমি বিটি রোগ মাছ আর নাই আমি হাই খাই তো তন খাগে না ওয়াক রং যেন রোগ সুগ রং হয়তো কাটিনি মানে
1: গাবান কারি যেন তাবো টক নি বেখাক থাকে যেন টক নি থানি tam tam bemar payman obatini jarabata
0: atok to tabu tabu si jondro gono bisinuk jago je mogai parani joto tok rok thoi rok paiyo mogai thoi
1: ko sam sal ka hata sobori kha ke phungai khu thiro manu
0: among kaisa rani kaisa um tok ni to kobang ma bemar tong

जादू कर जात परबरो चुनरे असै महा।

着你来哈不嘛，奶奶。在吗？

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত এক বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানী কি 117 কিসমে হমনে অলগ অলগ এলনিনো কে প্রভাব কে কারণ আর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে उनके लिए आकस्मिक योजना बनाई है। आज मैं गर्व से कहता हूं, ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দফতর এবং সেনরিসার টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্নসহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনার অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি মার্কিন ডলার।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর

0: আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্নিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দ, দিল্লিসহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএসের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
1: Why is the word which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya. You have been selected on the basis of some criteria, I feel so. And you have the opportunity and I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট BNM গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে 2টি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। এসবাস্টনের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন

0: করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
2: দমুং সাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবু মুং শালা প্রিমিয়াম খিসা তাই বোনাস কবাং মানে পয়তো খ্লাই মান্নাই জাত
3: পিএলআই টংলে
2: হাপং নি সেবু খ্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার নাহারে মানে পিএলআই পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো খ্লাই মুং বো তাই বুক আহামকে সবাই মান্না নি বাগই গানা নি পোস্ট অফিস থাঙ্গে তাবুক করুন দি এবাকে লগ ইন খ্লাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি কক্তমা ববাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিসিমে জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারত পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান খনা নিসিমি হাস্তেও চেংজাগান লুকুলে খামং নই সাই নৈচিসি হা কতরনি লগি হাস্তেও বড় যাত্রাতের যাই যাইখে বরম দেবই পালাইজাগৈ টঙ্গু বস্কাং ককতিশাল নিউ জার্সি ম্যাট লাইফ স্টেডিয়াম হায়ুঙ্কা ফুটবল ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা বাই স্পেন থাইন তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরও জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারত পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান ভারত ডিজাইন তাই তাং সেপ নিবিশংতই স্নামজাক ও ট্রেন হাকতর হামচাজাক রেলওয়ে তাং বেখ্রেপনি বাবায় ভারত হামক্রাই ইংমানী ফুনুকমারি ও হাইড্রোজেন ট্রেন কাইচিকু স্তঙ্গানো আবনো কারিব ও ট্রেন কবাংমা বেরেমনি নাইমথাংনি সেপ টঙ্গু ও ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফাইয়ানো ও মুংরে মতঙ্গ আমেরিকা জার্মান জাপান চীন রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা পাঞ্জাব বেড়াই থাঙ্গানো ব আরো জলন্ধর কন্টেনমেন্ট রেলওয়ে স্টেশন ন চেঙ্গি রিওয়ানো তে অমৃত ভারত স্টেশন তাং বতাংনি বিশিং তৈব স্নিচি ব্রৈ রেল স্টেশন ন ভার্চুয়াল তৈ চেঙ্গি রিওয়ানো আবনকারিব মন্ত্রীবক্রক সন্ত রবিদাস এক্সপ্রেস ন চেঙ্গি রিওয়ানো জলন্ধর থাঙ্গানি সেকাং মন্ত্রীবক্রক চণ্ডীগড়নি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ব বেড়াইনায়ানো আরও ব জুদা জুদা বেখ্রেপ হামক্রাই তাং বতাং ন চেঙ্গি রিওয়ানো তিনি রথযাত্রা হাকতর নিলগি হাস্তেও ব রথযাত্রাতের যাই যাইখে বরম রবই পালাইজাগৈ টঙ্গু রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতর তাই হাকতর ফাতারনি যত লুকুরকন খাকাহাম ইয়াফারকা আগরতলাবো জগন্নাথজিউ মোতায়নক ইস্কন মোতায়নক হরে কৃষ্ণ মোতায়নক উদয়পুর মেলাঘর বিলোনিয়া জুলাইবাড়ি বাইখুড়া সাবরুম মনুবাজারন খবই হাস্তেনি জুদা জুদা আমচাইও নাইথথক রৎকারী জাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু আগরতলানি পূর্বাশা বুস্কাঙ্গ ইস্কন মোতায়নক বাই সংসাজাগ রথযাত্রা তেরন চেঙ্গি রেখা আরও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য তেই আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার তংখা আগরতলানি আশ্রম লামপ্রাও হাস্তেফা ইস্কন হরে কৃষ্ণ মোতায়নক বাই সংসাজাগ রথযাত্রা তেরন চেঙ্গি রেখা আগরতলানি জগন্নাথ বাড়ি নিসিমি সংসাজাক রথ আউলিনি জুদা জুদা লামা বেড়াইখা আরও কবাংমা তংথারনি বরকরক মানজাখা এমপি বিপ্লব কুমার দেব আগরতলানি যুগেন্দ্রনগরনি আদর্শ যুব সংস্থান বাই সংসাজাক রথযাত্রানো চেঙ্গিরেখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় উদয়পুরনি জগন্নাথ দেবনি রথযাত্রা তেরন চেঙ্গিরেখা আরও মানজাখা উদয়পুর পৌর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বাগমা জগন্নাথ জিউ মোতায়নকনি রথযাত্রানো চেঙ্গিরেখা বিধানসভানি স্পিকার রামপদ্য জমাতিয়া বাইখুড়া ইস্কননি রথযাত্রা তেরো মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমপি বিপ্লব কুমার দেব মেলাগড়ো তিনি রথযাত্রা তেরতেই বাণিকনি শাল নিশাল সাই সাই তংথানি বরক রক মানজাখা খনা নিসিমি হাস্তেও চেঙ্গজাগানো লুকুলে খামুং বিশি নই সাই নৈচিসি আবো উঙ্গানো হাকতনি পুইলা ডিজিটেল লুকুলে খামুং আবো মোবাইল এপ্লিকেশন তৈ ওয়েব নিবিশিংতৈ মনিটরিং বাই ককথুম নাহারনানি তৈ আমজগুই নাইজাগানো অবোবাই লুকুলে খামুং স্রাই স্রাই উঙ্গানো লুকুলে খামুং নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস তিনি তাংন কতর ককতমা থুমনাই রকনি থুম অকক্ন শাকা ব শাকা হাস্তেব খনা নিসিমি চেঙ্গানো শাকবাই থাংলে খামুংনি সামুং আবো চলিওয়ানো অ তালনি শাল থামচিসা শালমারি জরা আবনি উগলো আগস্টনি পুইলা শালমারি নিসিমি আগর শাল থামচি জরা নগ্নগ থাঙ্গই লেখানানি সামুং তাংজাগানো হাস্তেনি লুকু লেখামানি ফিলনি বেরেম বিশি নৈ সাই নৈচি।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইস্কন মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে সর্বত্র হাজার হাজার পুণ্যার্থীর সমাগম পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলমচরণ মজুমদার। বাগমা জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রা সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বাইখোড়া ইস্কনের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব। মেলাঘরে আজ রথযাত্রা উৎসব ও মেলার দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। শ্রী বিশ্বাস জানান, জনগণনা 2027 সফলভাবে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ও জনগণনা দপ্তর যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল থেকে 31 জুলাই পর্যন্ত স্বগণনা পর্বে নাগরিকরা ঘরে বসেই অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। রাজ্যের 8টি জেলাতে এবার কোনো কাগজের ফর্ম ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারবে। এ উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের নাগরিকরা কোনো গণনাকারী বাড়ি আসার আগেই নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। জনগণনা অধিকর্তা আরও জানান, স্বগণনার ক্ষেত্রে নাগরিকরা তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে 16টি আঞ্চলিক ভাষার যে কোনো একটি বেছে নিয়ে ফর্ম পূরণ করা যাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে। পরবর্তী সময় গণনাকারী যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন, তখন শুধু এই এসি আইডি দেখালেই ডেটা যাচাই অনুষ্ঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে স্বাস্থ্যের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। সংশোধনাগারের কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যসচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আইজি প্রিজন অসীম সাহা প্রমুখ। সভায় কারা দপ্তরের সচিব বৃজেশ পাণ্ডে, কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন সংশোধনাগারে আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য, চিকিৎসা সহ গৃহীত যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দুর সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা ও প্রকৌশলভাবে বিদ্যকভাবে তৈরি সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ের প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে, যা এটিকে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে সব অন্যতম দীর্ঘ ট্রেনে পরিণত করেছে। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সাহায্যে চলবে। এই প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটি চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ জোলাইবাড়ি ব্লকে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানীয় সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু জানিয়েছেন, উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের লক্ষ্য হল 120টি নতুন গন্তব্যে বিমান পরিবহন ব্যবস্থা যুক্ত করা এবং আগামী 10 বছরে 4 কোটি যাত্রীর ভ্রমণের সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায় বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখার সময় শ্রী নাইডু একথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহী জেলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ফুটবল বিশ্বকাপে 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী 18 জুলাই ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: Your accurate response today guarantees a stronger, well-planned and highly prosperous Tripura tomorrow. Janaganana se Janakalyan Jai Hind. Namaskar.
1: এতক্ষণ শুনলেন ভারতের জনগণনা 2027 নিয়ে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর একটি আবেদন। অনুষ্ঠানটি প্রচারিত হল একযোগে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয় রথযাত্রা, সম্প্রীতির মিলন, ঐতিহ্যের আনন্দযাত্রা। রথযাত্রা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুরু হয়। এই উৎসবের মূল তাৎপর্য হল ভগবানের জনসাধারণের মাঝে আগমন, যা সকলের জন্য সমানভাবে আশীর্বাদ, কল্যাণ ও মঙ্গল কামনার প্রতীক। রথযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সর্বজনীনতা। এখানে ধর্ম, বর্ণ, জাতি বা সামাজিক অবস্থানের কোনো ভেদাভেদ নেই। রথের দড়ি টানতে সব শ্রেণীর পেশার মানুষ একসঙ্গে অংশ নেন। এই সম্মিলিত অংশগ্রহণ সমাজে ঐক্য, সম্প্রীতি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা বহন করে। তাই রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধেরও এক অনন্য প্রকাশ। রথযাত্রা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের ধারক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব লোকসংস্কৃতি, সঙ্গীত, কীর্তন, মেলা এবং নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনকে সমৃদ্ধ করে এসেছে। একই সঙ্গে এই উৎসব নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। বর্তমান সময়ে রথযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপদ ও সুশৃঙ্খল উদযাপন। ভক্তি উৎসাহের পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা আমাদের সবার কর্তব্য। রথযাত্রার মূল শিক্ষা হল মানুষে মানুষে ভ্রাতৃত্ব, শান্তি, সহাবস্থান এবং মানব কল্যাণের পথে একসাথে এগিয়ে যাওয়া। এই চিরন্তন মূল্যবোধই যুগে যুগে রথযাত্রাকে ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে সম্প্রীতি ও ঐক্যের এক মহৎ উৎসবে পরিণত করেছে। ত্রিপুরায় রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, সম্প্রীতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের এক অনন্য প্রতীক। ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে নানাভাবে অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হয়। তাই রথযাত্রা মানে শুধু ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথ টানা নয়, এটি মানুষের মিলন, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরও আনন্দযাত্রা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বিশেষ করে সিপাহীজলা জেলার মেলাকরের রথ উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ রথ হিসেবে পরিচিত। এই রথযাত্রাকে কেন্দ্র করে এবারেও মুখ্যমন্ত্রী বর্ণময় মেলার সূচনা করেছেন। লাখো ভক্ত দর্শনার্থীর সমাগমে এটি যেন এক আনন্দের হাট। ঐতিহ্য, ধর্মীয় আবেগ এবং লোকসংস্কৃতির অনন্য মিলন মেলার নামান্তর মেলাঘরে রথ। একইভাবে আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রা ঘিরে থাকে উৎসবমুখর পরিবেশ। রথের দড়ি টানতে নানা শ্রেণীর পেশার মানুষ একসঙ্গে এগিয়ে আসেন। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সমাজে ঐক্য ও সহযোগিতার শক্তি সবচেয়ে বড় শক্তি। এই উৎসব মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক অপরের পাশে দাঁড়ানোর বার্তা বহন করে। মন্দিরে বিশেষ পূজা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মও নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। রথযাত্রার মূল বার্তা হল মানব কল্যাণ, সম্প্রীতি এবং সম্মিলিত অগ্রযাত্রা। সেই চেতনাকে ধারণ করে ত্রিপুরার মানুষ যুগের পর যুগে উৎসব উদযাপন করে আসছেন। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা এবং বর্তমানের দায়িত্বশীল আয়োজন, এই তিনের সমন্বয়েই রথযাত্রা হয়ে উঠতে পারে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময়। সম্প্রীতির এই আনন্দযাত্রা আগামী দিনেও ত্রিপুরার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক উজ্জ্বল পরিচয় হয়ে মানুষের হৃদয়ে স্নান করে নিক। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল রথযাত্রা, সম্প্রীতির মিলন, ঐতিহ্যের আনন্দযাত্রা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন গাইড ছায়াছবি থেকে।

গানখানি শুনলেন হামদুনু ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন গাইড ছায়াছবি থেকে। গানখানি গিয়েছেন শিল্পী মোহাম্মদ রফি।

এতক্ষণ হিন্দি ছায়াছবির গান শুনলেন। আকাশবাণী আগরতলা এখন শুনবেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানে শিল্পী এম এস শুভলক্ষ্মী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন মৃণাল চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, এখন স্পটলাইট অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। স্পটলাইট।
1: This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on Semicon 2.0, new push to strengthen India's semiconductor ecosystem. The participants are Ashok Chandak, President, India Electronics and Semiconductor Association, and Subimal Bhattacharji, IT and Technology Expert. Moderator is Anubha Rohatgi.
2: Mr. Chandak, welcome to Akashvani's Spotlight program.
3: Good evening.
2: Before we begin this discussion, let's listen into what Union Minister Ashwini Vaishnav said about the Union Cabinet's decision yesterday on the Semicon 2.0 program.
4: सेमिकॉन 2.0 127,500 crore rupees का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। हम सब जानते हैं कि सेमीकंडक्टर इंडस्ट्री

সর্বপ্রথম শিল গুরুদেবকে প্রণাম জানাই। সকল বৈষ্ণববৃন্দ, শ্রোতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে যথাযথ অভিবাদন করি। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অন্যতম উৎসব, আমরা সকলেই এই উৎসবটিকে পালন করি এবং জানি। রথযাত্রার দুটি দিক রয়েছে, একটি হলো মুখ্য, একটি হলো গৌণ। কঠোপনিষদে বর্ণনা আছে,

অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, হে অর্জুন, এই শরীর হলো রথ, এই শরীরটি রথ এবং যে জীবাত্মা সেটি হলো সেটি হলো রথি এবং বুদ্ধি হলো সারথি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেটা হলো পাঁচটি ঘোড়া। খুব সুন্দর বর্ণন করেছেন। তাই এই রথকে আমরা জানি জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ মন্দির ঐশ্বর্য স্বরূপ, যেখানে ঐশ্বর্য রয়েছে। তা আমরা জানি কি, ঐশ্বর্য থাকলে একটু অহংকারের ছোঁয়া পায়, অভিমানের ছোঁয়া পায়। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, হে জীব, তোমরা সকলে তোমাদের এই শরীররূপী রথকে, জীবাত্মারূপী রথিকে নিয়ে চলো অহংকার অভিমানের স্থান থেকে, কোথায়, বৃন্দাবনের দিকে, হরে কৃষ্ণ। তাই পুরীতে জগন্নাথ দেবের রথ খুব সুন্দরভাবে পালিত হয়।

পুরীতে জগন্নাথ দেবের রথ খুব সুন্দরভাবে পালিত হয়। এই রথ আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথ মহোৎসব পালন করা হয় এবং এই রথের যে প্রস্তুতি শুরু হয় সেটা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। এক একটি রথের এক একটি নাম রয়েছে। বলরামের রথের নাম তালধ্বজ। এই রথে বলরাম এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ উপবেশন করেন। সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন। এই রথে সুদর্শন উপবেশন করেন। শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথে মদনমোহন উপবেশন করেন। তালধ্বজ রথের 14টি চাকা রয়েছে। দেবদলন রথের 12টি চাকা, নন্দীঘোষ রথের 16টি চাকা রয়েছে। যেখানে প্রথম ভগবান বিষ্ণু ইন্দ্রদ্যুম্ন মহারাজকে রথে করে দর্শন দিয়েছিলেন সেই স্থানটির নাম হল গুণ্ডিচা মণ্ডপ, অর্থাৎ গুণ্ডিচা মন্দির। তখন তিনি বলেছিলেন কি রথে করে আমাকে বছরে একবার নবদিবসের জন্য এখানে নিয়ে আসবে। তাই আজ সেই রথযাত্রা উপলক্ষে সকল জগন্নাথের ভক্তগণ আনন্দে মেতে উঠেছেন। এই রথযাত্রার বিভিন্ন নাম, কেউ বলে নবযাত্রা, গুণ্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা, পতিত পাবন যাত্রা, বড়দাণ্ড যাত্রা ও মহাবেদী উৎসব, পহণ্ডী বিজয় বা পাণ্ডু বিজয়। এই রথের বিভিন্ন নামে রথ পরিচিত। তাই আজ শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রার তাৎপর্য তিনি শিখাতে গিয়ে জগৎজীবকে আজ তিনি এই রথযাত্রায় উপস্থিত হয়েছেন এবং জগন্নাথদেবকে রথে আকর্ষণ করে নিয়ে যাচ্ছেন। আসুন না আমরাও সকলে মিলে প্রভু জগন্নাথদেবকে স্বাগত করে রথে নিয়ে যাই।

এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রী জগন্নাথ দেবের রথকে আকর্ষণ করছেন। ভাবটি কি, কি ভগবান আজ থেকে 5,500 বছর পূর্বে যখন লীলা করছেন গোকুলেতে, তো তিনি বলেছিলেন মাতা যশোদাকে, সকল ব্রজবাসীগণকে তোমরা দুঃখ করো না, আমি পরশুদিন ফিরে আসব। তাই পরশুদিন বলে তিনি আর আসেন নাই। আজ কুরুক্ষেত্রে বিশাল একটি যজ্ঞ হলো, সেই যজ্ঞেতে নারদ ঋষি দ্বারা নিমন্ত্রণ চতুর্দিকে পাঠিয়েছেন, কিন্তু ব্রজবাসীগণকে নিমন্ত্রণ করেন নাই। কেন? ব্রজবাসীগণ যদি আসেন তাহলে এখানে যজ্ঞ সম্পূর্ণ এদিক সেদিক হয়ে যাবে, সুন্দর যজ্ঞ হতে পারবে না। কেন? প্রেমিক ব্রজবাসী তারা যখন এখানে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ আর এই রাজভাবে রাজকীয়ভাবে তিনি থাকতে পারবেন না, তার ভাব নষ্ট হয়ে যাবে, তার সেই ব্রজপ্রেম উদয় হবে। কিন্তু সকল ব্রজবাসীগণ ভাবছেন নিমন্ত্রণ না করলে কি হলো, তবু আমরা যাব। তাই আজ এই কুরুক্ষেত্রে সকল ব্রজবাসীগণ এলেন, কেউ তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিলেন না যজ্ঞস্থলিতে। কেন? তারা নিমন্ত্রিত নয়, তাদেরকে কেউ চেনে না। অন্তিম সময়ে মাতা যশোমতী আর থাকতে পারলেন না, তখন তিনি বাৎসল্য স্নেহেতে পুত্রবিরহে তিনি চিৎকার দিয়ে ক্রন্দন করে উঠলেন, গোপাল, হে গোপাল, তুমি কোথায়? এই শব্দ প্রবেশ করল ভগবানের কর্ণকুহরে। কোথায় সেই যজ্ঞের আয়োজন সব কিছু ফেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, কোথায় তার রাজমুকুট, কোথায় তার পীতাম্বর, কোথায় তার রাজবেশভূষা, সব কিছু তিনি ত্যাগ করে ছোট বাল গোপালের রূপ নিয়ে মা মা বলে যশোদাকে জড়িয়ে ধরলেন। যশোমতী বাৎসল্য স্নেহেতে নয়ন জলে তার নন্দনকে সিক্ত করতে লাগলেন। এইদিকে গোপীগণও এলেন এবং রাধারানীও এলেন। তো রাধারানী তখন খুব বিরহে হাত জোড় করে বললেন, হে গোপীনাথ, হে রাধানাথ, তুমি বৃন্দাবনে চলো, এখানে ভালো লাগছে না। এই স্থান ঐশ্বর্যের স্থান, এই স্থান প্রেমের স্থান নয়, ভালোবাসার স্থান নয়, এখানে ঐশ্বর্য, হাতি, ঘোড়া, সৈন্য, সামন্ত এইসব ভালো লাগছে না। তাই এই ভাবটুকু নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাভাবে গোপীভাবে জগন্নাথ দেবকে আকর্ষণ করে নিয়ে চলছেন।

তোমাকে আমি এককভাবে পাই, তোমাকে নিয়ে চলে যাই কোথায়, সেই বেতসী তরুতলে এবং রেবা নদীর তীরে, যেখানে হে কৃষ্ণ তুমি থাকবে এবং আমি থাকব, দুইজনে প্রেম আস্বাদন করব। এই রকম কীর্তন করতে করতে চৈতন্য মহাপ্রভু তিনি ভাবে আবেশ হয়ে গেলেন। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর আজ আগে চলে শ্যাম চলে চলে ধীরে ধীরে, এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি, শরতে শ্যামেরে রাখে গৌর মহাবলী। চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে যখন একটু থেমে যান, জগন্নাথ দেবের রথ থেমে যান, চৈতন্য দেব আবার যখন ধীরে ধীরে আগে বাড়তে থাকে।

চৈতন্য মহাপ্রভুর এইভাবে ভাব দেখে তার সাথে ছিলেন তার প্রিয়তম ভক্ত, তিনি হলেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর চিন্তা করতে লাগলেন, বাহ, মহাপ্রভুর ভাব তো খুবই অনুকূল। তাই স্বরূপ দামোদর প্রভু মহাপ্রভুর ভাব দেখে তিনি আর থাকতে পারলেন না। তখন তিনি একটি সুন্দর কীর্তন করলেন স্বরূপ দামোদর, কি মহাপ্রভু সেই ভাবেতে জগন্নাথ দেবকে নিয়ে চলছেন কোথায়, কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনের দিকে। তাই বলছেন, হে প্রভু তুমি পরশুদিন আসবে বলে আর আসনি, তাই আজ তুমি চলো বৃন্দাবনের দিকে, তোমায় বৃন্দাবনের দিকে নিয়ে চলে যাচ্ছি, এতদিন তোমাকে পাই নাই, আজ বহুদিন পর তোমাকে পেয়েছি। তাই স্বরূপ দামোদর প্রভু আনন্দে তিনি

0: স্বরূপ দামোদরের এই কীর্তন শুনে জগন্নাথ দেব প্রসন্ন হয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেলেন। মহাপ্রভু ভাবে বিভোর হয়ে জগন্নাথ দেবের সম্মুখে বিলাপ করছেন, হে জগন্নাথ,
1: অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে একক।

মহাপ্রভু এইভাবে বিভোর হয়ে জগন্নাথ দেবকে নিয়ে চলছেন গুন্ডিচা মন্দিরে এবং তার অভিন্ন বৃন্দাবন ধামেতে। জগন্নাথের রথের তাৎপর্য এই কি জগন্নাথ দেব কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনের দিকে চলে যাচ্ছেন।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। দেশে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে থেকে এ পর্যন্ত 100 কোটি মানুষ উপকৃত হওয়ার মাইল ফলক অর্জন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। কার্ডিফে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবেশ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 46টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রাঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37,60,00,000 টন খাদ্যশস্য এবং প্প্রায় সমপরিমাণ 37,70,00,000 টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1,657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এল নিনো নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতি উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফার্টিলাইজ।
1: एक साल में 44 फसलों की 386 नई किस्में, जिनमें से 94 क्लाइमेट रिजिलिएंट है, 29 बायो फोर्टिफाइड है, ये विकसित की है। बागवानी की 117 किस्में हमने अलग अलग अलनीनों के प्रभाव के कारण और वैसे भी जो संवेदनशील जिले हैं उनके लिए आकस्मिक योजनाएं बनाई है। आज मैं गर्व से कहता हूँ ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারতে 2015 সালে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতেন 19% নাগরিক। 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 68.4% পৌঁছেছে। এর ফলে 100 কোটিরও বেশি নাগরিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছেন, যা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশেরই প্রতিশ্রুতির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষকে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সহায়তার জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক সুরক্ষা প্রসারিত করার ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সর্বজনীন কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দমন কেন্দ্রশাসিত অঞ্চলের নবনির্মিত নমো বিমানবন্দর থেকে আজ নতুন দিল্লির উদ্দেশ্যে প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবার সূচনা হল। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল্ল পাটেল যৌথভাবে এই প্রথম বিমানটির যাত্রা সূচনা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন।

0: সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এ রাজ্যের কলকাতা 224 পরগনা মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী এটিএসএ দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর চব্বিশ পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেছেন এটিএসের আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হয়। আবদুল্লাহ গাজী পলাতক। হারোয়া এবং বাদুরিয়া বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালায়। একটি ট্রাস্টের কর্ণধার সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিল। ওই ট্রাস্টের কার্যালয়েও তল্লাশি চলছে বলে খবর। অন্যদিকে বাগদার গাঙ্গুলিয়া বিক্রম রায় নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। ওড়িশার পুরীতে অগণিত ভক্তের সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র পাণ্ডাজি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাণ্ড ধরে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যান। এই মন্দিরটি ওই তিন দেবীর মাসির বাড়ি হিসেবে পূজিত হয়। বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সরকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আজ ভোরে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান বাহরিনে ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দাবি করে। এদিকে ইরান জানিয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। অপরদিকে সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ডিসেম্বর থেকে ইরানে আটক এক মার্কিন নারীকে ইরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আজ তিন বছরের মধ্যে এই প্রথম তাদের সুদের হার বাড়িয়েছে। মুদ্রানীতি বিষয়ক এক বৈঠকের পরে ব্যাংক অব কোরিয়া তাদের সুদের হার 0.25% বিন্দু বাড়িয়ে 2.5% থেকে 2.75% করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে, ইংল্যান্ড 6 ওভারে 2 উইকেটে হারিয়ে 21 রান করেছে। এজবাস্ট রানে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ 2026 সিএসসিই গভর্নমেন্টস সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। পদের নাম আধার সুপারভাইজার অপারেটর, কর্মস্থল পশ্চিম ত্রিপুরা, আধার সেবা কেন্দ্র। নিয়োগের ধরন, 1 বছরের চুক্তিভিত্তিক। আবেদনের শেষ তারিখ

আগামী 20 জুলাই 2026 শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক তার সঙ্গে আইটিআই অথবা মাধ্যমিক তার সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা বয়স ন্যূনতম 18 বছর অতিরিক্ত যোগ্যতা ইউআইডিএআই অনুমোদিত আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট বাধ্যতামূলক বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে বেতন ত্রিপুরা সরকারের নির্ধারিত সেমি স্কিল্ড কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী আবেদন করতে হলে সিএসসি এর অফিসিয়াল কেরিয়ার পোর্টালে অনলাইনে http://csc.gov.in এ আবেদন করতে হবে কর্মখালী বিজ্ঞপ্তি শেষ হলো

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান নূতন আলোর দিশারি। দিশারি অনুষ্ঠানে আজকের বিষয় প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি যোজনা। এটি একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম যা 2020 সালের জুন মাসে চালু করা হয়েছে। এর লক্ষ্য হল কোভিড-19 মহামারী জনিত কারণে ক্ষতিগ্রস্ত রাস্তার বিক্রেতাদের ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করা। বিক্রেতাদের প্রাথমিক কার্যক্ষম মূলধন 10,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। একজন বিক্রেতা ঋণের তাড়াতাড়ি বা সময় মতো পরিশোধে 7% হারে সুদ ভর্তুকি পাবেন। ডিজিটাল পেমেন্টে মাসিক ক্যাশব্যাক ইনসেন্টিভের ব্যবস্থাও রয়েছে। একজন বিক্রেতার উচ্চতর ঋণের জন্য যোগ্য

হওয়ার সম্ভাবনা তখনই বেশি থাকবে যদি সে সময় মতো প্রথম ঋণ পরিশোধ করে। একজন বিক্রেতা ঋণ পেতে কোনো নিরাপত্তা প্রদান করতে হবে না। এর মুখ্য উদ্দেশ্য হল বিক্রেতাদের সাশ্রয়ী মূল্যের কার্যকরী মূলধনের ঋণের অ্যাক্সেস দিতে, যা তাদের জীবিকা নির্বাহের ক্রিয়াকলাপগুলি দেশব্যাপী লকডাউনের পর পুনরায় শুরু করতে সাহায্য করতে পারে। নগদ ব্যাক, পরবর্তী চাহিদার উপর উচ্চতর ঋণ ইত্যাদি বিধানের মাধ্যমে ঋণের নিয়মিত পরিশোধে উৎসাহিত করা, ঋণের ডিজিটাল পরিশোধের জন্য বেছে নেওয়া বিক্রেতাদের পুরস্কৃত করে ডিজিটালাইজেশনের প্রচার করা। জেনে নেব প্রধানমন্ত্রীর স্বনিধির অধীনে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি কি কি। তফসিলি বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং এসএচজি ব্যাংকগুলি। এই প্রকল্পটি 50 লাখেরও বেশি রাস্তার বিক্রেতাকে 10,000 পর্যন্ত সাশ্রয়ী মূল্যের ঋণ প্রদানের জন্য একটি বিশেষ মাইক্রো ক্রেডিট সুবিধার পরিকল্পনা। বিক্রেতাদের সরবরাহ করা পণ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফল, রাস্তার চা, পকোড়া, রুটি, ডিম, পোশাক, বই, স্টেশনারি ইত্যাদি, এবং পরিষেবাগুলোর মধ্যে রয়েছে নাপিতের দোকান, মুচি, পানের দোকান ও লন্ড্রি পরিষেবা। মোদী সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের লক্ষ্য হল মহামারীর কারণে যারা ব্যবসা হারিয়েছেন তাদের কর্মসংস্থান শুরু করার আরও একটি সুযোগ দেওয়া। এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই স্কিমের বিশেষ বিষয় হল এর অধীনে প্রাপ্ত ঋণের ওপর কোনো সুদ নেওয়া হবে না। এই স্কিমের ফর্ম সমস্ত ব্যাংকে পাওয়া যায়। এর সঙ্গে আপনাকে আপনার আধার কার্ডের একটি ফটোকপি সংযুক্ত করতে হবে। এই স্কিমের অধীনে এখনও পর্যন্ত 42 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। পুরো প্রক্রিয়া এবং তথ্য সঠিক ও সম্পূর্ণ হয় তাহলে 30 দিনেরও কম সময় নিতে পারে আবেদন মঞ্জুর হতে। এতক্ষণ নতুন আলোর দিশারি অনুষ্ঠানে শুনলেন প্রধানমন্ত্রীর রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি যোজনা। এখন শুনবেন লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূবালী দেবনাথ। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মনিজরা। 12:55 চাষের কথা বিষয় লাউ চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 1:50 ছড়ার গান শিল্পী অন্তরা চৌধুরী। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ইংরেজি গদ্য গ্লিমসেস অব ইন্ডিয়া।

এ বিষয়ে পাঠ দেবেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর। পরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 8:30 আধুনিক গানের শিল্পী মান্না দে। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী অপর্ণা চৌধুরী। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গুণীজন সান্নিধ্যে শুনবেন ডক্টর রাজীব কর চৌধুরীর সাক্ষাৎকার। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.5 এবং 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 27 সেকেন্ড। জয় হিন্দ।